Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Bangladesh Betar Khulna. Shokal 7ta beje 59 minute. Aaj Shukrobar 22 Joshto 1433 Bongabdo. 18 Zilhaj 1447 Hijri. 5 June 2026 Khristabdo. Shuru holo amader ajker prothom odibeshon. অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজ এবং অধিবেশন শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় স্বর্ণালী দাস এবং আমি মোহাম্মদ আজমল হাসান। অধিবেশন তত্ত্বাবধানে আজমল হোসনা। প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা। প্রকৌশল সহযোগিতা রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং আহমেদ হাসান। বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এরপর পরে শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. It's 8 a.m. This is Bangladesh Bepar broadcasting on the morning of Friday, the 22nd of Jyeshta, the 18th of Zilhaj, and June the 5th. The news read by Muhammad Kamaluddin. The Cabinet approves foreign direct investment FDI incentive schemes policy 2026. Prime Minister seeks continued support from development partners for sustainable progress of the country. Verdict in Ramisa, Rafe and murder case in the capital's Pallavi will be announced on Sunday. Negligence of Ad-Din hospital authorities responsible for death of 6 newborns, proof report states. Perpetrators will be given maximum punishment, says Health Minister. Shahid Zia's SAARC policy and multilateral democracy is the country's principal path, comments Information and Broadcasting Minister. The World Environment Day is being observed in the country with the theme of Inspired by Nature for the Climate for Our Future. Hezbollah rejects US-backed ceasefire proposals between Israel and Lebanon. And Bangladesh beat Netherlands by 13 runs in rain-interrupted final match of the Tri-Nation Women's T20 Cricket Tournament in Edinburgh. The Cabinet has approved the Foreign Direct Investment FDI Incentive Scheme Policy 2026 and the draft of the Bangladesh Medical University BMU Amendment Act 2026. The approval came at the 9th meeting of the Cabinet with Prime Minister Tariq Rahman in the chair at the Secretariat in the capital yesterday. According to the policy summary, the FDI Incentives Scheme Policy, initiated by Prime Minister's Office, PMO, has been formulated to encourage citizens, including expatriate Bangladeshis, to contribute to attracting foreign direct investment through incentive support. Beside the summary of the draft of the Bangladesh Medical University Amendment Act 2026 stated that in the order to expand the scope of medical services, medical education and research of Bangladesh Medical University, the Act of 1998 needs to be amended. The government has decided to organize roadshows soon to attract local and foreign investment in closed and loss-making state-owned factories as part of its efforts to revive idle industrial units and improve their performances. The decision was taken at a meeting on the operation and management of the closed factories under the Ministry of Industries. The meeting was held at the Prime Minister's office in the capital with Prime Minister Tariq Rahman in the chair yesterday. During the meeting, the Prime Minister directed officials concerned to complete the necessary preparations within this month for the planned road shows. He instructed the authorities concerned to identify effective ways to reopen closed factories as quickly as possible and turn loss-making units into profitable enterprises. Prime Minister Tariq Rahman has sought continued support from the development partners for the country's overall development and sustainable progress. He sought for the support while the resident representatives of the United Nations Development Programme, UNDP, in Bangladesh, Stephen Lilla, paid a courtesy call on him at the Secretariat in the capital yesterday. The two sides also emphasized the need to work together to make the development efforts more dynamic, inclusive and effective. Stephen Lilla said, "The Jatiya Sangsad is now quite vibrant and democracy in the country has been strengthened." The verdict in the rape and murder case of the schoolgirl Ramisa Akhtar will be delivered on Sunday next. Judge Masroor Salikin of the Dhaka Metropolitan Children Violence Suppression Tribunal fixed the date yesterday on completion of the arguments from both sides. Earlier on Wednesday, the tribunal heard self-defense statements from the two accused, Sohil Rana and his wife, Shopna Akhtar. It may be mentioned that Ramisa Akhtar, a second-grade student in the capital's Pallavi area, was raped and brutally murdered by the nearest neighbor last month. Health and Family Welfare Minister Sardar Mohammad Sakaut Hussain has said those responsible for the death of six newborns at Abdin Hospital would face highest punishment under existing laws. He said this at a press conference held at the Ministry of Health conference room at the Secretariat yesterday after receiving the investigation report submitted by a ministry-formed proof committee. The health minister said six newborns died due to hospital's negligence and air conditioning system remained shut down. Referring to the proof report, he said, the ministry would adopt the toughest possible legal measures. Information and Broadcasting Minister Zahiruddin Shopan has said, Shahid President Zia Rahman had built friends everywhere without creating any enemies in line with domestic and global realities. He said this while addressing a discussion and newspaper exhibition at the auditorium of the Press Institute Bangladesh in the capital yesterday. The Information and Broadcasting Minister said the current government led by Prime Minister Tariq Rahman follows Shahid Zia's non-aligned foreign policy based on the SAARC vision and the pursuit of multilateral interest. The World Environment Day is being observed in the country, likewise around the world, to raise public awareness about environmental protection. The theme of the day this year is Inspired by Nature for Climate for Our Future. Prime Minister Tariq Rahman gave a message on the occasion of the day. In the message, Prime Minister expressed his firm determination to build a green, safe, livable and climate-resilient Bangladesh. Through integrated initiatives, environmental awareness and responsible behavior, Bangladesh government and various environmental and development organizations have taken various programs marking the day. This is Bangladesh Betar giving you the news. The Lebanese armed group Hezbollah has emphatically rejected the terms of the US-backed ceasefire between Israel and Lebanon. In a strongly worded statement, the Iran-backed group's leader, Naim Qasem, said negotiations had been futile and humiliating for the Lebanon. It comes after Israel and Lebanon announced a renewal of the fragile ceasefire. Cricket and Bangladesh beat Netherlands by 13 runs in the sixth and the last match of the Women's T20 Tri-Nation Series at Edinburgh yesterday. Batting first, Bangladesh scored 98 runs, losing 3 wickets in a reduced 8 overs due to rain. Chasing the victory target of 99 runs, Netherlands managed to score 85 for 5 wickets in 8 overs. And finally, weather. Forecast Valitil 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary west, northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Dhaka, Faridpur, Jassu, Kushtia, Khulna, Tangail, Mymensingh and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. Now to end the news, the main points again. Cabinet approves Foreign Direct Investment FDI Incentive Schemes Policy 2026. Prime Minister seeks continued support from development partners for sustainable growth of the country. Verdict in Ramesa Raif and murder case in the capital's Pallavi area will be announced on Sunday. Negligence of Abdin Hospital authorities responsible for the death of six newborns, proof report states, perpetrators will be given maximum punishment, says Health Minister. Shahid Zia's SAARC policy and multilateral democracy is the country's principal path, comments Information and Broadcasting Minister. The World Environment Day is being observed in the country with the theme of Inspired by Nature for the Climate and for Our Future. Hezbollah rejects US-backed ceasefire proposals between Israel and Lebanon. And Bangladesh beat Netherlands by 13 runs in the rain-interrupted final match of the Tri-Nation Women's T20 Cricket Tournament in Edinburgh. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। খুলনা মহানগরী এলাকায় ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ বিষয়ক এক জরুরি সভা গতকাল নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, মশার প্রজনন ধ্বংস করা এবং মশার কামড় থেকে নিজেকে সুরক্ষিত রাখা ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়। এডিস মশা সাধারণত দিনের বেলা কামড়ায়, তাই ব্যক্তিগত সচেতনতা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ সবচেয়ে কার্যকর। এছাড়া বাড়ির আশেপাশে বা ছাদে পানি জমতে না দেয়া, ফুলের টব ও এসির পানি জমার পাত্র পরিষ্কার রাখা, দিনে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা এবং শিশুদের হাফ প্যান্ট বা টি শার্টের পরিবর্তে ফুল হাতা কাপড় পরানোর পরামর্শ দেওয়া হয়। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি ছিলেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক ডা শেখ মোহাম্মদ মোশারফ হোসেন, সিভিল সার্জন ডা মাহফুজা খানম, কেসিসির সচিব মোহাম্মদ রেজা রশিদ, কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা শরীফ সামিউল ইসলাম, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার, ইমাম পরিষদ খুলনার সভাপতি মোহাম্মদ গোলাম কিবরিয়া, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত কুমার কুণ্ডু, খ্রিস্টান ঐক্য প্রহন্টের সভাপতি সুজানা জলি ও সোনারাঙ্গা ব্যাপটিস্ট চার্চের সভাপতি কেলভিন সঞ্জয় দোবে এ সময় উপস্থিত ছিলেন। তথ্য অধিকার আইন 2009 ও এর বিধিমালা, প্রবিধানমালা, স্বত্ব প্রণোদিত তথ্য প্রকাশ নির্দেশিকা সহ সংশ্লিষ্ট বিষয়ক দিনব্যাপী এক সেমিনার গতকাল খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার শিক্ষা ও আইসিটি মিজ সিফাত মেহনাজের সভাপতিত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলম, মন্ত্রী পরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সাদিকুর রহমান, বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও এনজিও প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার কার্যালয় এর আয়োজন করে। খুলনার দিঘলিয়া থানা পুলিশের এক মতবিনিময় সভা গতকাল থানা চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, মাদক, অস্ত্র, নারীর প্রতি সহিংসতা, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও সড়ক দুর্ঘটনাসহ যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে জেলা পুলিশের সকল কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার অফিসার ইনচার্জ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। ঘূর্ণিঝড় আইলা ও সিডর সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাগেরহাটের কচুয়া উপজেলার বগাভাষা গ্রামের 20 জন নিহত জেলে পরিবারের মধ্যে গতকাল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, ভোজ্যতেল, হলুদ, মরিচ, ধনিয়া ও জিরা সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। জাতীয় সংবাদ সংস্থা বাসসের বাগেরহাট জেলা প্রতিনিধি সহ উপকারভোগীরা সময় উপস্থিত ছিলেন। এদিকে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুড়ার বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে 14 অসচ্ছল পরিবারের মধ্যে গরু বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে উপজেলা প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। মেহেরপুর কুষ্টিয়া সড়কের অলিনগরে ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গতকাল 2 শিশুসহ 3 জন নিহত হয়েছেন। শালিকা থেকে বামনদিগামী একটি ইজিবাইকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে গতকাল খুলনার ফুলতলা বাজারে অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে একটি প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে 12,000 টাকা জরিমানা আদায় করা হয়। বাগেরহাটের ফকিরহাট উপজেলায় তালের বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন গ্রামে রাস্তার ধারে ক্ষেতের আইলে ও বসত ভিটায় থাকা তালগাছগুলোতে প্রচুর ফল ধরেছে। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি ট্রাক ভর্তি তাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। উপজেলা কৃষি অফিস জানায়, ফকিরহাট উপজেলায় বর্তমানে ফলন্ত তাল গাছের সংখ্যা 10,504টি। প্রতিটি গাছে গড়ে 20-25টি কাঁদি এবং প্রতি কাঁদিতে গড়ে 15টি করে তাল রয়েছে। সেই হিসেবে এবছর উপজেলায় প্রায় 11,02,920টি তাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। কৃষক পর্যায়ে মাঠ থেকে প্রতি পিস তাল গড়ে 1 টাকা দরে বিক্রি হচ্ছে। এই হিসেবে ফকিরহাটের গ্রামীণ অর্থনীতিতে প্রায় 1,10,29,200 টাকার সংযোজন হচ্ছে। অন্যদিকে ভোক্তা পর্যায়ে বাজারে প্রতি পিস তাল 5-10 টাকা দরে বিক্রি হচ্ছে। তাল একটি অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ ফল। এতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান মানবদেহের পানিশূন্যতা দূর করতে সহায়তা করে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি কমাতেও তাল গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলার খবর, ক্রিকেট। সাতক্ষীরা দেভাটার খেজুরবাড়িয়া তেঁতুলতলা মাঠে 8-দলীয় ক্রিকেট টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় ইয়ং জেনারেশন ক্লাব 13 রানে ক্রীড়া পরিষদ ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। প্রথম গানটির শিল্পী মোহাম্মদ খসরু, গীতিকার আহমদ মুনির।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: এবারে দেশাত্মবোধক গানের শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।

0: শুনলেন দেশাত্মবোধক গান।
1: বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে পবিত্র কোরআন শিক্ষার আসর, পরিচালনায় বারি গ্রামুল কবির।
2: সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। ছোট্ট বন্ধুরা, এবার তোমাদের পরিচয়টি জেনে নি।
3: আমি মোহাম্মদ আবিদ হাসান।
4: আমি মোহাম্মদ আব্দুল্লাহ।
5: আমি মোহাম্মদুল্লাহ।
6: আমি মোহাম্মদ শেখ আব্দুর রহমান।
7: আমার নাম নোমান বিন ইলিয়াস।
2: প্রিয় শ্রোতা, পবিত্র কোরআন শিক্ষার আসরের পক্ষ হতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন যে, তোমরা কোরআনুল কারিমকে তাজউইদ সহকারে বিশুদ্ধভাবে তিলাওয়াত করো। আর তাজউইদ হলো মখরাজ, সিফাত, মাদ, গুন্নাহ, পোর, বারিক, অকফ, ইয়াদার সাথে তিলাওয়াত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়িবে, উহার বিনিময়ে সে একটি নেকি লাভ করিবে এবং একটি নেকির সওয়াব দশটি নেকির সমান হইবে। আমি এই কথা বলি না যে পুরা আলিফ লাম মিম একটি অক্ষর, বরং এখানে আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর এবং মিম এক অক্ষর। প্রত্যেকটি অক্ষরে দশটি করে নেকি দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাজউইদ সহকারে সুন্দরভাবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন।
8: আমিন।
2: ছোট্ট বন্ধুরা, আজকে তোমরা সূরাতুল বুরুজ পড়বে এবং তাজউইদ সহকারে মাস্ক করবে। পিছনের যে সবকটি ছিল সূরাতুল বালাদ, এ সূরাটি এখন এক একজন করে শোনাবে। সর্বপ্রথম শোনাবে মোহাম্মদ আবিদ হাসান।
9: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
2: সুন্দর করে বলো।
9: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
2: তামটা র পুর।

0: الحق لا أقسم بهذا البلد
1: لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد
0: খেয়াল করে পড়তে হবে ওয়াও পাতলা হরফ দুই ঠোঁট গোল করে মধ্যে একটু ফাঁকা করে দুই ঠোঁট গোল করে
2: দুই ঠোঁট গোল করে
0: মধ্যে একটু ফাঁকা করে
2: মধ্যে একটু ফাঁকা করে
0: ওয়া

0: أصحاب المشأمة عليهم نار مؤصدة. صدق الله العظيم.
1: ما شاء الله. এবার তেলাওয়াত করে শোনাবে মোহাম্মদ শেখ আব্দুর রহমান।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد.

0: مرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة.
1: مشأمة
0: مشأمة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة. صدق الله العظيم.
1: আরো সুন্দর করে তেলাওয়াত করতে হবে এবং বেশি বেশি মশক করতে হবে। সামনের যে সবকটি থাকবে সূরাতুল বুরুজ, আমি এখন মশক করব, আমার সাথে তোমরা সবাই মশক করবে।

0: আজ এ পর্যন্ত। আপনারা যে যেখান থেকে আমাদের এ অনুষ্ঠান শুনছেন, আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করুন।
1: আমিন।
0: প্রিয় শ্রোতা, প্রশ্ন ও মতামত থাকলে চিঠি যোগে আমাদেরকে জানাতে পারবেন। চিঠি পাঠানোর ঠিকানা: প্রযোজক পবিত্র কোরআন শিক্ষার আসর, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা 9000। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
2: পবিত্র কোরআন শিক্ষার আসর শেষ হল। পরিচালনা করলেন কারি ইকরামুল কবির, সম্পাদনায় খন্দকার ওয়াহিদুজ্জামান, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনায় ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল 9টার বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আঞ্জুমান আরা। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই প্রণোদনা স্কিম নীতিমালা 2026 অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত মন্ত্রিসভার নবম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রস্তাব উপস্থাপন করা হয়। বৈঠকে বলা হয়, প্রণোদনা প্রদানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশী সহ সকল বাংলাদেশী নাগরিককে এফডিআই আনয়নে অবদান রাখার লক্ষ্যে সরকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা প্রণয়ন করেছে। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রস্তাবের আলোকে সভায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংশোধন আইন 2026-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। দুইদিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। গতরাতে হাকান ফিদান বিশেষ বিমানে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম অভ্যর্থনা জানান। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ সফরে 30 সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। আজ ঢাকায় বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ বিষয়ক একটি চুক্তিও সই করবে দুই দেশ। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হাকান ফিদান। পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য, প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান সমন্বিত উদ্যোগ, পরিবেশ সচেতনতা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটি সবুজ, নিরাপদ, বাসযোগ্য ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন পরিবেশ ও উন্নয়নমূলক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। দেশের অর্থনীতিতে গতিশীলতা আনা, কর্মসংস্থান সৃষ্টি এবং বন্ধ ও রুগ্ন শিল্পগুলোকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে 20,000 কোটি টাকার একটি প্রাক পুনঃ অর্থায়ন প্রকল্প ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। গতরাতে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। বন্ধ বৃহৎ শিল্প ও সেবা খাতকে সহায়তা বিষয়ক প্রাক পুনঃ অর্থায়ন প্রকল্প শীর্ষক এই নতুন নীতির আওতায় যোগ্য শিল্প ও সেবা প্রতিষ্ঠান এবং কর্পোরেট গোষ্ঠীগুলো 7% সুদে 200 কোটি টাকা পর্যন্ত কার্যকরী মূলধন ঋণ নিতে পারবেন। সাম্প্রতিক মুদ্রানীতি কঠোর করার ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোতে সুদের হার বর্তমানে 14% ছাড়িয়ে যাওয়ায় এই উদ্যোগটি উৎপাদনকারীদের জন্য স্বস্তিদায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি ডেঙ্গু, চিকনগুনিয়া রোধ ও পরিচ্ছন্ন নগরী গড়তে আগামী রবিবার থেকে চরম ঝুঁকিপূর্ণ এলাকায় 5 দিনব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করবে। গতকাল নগর ভবন মিলনায়তনে বর্ষা পূর্ব এডিস মশার লার্ভা জরিপের ফলাফল প্রকাশ ও কর্মপরিকল্পনা উপস্থাপন অনুষ্ঠানে এ তথ্য জানান ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেন, এই কর্মসূচির আওতায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হবে। ডিএসসিসি প্রশাসক আরও জানান, পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য এলাকাতেও এ ধরনের কর্মসূচি পরিচালনা করা হবে। উল্লেখ্য, বর্ষা পূর্ব এডিস মশার লার্ভা জরিপের ফলাফলে দেখা যায়, ডিএসসিসির 75টি ওয়ার্ডের মধ্যে 63টি ওয়ার্ডেই এডিস মশার ঘনত্ব নির্ধারিত মাত্রার চেয়ে বেশি। এর মধ্যে 27টি ওয়ার্ডকে ডেঙ্গু সংক্রমণের জন্য সবচেয়ে বেশি বা চরম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েল ও লেবাননের মধ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির শর্ত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। ইরান সমর্থিত সশস্ত্র এই গোষ্ঠীর নেতা নাঈম কাসেম বলেন, যুদ্ধবিরতির এই আলোচনা অন্তঃসারশূন্য এবং লেবাননের জন্য অবমাননাকর। ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মেয়াদ নতুন করে বৃদ্ধির ঘোষণা দেওয়ার পর এই বিবৃতি দেওয়া হল। নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে বলা হয়েছে, হিজবুল্লাহর গোলাগুলি পুরোপুরি বন্ধের উপর এ চুক্তি নির্ভর করছে। খেলার খবর, ফুটবল। আগামীকাল স্টাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে জোড়া হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05 বাংলাদেশ বেতার খুলনা।

0: শুরু হচ্ছে রূপালী শেষ ছবির গানের অনুষ্ঠান। উপস্থাপনে রয়েছি আমি মোহাম্মদ আজমল হাসান,
1: রয়েছি স্বর্ণালী দাস। বৃষ্টি মানেই কেবল ভেজা রাস্তা নয়, কিছু না বলা কথা, কিছু চাপা অভিমান, মন ভেজানো এক অনুভূতি। বৃষ্টি মানেই এক অন্যরকম ভালো লাগা, যেন প্রকৃতি নিজেই ভালোবাসার সুর তুলেছে। এই বৃষ্টিময় সুন্দর সকালে সকলকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি রূপালী ছায়াছবির গানের আয়োজনে। আর আমাদের সাথে এই মুহূর্তে প্রকৌশল দায়িত্বে রয়েছেন আহমেদ হাসান এবং প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন প্রদীপ কুমার মৃধা, অধিবেশন তত্ত্বাবধান করছেন আসমাউল হোসনা। সুপ্রিয় শ্রোতা, আমাদের সাথে কিন্তু আপনারা ফোন করতে পারবেন এবং যে নম্বরে ফোন করবেন সেটি হল 0197412190। আমাদের ফোন ইন প্রোগ্রামে অবশ্যই আপনাদের অনেক অনেক অনেক ফোনের আশায় থাকলাম। তো আশা এবং ভালোবাসা এ দুটোই সবসময় আমাদের সাথে থাকে যখনই আপনারা আমাদের সাথে থাকেন, নিশ্চয়ই সকলেই শুনছেন। প্রথমেই চলে যাব যে গানটিতে, গানটি নেওয়া হয়েছে হৃদয় আমার ছায়াছবি থেকে, আর কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী ও আগুন। চলুন শুনে আসি প্রথম গানটি।

শ্রোতা বন্ধু, গানে গানে সুরের মূর্ছনায় রয়েছি আমরা রূপালী রায়জনে। আমরা এবারে শোনাবো সজন ছায়াছবি থেকে গান, শিল্পী পলাশ।

0: বাংলাদেশে বসবাসরত আমার প্রিয় অভিভাবক বৃন্দ ও সুধীজন ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত সোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশু আগামী দিনে জাতির ভবিষ্যৎ। বাংলাদেশ সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে আপনারা অবগত আছেন, চলতি মাসের 5 তারিখে বাংলাদেশের 18টি জেলার 30টি উপজেলায় আমরা এর মধ্যে হামের টিকাদান কর্মসূচি শুরু করেছি এবং এটা চলছে। আপনারা আরো আনন্দিত হবেন যে আগামী 20 এপ্রিল 2026 থেকে দেশব্যাপী 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্যে 1 ডোজ টিকাদান, অর্থাৎ হামের 1 ডোজ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছি। একটি সুস্থ প্রজন্ম ও রোগমুক্ত বাংলাদেশ গঠনে শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মী বৃন্দের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে 1 ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হন।
1: সুপ্রিয় শ্রোতা, আপনারা কিন্তু রয়েছেন রূপালীর আয়োজনে, যা প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আমরা আবারও যাব গানে, তবে কথা দিচ্ছি গানের ওপারে কিন্তু ফিরব আপনাদের সাথে ফোন ইন নিয়ে কথা বলার জন্য। যে নম্বরটি লাগবে সেটি হল 01974121970। তো চলুন শুনে আসি কে অপরাধী ছায়াছবি থেকে গান ডলি সায়ন্তনীর কণ্ঠে।

0: সুপ্রিয় শ্রোতা, আমরা কিন্তু যেমনটি কথা দিয়েছিলাম চলে এসেছি ফোন নিয়ে, এবং ফোনও চলে এসেছে কোন বন্ধু রয়েছেন আমাদের সাথে। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আবারও চেষ্টা করুন, আমরা অবশ্যই আপনার সাথে আবারও কথা বলবো। রয়েছেন রূপালী ছায়াছবির গানের আয়োজনে, ফোন করতে পারেন 01974121970 এই নম্বরে। হ্যালো, আসসালামু আলাইকুম।
1: নমস্কার।
0: নমস্কার, কে রয়েছেন সাথে? হ্যালো, নমস্কার, কার সাথে কথা বলছি?
1: জি,
0: আচ্ছা আচ্ছা, হয়তো হ্যাঁ,
1: বিশ্বপ্রেমিক এই ছবি থেকে একটি গান শোনাবেন, আর ইসলামউদ্দিন আমাদের বাসায় এই যে দিদি বুঝছেন।
0: জি জি, ধন্যবাদ, আপনারা দুই বন্ধু মিলে আমাদেরকে শুনুন, আশা করছি এমন করেই সকলেই মিলেই আমাদের সাথে থাকবেন। ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন সাথে?
1: মানিক বলতেছি, শৈলকুল পর ভেনেদা থেকে।
0: জি বলুন। আচ্ছা ঠিক আছে, যে কোন একটি গান আপনি শুনে ফেলবেন আমাদের আগামীর আয়োজনে, সাথে থাকবেন।
2: হ্যালো, হ্যাঁ, শুভ সকাল ভাইয়া।
0: ধন্যবাদ।
1: তো আমাকে গান শোনাবেন, বন্ধু বা তারা সবাই থেকে একটাই কথা আছে বাংলাতে, একসাথে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: এই গানটা শোনাবেন।
0: ধন্যবাদ আপনার অনুরোধের জন্য। আর রেডিও বৃষ্টির মধ্যে রেখে শুনছেন? রেডিওর মধ্যে তো পানি চলে যাবে নাকি? যাই হোক, আপনি যে শুনছেন আমাদেরকে, আপনাদের সাথে রেখেছেন, এটাই আমাদের অনেক বড় পাওয়া। হ্যালো, জি, কে রয়েছেন, কোত্থেকে বলছেন?
3: হ্যাঁ
0: জি জি বলুন। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। খুলনার বন্ধু অনুরোধ করেছেন কেয়ামত থেকে কেয়ামত ছায়াছবি থেকে গান শোনার জন্য, অবশ্যই শুনতে পাবেন আমাদের আগামীর আয়োজনে। রয়েছেন রূপালীর আয়োজনে, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে।

0: ফোন করতে পারেন 0197412190 এই নম্বরে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, জি কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ শুনছি শুনছি, বলুন। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, রূপসা খুলনা থেকে বলছিলেন একজন। হ্যালো, জি কে রয়েছেন? জি আমরা সবাই ভালো আছি। পরজনমে হয়ে রাধা, ধন্যবাদ। আবারও চলে এসেছে ফোন, কে রয়েছেন?
1: হ্যালো,
2: নমস্কার দিদি।
0: নমস্কার, কে রয়েছেন সাথে? জি জি অনেক ভালো আছি।
2: আমাকে গান শোনাবেন সুখের স্বপ্ন ছায়াছবি থেকে, এন্ডুকিশোর রুনালালের চলো সাথী আরো দূরে, এই নামের গানটি শোনাবেন।
0: ধন্যবাদ, সুফল বিশেষ আমাদের সাথে ছিলেন, আপনার অনুরোধটি অবশ্যই আপনি শুনতে পাবেন আমাদের আগামী আয়োজনে। কে বলছেন?
1: হ্যালো, শুভ সকাল ভাইয়া, কে বলছেন? জি জি ভাইয়া বলুন, কোন গান শুনতে চান? জি ঠিক আছে, ধন্যবাদ।
0: এভাবে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের এই চমৎকার অনুরোধেই কিন্তু রূপালীর আয়োজনটা অনেক বেশি চমকপ্রদ হয়ে যায়। কে রয়েছেন সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম,
3: কথা বলছি মোহাম্মদ ওসমান খান, ফতেপুর মহেশপুর জেলা থেকে।
0: জি বলুন।
3: আমাকে শোনাবেন সুখের স্বর্গ, সুখের স্বর্গ এই ছায়াছবি থেকে, খান্ডে হাসান মৃদু ও রুনা লায়লার কণ্ঠে। গানের শিরোনাম হচ্ছে চোখে চোখে চোখ রেখে স্বপ্ন দেখে মন হইল কান প্রাণ, এই শিরোনাম গানটা অবশ্যই শোনাবেন।
0: ধন্যবাদ আপনার অনুরোধের জন্য। আর রয়েছেন রূপালীতে, ফোন করুন ঝটপট, আমরা রয়েছি আপনাদের সাথে কথা বলার জন্য। কে রয়েছেন? ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি?
1: জি আমরা দুজনই ভালো আছি ভাইয়া, কে বলছেন?
3: আমি মোহাম্মদ আফিজুর রহমান জর্দার, বরাকিয়া জুমুরিয়া খুলনা থেকে
1: বলছি। জি
0: শুক্রবারে অনুরোধ করা গান
1: কিন্তু প্রচার হয় না, আমার গানটা
3: একটু প্রচার করবেন,
1: ঠিক আছে?
3: শুক্রবারে অনুরোধ করে
0: ধন্যবাদ আপনার অনুরোধের জন্য। আর অবশ্যই আপনি শুনতে পাবেন আপনার এই পছন্দের গানটি। আজকের অনুরোধের গান কিন্তু আমরা আগামীতে আপনাদের শুনিয়ে ফেলব, আজকের দিনে হয়তো শুনতে পাবেন না। কে রয়েছেন সাথে? ওয়ালাইকুম আসসালাম, জি আচ্ছা যে কোনো, ধন্যবাদ আপনার অনুরোধের জন্য। অনেক সংক্ষিপ্ত ভাবেই বন্ধু আমাদেরকে অনুরোধ করেছেন, আমরা চেষ্টা করব আপনাদের সকলের অনুরোধগুলো রাখার। নিয়ে নেব আমাদের আয়োজনের সবশেষ ফোন কলটি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি?
4: আমি জনি বলছি, মানবতা মহেশপুর থেকে।
0: জি
4: আমি মায়ের চোখ ছবি থেকে একটা গান শুনতে চাই, শিল্পী এন্ডুকিশোর।
0: ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। আর চলে যাব আবারও গানে, যে গানগুলো শোনার জন্য আমাদের বন্ধুরা অধীর আগ্রহে বসে থাকেন, হয়তো অনেক কাজেই ব্যস্ত রয়েছেন, তারপরও কাজের পাশাপাশি আমাদেরকে রাখছেন আপনার মোবাইল সেট অথবা বেতারের অ্যাপের মাধ্যমে, এবং রেডিওতে থাকলে তো আরও ভালো কথা। তো চলুন যে গানটি শুনব, আত্মপ্রকাশ ছায়াছবি থেকে, আর কণ্ঠ দিয়েছেন গানটিতে সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদী।

সুপ্রিয় শ্রোতা রয়েছেন রূপালীর আয়োজনে, চলে যাব আবারও গানে। শান্তি চাই ছায়াছবি থেকে এবারে গানটি শুনবেন এন্ড্রু কিশোরের কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড। আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব, প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে?
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইব আপনার কাছে, এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে?
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকে একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষিরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ, অবশ্যই। বর্গা চাষিরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানব?
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: রয়েছেন রূপালের আয়োজনের, চলে যাব সবশেষ গানে। নেওয়া হয়েছে রাগ অনুরাগ ছায়াছবি থেকে, শুনবেন সাবিনা ইয়াসমিন এবং ইন্দ্রকিশোরের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধু, গান শুনতে শুনতেই শেষ হলো আমাদের আজকের রূপালীর আয়োজন। রূপালীর উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ আজমল হাসান,
1: আমি স্বর্ণালী দাস,
0: রূপালীর তত্ত্বাবধানে এবং প্রযোজনায় মোহাম্মদ মামুন আক্তার, প্রকৌশল দায়িত্বে ছিলেন আহমেদ হাসান, অধিবেশন তত্ত্বাবধান করেছেন আসমাউল ইসলাম। সুপ্রিয় শ্রোতা, রূপালীর আয়োজন আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, শুভ সকাল।
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম মোহাম্মদ আজমল হাসান এবং আমি স্বর্ণালী দাস, অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হুসনা, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন আহমেদ হাসান এবং মোহাম্মদ আতাউর রহমান গাজী। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান ঘোষণায় ছিলাম মোহাম্মদ আজমল হাসান এবং আমি স্বর্ণালী দাস। অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হুসনা, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন আহমেদ হাসান এবং মোহাম্মদ আতাউর রহমান গাজী। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা। সকাল 11টা বেজে 59 মিনিট। শুরু হল আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্সে। একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগা হার্সে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি মোহাম্মদ আজমল হাসান এবং আমি স্বর্ণালী দাস। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন প্রদীপ কুমার মৃধা। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং আহমেদ হাসান। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন আসমাউল হোসনা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্জে। একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগা হার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। শুরুতেই বাংলায় সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছে মোহাম্মদ তাজুল ইসলাম সোহাগ। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই প্রণোদনা স্কিম নীতিমালা ২০২৬ অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত মন্ত্রিসভার নবম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ প্রস্তাব উপস্থাপন করা হয়। বৈঠকে বলা হয়, প্রণোদনা প্রণয়নের মাধ্যমে প্রবাসী সহ সকল বাংলাদেশী নাগরিক এফডিআই আনয়নে অবদান রাখার লক্ষ্যে সরকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা প্রণয়ন করেছে। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রস্তাবের আলোকে সভায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন আইন ২০২৬ খসড়াও অনুমোদন দেওয়া হয়। পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য, প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন। বাণীতে তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটি সবুজ, নিরাপদ, বাসযোগ্য জলবায়ু, সহনশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। দেশের অর্থনীতিতে গতিশীলতা আনা, কর্মসংস্থান সৃষ্টি এবং বন্ধ ও রুগ্ন শিল্পগুলোকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ২০,০০০ কোটি টাকার একটি প্রাক পুনঃ অর্থায়ন প্রকল্প ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। গতরাতে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। নতুন নীতির আওতায় যোগ্য শিল্প ও সেবা প্রতিষ্ঠান এবং কর্পোরেট গোষ্ঠীগুলোর ৭% সুদে ২০০ কোটি টাকা পর্যন্ত মূলধন গ্রহণের সুযোগ রয়েছে। বিদ্যমান মুদ্রানীতির আলোকে বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হার ১৪% ছাড়িয়ে যাওয়ায় এই পদক্ষেপ উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। চলতি অর্থবছরে ৩রা জুন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা ৩,৩২৪ কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, রেমিটেন্সের এই পরিমাণ বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৮.২৫% বেশি। অর্থনীতিবিদরা বলেছেন, রেমিটেন্স প্রবৃদ্ধির এই ধারাবাহিকতা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী, আমদানিতব্য আমদানি ব্যয় মেটানো এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ডিএসসিসি, ডেঙ্গু, চিকনগুনিয়া রোধ এবং পরিচ্ছন্ন নগরী গড়তে আগামী রবিবার থেকে চরম ঝুঁকিপূর্ণ এলাকায় ৫ দিনব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করবে। গতকাল নগর ভবন মিলনায়তনে বর্ষা পূর্ব এডিস মশার লার্ভা জরিপের ফলাফল প্রকাশ ও কর্মপরিকল্পনা উপস্থাপন অনুষ্ঠানে এ তথ্য জানান ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেন, এই কর্মসূচির আওতায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হবে। ডিএসসিসি প্রশাসক আরও জানান, পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য এলাকাতেও এই ধরনের কর্মসূচি পরিচালনা করা হবে। উল্লেখ্য, বর্ষা পূর্ব এডিস মশার লার্ভা জরিপের ফলাফলে দেখা যায় ডিএসসিসি এর ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টি ওয়ার্ডই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ২৭টি ওয়ার্ডকে ডেঙ্গু সংক্রমণের জন্য সবচেয়ে বেশি বা চরম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সিরাজগঞ্জ জেলার বেলকুচিতে আজ এক সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ ৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় নিহত দম্পতির মেয়ে আহত হয়েছে। পুলিশ জানায়, সকালে সিরাজগঞ্জ এনায়তপুর আঞ্চলিক সড়কে যাত্রীবাহী একটি বাস ব্যাটারিচালিত অটো ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে তারা মারা যান। এদিকে দৌলতদিয়া ফেরিঘাটে প্লাটুন থেকে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানান, সকালে বাসটি ফেরিতে ওঠার আগে সব যাত্রী নামিয়ে দেওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসের ড্রাইভার ও তার সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্টের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে ইউক্রেনের প্রেসিডেন্ট উল্লেখ করেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমে কেবল শান্তি আসতে পারে। এদিকে ক্রেমলিন জেলেনস্কির চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে বলেছে প্রেসিডেন্ট পুতিনকে এই বিষয়ে অবহিত করা হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সন্ধ্যে 6টা পর্যন্ত ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। জেনে দিচ্ছি চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। বেলা 2:30 নাটক নিঃসন্তান, রচনা মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রযোজনা কাবেরী মোস্তফা। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। সিরাতুল মুস্তাকিম সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান বিকেল 3:30। পরিক্রমা সাপ্তাহিক ঘটনাবলীর উপর বিশেষ বেতার বিবরণী সন্ধ্যে 6:10। সঙ্গীতা অনুষ্ঠানের সময়সূচি, দেশের গান শুনবেন দুপুর 12:15। আলাপাকেশনে হামতো নাতে রসুল শুনবেন 12:20, 12:40, বিকেল 3:05, 4:45 এবং সন্ধ্যে 6:40। ছায়াছবির গান বিকেল 4:05। শুনলেন চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।

0: বাংলাদেশ বেতার খুলনা, একটি বিশেষ ঘোষণা। আগামী 7 জুন 2026 খ্রিস্টাব্দ রবিবার বিকেল 3টায় ত্রয়োদশ জাতীয় সংসদের 2026 খ্রিস্টাব্দের বাজেট দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং 11 জুন 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকেল 3টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জাতীয় সংসদে 2026-2027 অর্থ বছরের বাজেট বক্তৃতা প্রদান করবেন। এ বাজেট অধিবেশন এবং মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার অর্থাৎ 558 কিলোহার্টজে এবং একই সাথে FM 88.8 মেগাহার্টজে এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় খবর বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি নাসিমা আক্তার। পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এদিকে এ উপলক্ষে বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি এতে প্রধান অতিথি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্যের সভাপতিত্বে বিভিন্ন এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সময় উপস্থিত ছিলেন। পরে শহরের শালতলা, সাধনার মোড় ও মিঠা পুকুর পাড় সহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, পরিবেশ বান্ধব, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য খুলনা নগরী গড়তে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। পরিকল্পিত বৃক্ষরোপণ, বন ও জলাশয় রক্ষা, নিরাপদ যাতায়াত ও বর্জ্য ব্যবস্থাপনা সহ পরিবেশ সুরক্ষায় সকলের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। তিনি গতকাল বিশ্ব পরিবেশ দিবস 2026 উদযাপন উপলক্ষে খুলনা মহানগরীর ময়লাপোতা মোড়ে আয়োজিত মানববন্ধন, সাইকেল র্যালি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। কেসিসি প্রশাসক বলেন, পৃথিবীর ভারসাম্য রক্ষায় পরিকল্পিত নগরায়নের গুরুত্ব রয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাস্তব ভিত্তিক সমাধানে উদ্যোগী হয়ে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে হবে। একটি বেসরকারি ফোরামের আহ্বায়কের সভাপতিত্বে কেসিসির কনজারভেন্সি অফিসার, প্রশাসনিক কর্মকর্তা, রূপান্তরের নির্বাহী পরিচালক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার, নিরাপদ সড়ক চাই খুলনার সদস্য সচিব সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাগণ, পরিবেশকর্মী, স্বেচ্ছাসেবী, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসক মেঝুরে জান্নাত গতকাল তেরোখাদা থানা, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস, মধুপুর ইউনিয়নে চলমান মনিশিসা খাল পুনঃখনন কাজ সরজমিনে পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসক উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন এবং উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি দুর্যোগ ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং উপজেলা কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ করেন। উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভূমি এ সময় তার সাথে ছিলেন। এদিকে সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ গতকাল কলারুয়া উপজেলার 5 নম্বর কেড়াগাছি ইউনিয়নের দমদম পাঁচপোতা আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের ঘরে ঘরে যান এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। তিনি বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রা, বর্তমান সুযোগ সুবিধা ও বিভিন্ন সংকটের কথা শোনেন। একই সঙ্গে তিনি প্রকল্পের অবকাঠামোগত পরিবেশ ও চলমান উন্নয়ন কার্যক্রম সরজমিনে ঘুরে দেখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় তার সাথে ছিলেন। গরম ও তাপদহের কবল থেকে বাঁচাতে চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে গতকাল শহরের বড় বাজারের চৌরাস্তা মোড়ে বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন এবং ছাতা বিতরণ করা হয়। এই বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক লুৎফুন্নাহার প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক, সিভিল সার্জন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, সহকারী কমিশনার ভূমি, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান, রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ও সোসাইটির কার্যনির্বাহী সদস্যগণ উপস্থিত ছিলেন। এ সময় পথচারী, বিভিন্ন ফুটপাতের হোটেল ব্যবসায়ী, ভ্যান ও রিক্সা চালক এবং ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা ও স্যালাইন পানি বিতরণ করা হয়। একইভাবে শহরের কোর্ট মোড় ও সদর হাসপাতাল এলাকায় একই কার্যক্রম পরিচালনা করা হয়। তীব্র গরমের কারণে সপ্তাহব্যাপী এই কর্মসূচি অব্যাহত থাকবে। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলায় বিগত বছরগুলোর তুলনায় বর্তমান অর্থ বছরে বাণিজ্যিক জাহাজের আগমন, পণ্য খালাস ও পণ্য হ্যান্ডেলিংয়ের সংখ্যা পূর্বের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, চলতি অর্থ বছরে বন্দরটিতে রেকর্ড সংখ্যক 45টি কন্টেনারবাহী জাহাজ নোঙর করেছে। এসব জাহাজ থেকে 28,241টি ইউজ কন্টেনার হ্যান্ডেলিং করা হয়েছে। এ পর্যন্ত বন্দরে বিভিন্ন নামী ব্র্যান্ডের মোট 10,880টি রিকন্ডিশন গাড়ি খালাস করা হয়েছে। কন্টেনার ও গাড়ি ছাড়াও বন্দরটিতে অন্যান্য সাধারণ কার্গো পণ্য মিলিয়ে সর্বমোট 1,17,46,536 মেট্রিক টন পণ্য খালাস করা হয়েছে। দেশের ক্রমবর্ধমান শিল্প কলকারখানার কাঁচামাল, সার, কয়লা, সিমেন্ট, ক্লিংকার, পাথর ও খাদ্যশস্যের বড় একটি অংশ এখন এই বন্দর দিয়ে খালাস হচ্ছে। এতে দেশের সার্বিক অর্থনীতি ও রাজস্ব আদায়ে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়ছে। বন্দর কর্তৃপক্ষের সচিব জানায়, মোংলা বন্দরকে সম্পূর্ণ অটোমেশন এবং আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন করতে জেটি সম্প্রসারণ, আধুনিক কন্টেনার ইয়ার্ড নির্মাণ, মেকানিক্যাল ওয়ার্কশপ স্থাপন এবং রেল লাইনের সাথে বন্দরের সরাসরি সংযোগ স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে। এসব প্রকল্পের কাজ শেষ হলে মোংলা বন্দর শুধু দেশের অভ্যন্তরীণ বাণিজ্যই নয়, বরং প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও ভুটানের ট্রানজিট পণ্য পরিবহন ও দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বাণিজ্যিক ট্রানজিট হাব হিসেবে নেতৃত্ব দিবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6:05 ইংরেজিতে।
2: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।

0: শুনলেন দেশাত্মবোধক গান।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন আল্লাহ পাকের শানে হামদ এবং নায়াতে রাসুল শুনবেন। কথায় কাজী নজরুল ইসলাম, শিল্পী শামিমা রায়।

মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না, জমিনের উপর দম্ভ পরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন জুম্মার নামাজের আজান ও দোয়া।

0: تتلبى هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদ দূর করে দিবেন। যে ব্যক্তি কোনো বিপদগ্রস্তকে সান্ত্বনা দেয়, সেই ওই বিপদগ্রস্ত ব্যক্তির মতো সওয়াব পায়। আল হাদিস বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন আল্লাহ পাকের শানে হামদ এবং নাতে রসুল শুনবেন।

তুমি ইহকাল তুমি পরকাল সর্বশক্তিমান।

বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, কাছে দূরে যে যেখান থেকে যে মাধ্যমে আমাদেরকে শুনছেন, এই মিষ্টি দুপুরে, এই বৃষ্টি ভেজা দুপুরে সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। শ্রোতা বন্ধুরা, পুরো আয়োজন জুড়ে থাকছি আমরা আপনাদের সাথে। আমি সোমা রায়,
1: আমি পীযূষ গোমস্তা,
0: আর রয়েছেন অধিবেশন তত্ত্বাবধানে জিএম মাকসুদুল হাসান, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন আহমেদ হাসান ও মোহাম্মদ আতাউর রহমান গাজী, আর থাকছেন শ্রোতা বন্ধুরা আপনারা, যারা না থাকলে কখনোই আমাদের অনুষ্ঠান পরিপূর্ণতা পায় না। থাকছে পুরো আয়োজন জুড়ে আপনাদেরই ভালো লাগা ভালোবাসার গানগুলি, আপনাদের অনুরোধের গানগুলি, আপনাদের পছন্দের ছায়াছবির গানগুলি। বন্ধুরা, গানের ফাঁকে ফাঁকে কথা হবে আপনাদের সাথে। আমাদের ফোন নম্বরটি হল 01974-121970। এই নম্বরে আপনাদের সাথে কথা হবে গানের ফাঁকে ফাঁকে। তো আর কথা না বাড়াই আমরা প্রথমে গানে যাব। প্রথমে কোন গানটি শোনাচ্ছি বন্ধুদেরকে?
1: আয়নাতে ওই মুখ, শিল্পী মাহমুদুন নবী, আর ছায়াছবি নাচের পুতুল।
0: চলুন বন্ধুরা শুনে আসি খুব পছন্দের এই গানটি।

চরমে নয়ন কি গো রাখবে ডেকে, আয়নাতে ওই মুখ দেখবে যখন।

শ্রোতা বন্ধুরা, খুব চমৎকার একটি গান আপনারা শুনলেন। এবারে আপনাদেরকে শোনাবো আঞ্জুমান আরা বেগমের কণ্ঠে জোয়ার এলো ছায়াছবি থেকে।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার NID বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যেই মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোন কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ, শুনছেন আপনাদেরই ভালো লাগা ভালোবাসার গানগুলি, আপনাদের পছন্দের ছায়াছবির গানগুলি। এবারে আপনাদেরকে শোনাব সাবিনা ইয়াসমিনের কণ্ঠে সুজন সখী ছায়াছবি থেকে গুনগুন গুন গান গাইয়া নীল ভোমরা যায়।

0: শ্রোতা বন্ধুরা, বলেছিলাম গানের ফাঁকে ফাঁকে যুক্ত হব আপনাদের সাথে ফোন ইন পর্বে। সেই সময় এসে গেছে, আপনার কাছে ফোন করবেন 01974121970 এই নম্বরে ফোন এসে গেছে। প্রথমে কোন বন্ধুটি রয়েছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
1: আপুরা ভালো আছেন?
0: ভাই আপু দুজনেই খুব ভালো আছি, আশা করছি আপনি ভালো আছেন।
1: ভালো থাকেন, দোয়া করি। কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাকচিড়া বাজার জেলা বরগুনা। ভাই আপু,
0: হ্যাঁ জি বলুন, আপনার অনুরোধের গানটির কথা বলবেন।
1: জি আপু, আমি গান শুনতে চাচ্ছি ছবি এপার ওপার। এপার ওপার ছবি থেকে আজাদ রহমানের কণ্ঠে শোনাবেন ভালোবাসার মূল্য কত, আমি না জেনে না শুনে দিলাম তোমায় মন।
0: আপনাদের ফোন কলের অপেক্ষায় 01974121970 আবারও ফোন কল। কে রয়েছেন?
2: হ্যালো,
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে
1: বলছেন? মালিক বলতেছি, মালিক বলতেছি সৈনকুপা সেনাদা থেকে মালিক।
2: জি,
1: আমার পছন্দ ছবি রাজমহল, শিল্পী রোনা রায়না, খুব নগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখো বন্দি করে এই শিরোনামের সমাধান। রাজমহল,
0: এটা
1: পুরনো ছবি, পুরো রাজমহল।
0: আচ্ছা আচ্ছা,
2: অনেক ধন্যবাদ, সাথে থাকুন।
0: কোনো না কোনো আয়োজনে নিশ্চয়ই আপনার পছন্দের গানটি শোনানোর চেষ্টা করব। আবারও ফোন কল। কে রয়েছেন? হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
3: মোহাম্মদ শাহজাহান আলী বেলকুচি সিরাজগঞ্জ থেকে বলছি।
0: জি বলুন, আপনার পছন্দের গানটির কথা।
3: গান শুনতে চাই ছায়াছবি ওয়াদা, শিল্পী খুরশিদ আলম, গানের কলি যদি বহু সাজব আরো সুন্দর লাগবে। এই শিরোনাম গানটি অবশ্যই শুনবেন।
0: খুব সুন্দর একটি গান, অবশ্যই চেষ্টা করব। বন্ধুর সাথে থাকবেন, আপনার পছন্দের গানটি শোনানোর চেষ্টা করব। এবার কে রয়েছেন ফোনের প্রান্তে?
2: হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
4: কেমন আছেন?
2: ভালো আছি ভাই, আপু দুজনেই ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন?
4: এই আলহামদুলিল্লাহ ভালো আছি।
2: জি,
4: নতুন ভাইকে নতুন ভাবে বাণিজ্য কার্যক্রম বাংলাদেশ খুলনাকে স্বাগত,
2: অনেক ধন্যবাদ।
4: জি, আর কথা বলতেছিলাম রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুস সামাদ শেখ, সদরবাজার বলমারি ফরিদপুর থেকে। আর আমাকে গান শোনাবেন হচ্ছে ওপারে আকাশ।
2: ওপারে আকাশ?
4: হ্যাঁ, ওপারে আকাশ।
2: জি জি,
4: ছবি থেকে আমার মতো নয় না কেহ, এই গানটা।
0: আচ্ছা
2: ঠিক আছে বন্ধু, সাথে থাকুন,
0: আমরা অবশ্যই আপনার পছন্দের গানটি শোনানোর চেষ্টা করব। বন্ধুর সাথে থাকবেন, আপনি তো গেয়েই শোনালেন অনেকখানি। কে রয়েছেন এবারে ফোনের প্রান্তে?
5: দাদা ও দিদি ভালো আছেন?
0: আমরা খুব ভালো আছি।
5: হ্যাঁ, খোকন চন্দ্র
0: পাংশা রাজবাড়ি থেকে। হ্যাঁ বলুন দাদা।
5: আমাকে শোনাবেন ছবির নাম জুম জয়, আর গানে করে হাওয়াই ওরে হাওয়াই ওরে কষ্ট।
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, থাকবেন পুরো আয়োজন জুড়ে, অবশ্যই পছন্দের পছন্দের অনেক গান শুনতে পাবেন। কে রয়েছেন এবারে?
6: দিদি শুভ দুপুর।
0: শুভ দুপুর
6: দিদি, আমি নিখিল বিশ্বাস, উত্তর নীলকলা, আরম্ভটা খুলনা।
0: আচ্ছা
6: দিদি, খুব কষ্ট করে লাইন পাইছি, আমার গান শোনাবেন ছবির নাম পুত্রবধূ।
0: চাপের কিছু নাই, আপনারা অবশ্যই চেষ্টা করতে থাকুন, আমরা আশা করি সবার সাথে কথা বলতে পারবো। কে রয়েছেন এবারে?
2: হ্যালো, আপনার মোবাইলটা একটু দূরে নিয়ে কথা বলুন, রেডিও সেটার হয়তো পাশে আছে।
0: হ্যালো, দুঃখিত, ফোন কলটি আসলে কেটে দিতেই হলো। আমরা বারবার আপনাদেরকে বলে থাকি, আপনারা যখন আমাদের সাথে কথা বলবেন যে মাধ্যম দিয়ে আমাদেরকে শুনছেন, হতে পারে সেটা রেডিও সেট বা মোবাইল ফোন, সেই মাধ্যমটা একটু দূরে রেখে অথবা একটু ভলিউমটা কমিয়ে তারপর আমাদের সাথে কথা বলবেন। এতে করে আপনিও স্পষ্ট কথা বললে আমরাও স্পষ্ট শুনতে পারবো আপনার কথাটি, আপনার অনুরোধটি রাখতে পারবো। কে রয়েছেন এবারে ফোনের প্রান্তে?
2: হ্যালো,
7: শুভ দুপুর।
2: শুভ দুপুর, কে বলছেন, কোথা থেকে বলছেন?
7: খালিশপুর খুলনা থেকে।

0: আমাদের খুব নিকটের বন্ধু, যে বলুন আপনার পছন্দের গান, ছায়াছবির নাম।
1: আমাকে শোনাবেন ইমান, ইমান ছবি থেকে গান, আব্দুল জব্বার এবং রুনা লেলার কণ্ঠে। গানের শিরোনাম অমন করে যেও না গো তুমি, বুকে আগুন জ্বালিও না তুমি। এগুলি শোনাবেন।
2: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ বন্ধু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। আমরা আরো একটি ফোন কল নিব, আবারও গানে ফিরব। কে রয়েছেন এবার?
1: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম। কে
1: বলছেন? ভাই আপু কেমন আছেন? সবাই
0: ভাই আপু দুজনই আমরা ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন।
1: জি ভালো আছি ভাই। কথা বলছিলাম মোহাম্মদ নায়েব মল্লিক বেটার।
0: জি জি।
1: বাবুখালী মাগুরা থেকে।
0: জি, আপনার পছন্দের গান এবং ছবির নাম।
1: আমার গান শোনাবেন, ছবির নাম ঘাটের মাঝি।
0: ঘাটের মাঝি।
1: স্বাধীন আসবেন ও এন্ড কিশোর।
0: জি,
1: মন দিশি প্রাণ দিশি আর কি আছে বাকি।
0: অনেক ধন্যবাদ, সাথে থাকুন। আপনার পছন্দের গান হয়তো কোন এক প্রোগ্রামে আমাদের শুনতে পাবেন।
2: একদম তাই। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের জন্য ফোন ইন থেকে বিদায় নিচ্ছি, তবে একেবারেই নয়, গানের ফাঁকে ফাঁকে আবারও কিন্তু ফিরব, যুক্ত হব, শুনব আপনাদের পছন্দের গানগুলির কথা। এখন ফিরব গানে। এখন কোন গানটি শোনাচ্ছি বন্ধুদেরকে? আমি কার জন্য পথ চেয়ে রব।
0: ফেরদৌসী রহমান ও খন্দকার ফারুক আহমেদের কণ্ঠে ছায়াছবি হচ্ছে অমর প্রেম।
2: চলুন বন্ধুরা শুনে আসি, খুব চমৎকার এই গানটি।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবারে আপনাদেরকে শোনাব সমাধান ছায়াছবি থেকে সত্য সাহার কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সত্য সাহার কণ্ঠে। এবারে আপনাদেরকে শোনাব কল্যাণী ঘোষের কণ্ঠে দোস্তি ছায়াছবি থেকে।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি, আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্ত খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতি বৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। এবারে আপনাদের সাথে সরাসরি যুক্ত হব ফোনের পর্বে। 01974121970 এই নম্বরে গিয়ে রয়েছেন ফোনের প্রান্তে।
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। কে বলছেন? জি, ঠিক আছে বন্ধু, সাথে থাকুন, শুনুন। আপনাদের পছন্দের অনেকগুলো গান আছে, আপনার এইটাও, এই পছন্দের গানটাও হয়তো কোনো এক প্রোগ্রামে শুনতে পাবেন।
0: কে আছে আমাদের সাথে? হ্যাঁ, এবারে কে রয়েছেন? হ্যালো, হ্যালো,
1: শোনা যাচ্ছে না,
0: কথা শুনতে পাচ্ছি না। বন্ধু আপনি আবারও চেষ্টা করুন, 01974121970 এই নম্বরে। কে রয়েছেন এবারে? হ্যালো, হ্যালো, বন্ধু শুনতে পাচ্ছি, বলুন। ওয়ালাইকুম আসসালাম।
2: আমাকে গান শোনাবেন প্রিয়তম সিনেমা থেকে যে কোনো একটি গান।
0: আচ্ছা,
2: আমার নাম সোনিয়া স্নেহা।
0: হ্যাঁ, কোথা থেকে?
2: আইজরাতে, আইজরাতে থেকে বলছি।
0: আচ্ছা আচ্ছা, প্রিয়তমা ছায়াছবি থেকে যে কোনো একটি গান অবশ্যই চেষ্টা করব। বন্ধু সাথে থাকবেন। কে রয়েছেন এবারে?
1: হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? কাকচিরা। জি,
0: অচেনা ছায়াছবি থেকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ বন্ধু, সাথে থাকবেন, অবশ্যই আপনার পছন্দের গানটি শোনানোর চেষ্টা করব। কে রয়েছেন এবারে?
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি বন্ধু, আপনার পছন্দের গান এবং ছবির নাম বলুন। জি জি, ঠিক আছে বন্ধু, অনেক ধন্যবাদ, সাথে থাকুন। কে আছে আমাদের সাথে
0: এবারে? কার ফোনটি আসবে সেই অপেক্ষায় রয়েছি। কে রয়েছেন? হ্যালো,
3: নমস্কার,
0: অনু বিশ্বাস। হ্যাঁ অনু, বলুন আপনার পছন্দের গানটির কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরেই তো এলোমেলো হয়, তাই না?
1: একদম তাই।
0: তো এবারে কোন বন্ধুটির অপেক্ষা করছি আমরা ফোনের উপ্রান্তে? কে যুক্ত হচ্ছেন আমাদের সাথে? শ্রোতা বন্ধুরা ফোনের অপেক্ষায় রয়েছে, কিন্তু 01974121970 ফোন আপাতত নেটওয়ার্ক জনিত কারণে হয়তো ফোনে আসছে না। আমরা গানে ফিরব। তো এবারে বন্ধুদেরকে শোনাবো
1: অশিক্ষিত ছায়াছবি থেকে, গানটির কণ্ঠ দিয়েছেন শাম্মী আক্তার।
0: একদম তাই, চলুন বন্ধু শুনে আসি গানটি।
4: আমি যেমন আছি তেমন রব বউ হব না রে, আমি যেমন আছি তেমন।

শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে সময় হলো বেলা দুটোর বাংলা খবরের। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন বেলা দুটোর বাংলা খবর, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিনাত আক্তার। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই প্রণোদনা স্কিম নীতিমালা 2026 অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারিক রহমানের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত মন্ত্রিসভার নবম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই প্রস্তাব উপস্থাপন করা হয়। বৈঠকে বলা হয়, প্রণোদনা প্রদানের মাধ্যমে প্রবাসী সহ সকল বিদেশি বাংলাদেশী নাগরিককে এফডিআই আনয়নে অবদান রাখার লক্ষ্যে সরকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা প্রণয়ন করেছে। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রস্তাবের আলোকে সভায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন আইন 2026 এর খসড়াও অনুমোদন দেওয়া হয়। পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য বাংলাদেশ ভবিষ্যতের জন্য। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারিক রহমান বাণী দিয়েছেন। বাণীতে তারা জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটি সবুজ, নিরাপদ, বাসযোগ্য ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। দেশের অর্থনীতিতে গতিশীলতা আনা, কর্মসংস্থান সৃষ্টি এবং বন্ধ ও রুগ্ন শিল্পগুলোকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে 20,000 কোটি টাকার একটি প্রাক পূর্ণ অর্থায়ন প্রকল্প ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। গতরাতে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। নতুন নীতির আওতায় যোগ্য শিল্প ও সেবা প্রতিষ্ঠান এবং কর্পোরেট গোষ্ঠীগুলো 7% সুদে 200 কোটি টাকা পর্যন্ত মূলধন গ্রহণের সুযোগ রয়েছে। বিদ্যমান মুদ্রানীতির আলোকে বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হার 14% ছাড়িয়ে যাওয়ায় এই পদক্ষেপ উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। চলতি অর্থবছরের 3রা জুন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা 3,324 কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, রেমিটেন্সের এই পরিমাণ বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় 18.25% বেশি। অর্থনীতিবিদরা বলছেন, রেমিটেন্স প্রবৃদ্ধির এই ধারাবাহিকতা বৈদেশিক মুদ্রা রিজার্ভ শক্তিশালী, আমদানি ব্যয় মেটানো এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি ডেঙ্গু, চিকনগুনিয়া রোধ এবং পরিচ্ছন্ন নগরী গড়তে আগামী রোববার থেকে চরম ঝুঁকিপূর্ণ এলাকায় 5 দিনব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করবে। গতকাল নগরভবন মিলনায়তনে বর্ষাপূর্ব এডিস মশার লার্ভা জরিপের ফলাফল প্রকাশ ও কর্মপরিকল্পনা উপস্থাপন অনুষ্ঠানে এই তথ্য জানান ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুসালাম। তিনি বলেন, এই কর্মসূচির আওতায় মশক নিধন পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হবে। ডিএসসিসি প্রশাসক আরও জানান, পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য এলাকাতেও এই ধরনের কর্মসূচি পরিচালনা করা হবে। উল্লেখ্য, বর্ষাপূর্ব এডিস মশার লার্ভা জরিপের ফলাফলে দেখা যায়, ডিএসসিসির 75টি ওয়ার্ডের মধ্যে 63টি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে 27টি ওয়ার্ডকে ডেঙ্গু সংক্রমণের জন্য সবচেয়ে বেশি বা চরম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সিরাজগঞ্জ জেলার বেলকুচিতে আজ এক সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ 3 জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় নিহত দম্পতির মেয়ে আহত হয়েছে। পুলিশ জানায়, সকালে সিরাজগঞ্জ এনায়েতপুর আঞ্চলিক সড়কে যাত্রীবাহী একটি বাস ব্যাটারি চালিত অটো ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে তারা মারা যান। এদিকে দৌলতদিয়া ফেরিঘাটে প্লাটুন থেকে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানান, সকালে বাসটি ফেরিতে ওঠার আগে সব যাত্রী নামিয়ে দেওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসের চালক ও তার সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্টের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে ইউক্রেনের প্রেসিডেন্ট উল্লেখ করেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমেই কেবল শান্তি আসতে পারে। এদিকে ক্রেমলিন জেলেনস্কির চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে বলেছেন, প্রেসিডেন্ট পুতিনকে এ বিষয়ে অবহিত করা হবে। খেলার খবর, ফুটবল। আগামীকাল সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 খেলা শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বেলা 2টার বাংলা খবরের পর আমরা আবারও ফিরে এলাম বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের বাকি আয়োজনে। শুনবেন গান, আপনাদেরই পছন্দের গান, এবং গানের ফাঁকে ফাঁকে কথা হবে আপনাদের সাথে ফোন ইন পর্বে 0919741970 এই নম্বরে। তো প্রথমে গান, কোন গানটি শোনাচ্ছে বন্ধুদেরকে?
2: বিদের মেয়ে জ্যোৎস্না ছায়া ছবি থেকে আর গানটিতে শিল্পী দিয়েছে।
1: দুঃখিত বন্ধু, এবারে আপনাদের শোনাব বন্ধু ছায়া ছবি থেকে, কণ্ঠ দিয়েছেন
2: সুবীর নন্দী।
1: চলুন বন্ধু গানটি শুনে আসি।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বন্ধু ছায়াছবি থেকে। এবারে আপনাদেরকে শোনাবো কত যে মিনতি ছায়াছবি থেকে। কণ্ঠ দিয়েছেন শাহনাজ রহমতুল্লাহ।

0: শ্রোতা বন্ধুরা, সরাসরি যুক্ত হব আপনাদের সাথে ফোনের পর্বে 01974121970 এই নম্বরে কে রয়েছেন ফোনের প্রান্তে? হ্যালো হ্যালো হ্যালো শ্রোতা বন্ধুরা, আমাদেরকে ফোন করে অবশ্যই তো কথা বলতে হবে, না হলে আমরা বুঝবো কি করে কে রয়েছেন এবারে ফোনের প্রান্তে?
1: ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালো আছেন?
0: হ্যাঁ ভাই আপু, দুজনই খুব ভালো আছি। কে বলছেন, কোথা থেকে?
2: আমি বুলবুল আহমেদ, কাজীগড়া থানা থেকে। ভাই আপু,
0: হ্যাঁ বলুন।
2: আমার পক্ষ থেকে আপনাদের আম ও লিচুর শুভেচ্ছা দিচ্ছি ভাই আপু।
1: অনেক ধন্যবাদ।
2: আমি বুলবুল আহমেদ, কাজীগড়া থানা থেকে। আমাকে গান শোনাবেন? ওফিয়া তুমি কোথায় ছায়াছবি থেকে আসবে কন্ঠে, বুকের জমানো ব্যথা, কান্না নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে।
1: অনেক জনপ্রিয় একটি গান,
0: অবশ্যই শোনানোর চেষ্টা করব বন্ধু, সাথে থাকবেন। আমরা সবসময় আপনাদের পছন্দের কথা মাথায় রেখে আমাদের গানের তালিকা সাজিয়ে থাকি, সাথে থাকবেন বন্ধু। কে রয়েছেন এবারে? হ্যালো হ্যালো হ্যালো, কেউ কি আছেন? কেউ নেই। দুঃখিত বন্ধু, ফোন করে কথা না বললে আমরা বুঝবো কি করে কে রয়েছেন এবারে?
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি বলুন, আপনার পছন্দের গান এবং ছবির নাম বলুন।
0: চাঁদনি ছায়াছবি থেকে। আচ্ছা, ধন্যবাদ বন্ধু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবারে দেখব কোন কে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নমস্কার। হ্যাঁ সুফল বলুন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সুফল বিশ্বাস, সাথে থাকবেন বন্ধু। চমৎকার গানের তালিকা কিন্তু আজকে রয়েছে আমাদের কাছে। কে রয়েছেন এবারে? শুভ দুপুর। হ্যাঁ দীপঙ্কর তো বলুন। খুবই জনপ্রিয় একটি গান, অবশ্যই শোনানোর চেষ্টা করব বন্ধু, সাথে থাকবেন। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি কিন্তু আপনাদের ফোন কলের অপেক্ষায়। 01974121970 এই নম্বরে আমরা অপেক্ষা করছি কে যুক্ত হচ্ছেন আমাদের সাথে ঠিক এই মুহূর্তে। মনে হয় নেটওয়ার্কজনিত কারণে যুক্ত হতে পারছেন না, কারণ একসাথে অনেক বন্ধুরা চেষ্টা করছেন না, ফোন এসে গেছে। কে রয়েছেন?
1: জি প্রেমের তাজমহল ছবি থেকে গান। ঠিক আছে বন্ধু, সাথে থাকুন। কে আছে আমাদের সাথে ফোন করে যুক্ত?
0: হ্যাঁ কে রয়েছেন? হ্যালো, আদাব
2: দাদা ও দিদি ভালো আছেন?
0: আমরা দুজনে খুব ভালো আছি। হ্যাঁ দাদা বলুন।
1: সমাধি সাজ।
0: আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, যুক্ত থাকার জন্য। অবশ্যই চেষ্টা করব। আপনি খুব চমৎকার একটি গানের অনুরোধ করেছেন, আর একটি ফোন কল আমরা নিব। কে রয়েছেন?
1: হ্যালো জি, কে বলছ? জি জি শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ, সাথে থাকুন, শুনতে থাকুন আমাদের পছন্দের গান।
0: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের আয়োজনের ফোন ইন পর্ব থেকে বিদায় নিচ্ছি, তবে আয়োজন থেকে কিন্তু একেবারেই যাচ্ছি না, এখনও থাকছি আপনাদের সাথে, আমরা অনেকক্ষণ থাকবো আরও গান নিয়ে। তো এবারে আপনাদেরকে শোনাবো এন্ড্রু কিশোরের কণ্ঠে প্রিন্সেস টিনা খান ছায়াছবি থেকে এই গানটি।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। আপনাদের পছন্দের গানগুলি, আপনাদের অনুরোধের গানগুলি এবারে আপনাদেরকে শোনাবো মধুমিতা ছায়াছবি থেকে শেফালী ঘোষের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। আমাদের আজকের আয়োজনের সর্বশেষ গানটি আপনাদেরকে শোনাবো সৈয়দ আব্দুল হাদি ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, দুই পয়সার আলতা ছায়াছবি থেকে, এমনও তো প্রেম হয়।

0: শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে বিদায় নিতে হবে এই আয়োজন থেকে। আপনাদের সাথে এতক্ষণ আমরা ছিলাম আমি সোমা রায়,
1: আমি পীযূষ কুমস্তা,
0: আরও ছিলেন অধিবেশন তত্ত্বাবধানে জে মাকসুদুল হাসান, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় আহমেদ হাসান ও মোহাম্মদ আতাউর রহমান গাজী। শ্রোতা বন্ধুরা, আগামীকাল ঠিক 1:05 একই সময় একই আয়োজন নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভ দুপুর।

0: করুন নাট্যানুষ্ঠান নিঃসন্তান।
1: বাবা ঘুম।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এবং আরও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন নাটক নিঃসন্তান। রচনা মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রযোজনা কাবেরী মোস্তফা। বন্ধুরা, উপভোগ

0: তোমার সময় কিভাবে কাটে সেটা আমি বুঝি বাবা, তাই বলছিলাম কি।
1: তা থেমে গেলি কেন বাবা, কি বলতে চাচ্ছিস পরিষ্কার করে বল।
0: না বাবা, মানে বলছিলাম তুমি সারাদিন ঘরে শুয়ে বসে

0: আমি তোমাকে বৃদ্ধাশ্রমে থাকতে বলছি না, এই মাঝে মধ্যে গেলে আবার চলে এলে, তারপর একদিন দেখবে তুমি নিজেই ওখান থেকে আসতে চাইবে না। আর তাছাড়া মা বেঁচে থাকলে তোমাকে এই কথা বলার প্রয়োজনই হতো না।
1: আচ্ছা খোকা, খোকা তুই এখন যা, আমাকে একটু ভাবতে দে।
0: এতে আর এত ভাবা ভাবির কি আছে বাবা, তোমাকে তো আর তেমন কঠিন সিদ্ধান্ত নিতে বলছি না, আমরা তো সবাই তোমাকে দেখাশুনো করব।
1: আমার জায়গায় যেদিন আসবি সেদিন বুঝবি সিদ্ধান্ত কোনটা কঠিন আর কোনটা সহজ। আচ্ছা তুই এখন যা, এখন যা, আমাকে একটু ভাবতে দে, তুই যা।

0: তাই তোরা আমাকে বাড়ি থেকে তাড়াতে ব্যস্ত হয়ে পড়েছিস, তাই না?
1: বিষয়টা তুমি যেভাবে ভাবছো আসলে তা নয় বাবা। আসল কথা হচ্ছে, আমরা যখন কেউ তোমাকে সময় দিতে পারি না, আমাদের ছেলে মেয়েরা যে তোমার সাথে একটু সময় দেবে সে সুযোগও নেই। ওদের লেখাপড়ার যে চাপ, কি আর বলবো বাবা। ঠিক আছে বাবা, তুমি ভেবেচিন্তে আমাকে জানিও, বেশি টেনশন করো না, এখন ঘুমাও।
0: আমার আমার আর বুঝতে বাকি নেই, ওরা আমাকে ভুলিয়ে ভালিয়ে বৃদ্ধাশ্রমে পাঠাতে চায়। এই শরীরে রক্ত পানি করে মাথার ঘাম পায়ে ফেলে তোদের

আমি তোদের মাথার বোঝা হয়ে গেছি। দেখে নেব, আমিও তোদের দেখে নেব। সারা জীবন কেরানির চাকরি করেছি, এক পয়সাও কখনো এদিক ওদিক হতে দিইনি। আজ আমার নিজের জীবনের হিসাব গরমিল হতে আমি কিছুতেই দেব না, কিছুতেই না। তোরা তোরা শুধু তোদের বাবাকে চিনেছিস, এই রহমত আলী কেরানিকে আজও চিনিসনি, এবার চিনবি।

0: আপনার বিছানা চাদরটা বেশ ময়লা হয়েছে, কাল সকালে পরিষ্কার করে দেব। আর কোনো কাপড় চোপড় ময়লা থাকলে আমাকে বলবেন।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি আর কিছু বলবে মা?
0: হ্যাঁ বাবা, দেখেন তো এই পাঞ্জাবিটা আপনার গায়ে কেমন হয়। আপনার ছোট ছেলেকে বলেছিলাম, তাই কাল রাতে বাড়ি আসার সময় এনেছে।
1: তোমরা আবার এ সময় এতগুলো পয়সা খরচ করতে গেলে কি জন্যে? আমার তো অনেকগুলো পাঞ্জাবি আছে।
0: ওগুলো পরে কোথাও যাওয়ার মতো আছে নাকি? ওগুলো তো সব

0: তোমরাও কি আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবার কথা ভাবছো?
1: না না, ঠিক তা নয় বাবা। আসলে বিষয়টা হলো, তিনি এবাড়ির বড় ছেলে, তার সিদ্ধান্ত আর আমরা অমান্য করতে পারি না, তাই না? আর তাছাড়া আপনি তো আর সেখানে একা থাকছেন না, আপনার মতো অনেকেই সেখানে থাকে। সেখানে গেলে আর অমন একা একা লাগবে না, অনেক নতুন নতুন বন্ধু পাবেন, কথা বলার মানুষ পাবেন। আচ্ছা বাবা, আপনি এখন বিশ্রাম করেন, আমি তাহলে আসি এখন।

বয়স হয়েছে, আমার বয়স হয়েছে ঠিকই, কিন্তু অত বেভুলা এখনো আমি হয়নি। আমি যে এখনো কতটা শক্ত হতে পারি তা তোদের আমি এবার বুঝিয়ে দেব, এবার ঠিকই তোদেরকে বুঝিয়ে দেবো।

0: বড়পা, ও বড়পা, বড়পা ঘুমিয়েছেন নাকি? ও বড়পা।
1: ও ছোট,
0: হ্যাঁ
1: আয় ভিতরে আয়, বস।
0: না এখন বসবো না বড়পা, একটা কথা জানতে এলাম।
1: কি কথা রে ছোট?
0: শুনলাম বড় ভাইয়া নাকি বাবার সাথে ওই ব্যাপারে কথা বলেছে। কি বলেছে বাবা? বাবা কি বৃদ্ধাশ্রমে যেতে রাজি হয়েছে?
1: হ্যাঁ রে, তোর ভাইয়া যা বলল তাতে তো মনে হয় রাজি হয়েছে।
0: আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বড়পা, আপনি ঘুমান, আমি গেলাম তাহলে, কাল কথা হবে।
1: আচ্ছা।
0: এই এই শুনছো? এই এই আরে এই শুনছো?
2: বলো।
0: আরে ওঠো না, বাবা না বৃদ্ধাশ্রমে যেতে রাজি হয়েছে।
2: তাতে কি হয়েছে?
0: কি হয়েছে বোঝো না, ন্যাকা কোথাকার, সারাটা জীবন একভাবেই গেল আমার, আমার হয়েছে যত জ্বালা।
2: কানের কাছে ঘ্যানর ঘ্যানর করো না তো, ওসব পরে দেখা যাবে, এখন একটু শান্তিতে ঘুমোতে দাও।
0: হ্যাঁ হ্যাঁ, তুমি শান্তিতে ঘুমিয়ে থাকো, আর তোমার বড় দুই ভাই বাবাকে হাত করে বাড়িটা লিখে নিক, আর শেষে তুমি আঙ্গুল চুষবে, এই আমি বলে দিলাম, যা পারো করো, এমন তেমন দেখলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ
2: তুমি এসব কি বলছো ঋতু, আমাদের ভাইয়ে ভাইয়ে কেমন সম্পর্ক তুমি জানো না?
0: জানি জানি, ও সব জানি, ও সব উপর উপর, তলে তলে যে যার আখের গোছাতে ব্যস্ত। তুমি কি কারো খোঁজ রাখো? পারো তো কেবল আমার সাথে বকবক করতে।
2: এত বছর পর আজ তুমি এসব কি বলছো ঋতু?
0: আমি ঠিকই বলছি, একবার ভেবে দেখো তো, তোমার বড় ভাই বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে রাজি করিয়েছেন, বাবা বৃদ্ধাশ্রমে গেলে তো আরে বাড়িতে ফিরে আসবেন না, বৃদ্ধাশ্রম তো আর তার জামাই বাড়ি না যে দু পাঁচ দিন থেকে আবার বাড়ি চলে আসবেন।
2: আমরা তিনটা ভাই থাকতে আমাদের বাবা বৃদ্ধাশ্রমে যাবে তা কি করে হয়? আর বড় ভাই যেন বাবাকে সে কথা বললেনি বা কিভাবে?
0: ওসব আবেগের কথা রাখো, আবেগ দিয়ে জীবন চলে না, তোমার বড় দুই ভাই বুদ্ধিমান মানুষ, এই তো।

0: ভাইয়া অফিসে যাচ্ছ নাকি?
1: হ্যাঁ, অফিসে কাজের চাপ আছে, তাই একটু সকাল সকাল যাচ্ছি। তুই অফিসে যাবি না, ছুটি নিয়েছিস নাকি?
0: হ্যাঁ ভাইয়া, রাজনের জ্বরটা যাচ্ছে না, ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, তাই আজ ছুটি নিয়েছি। একটু পরেই ওকে নিয়ে রওনা হব।
1: ও আচ্ছা।
0: ভাইয়া, বাবার সাথে কথা বলেছ? বাবা কি রাজি হয়েছে?
1: হ্যাঁ, প্রায় হয়েছে, তবে ভেবেচিন্তে জানাবে বলেছে।
0: এতে আবার এত ভাবনা চিন্তা কি আছে? তাকে তো আর বনবাসে পাঠাচ্ছি না, সেখানে নার্সিং ব্যবস্থা আছে, ডাক্তার আছে, বিনোদনের ব্যবস্থা আছে, আর আমরা তো দেখাশোনা করবই।
1: তবুও মুরব্বী মানুষ তো, বাড়িঘরের প্রতি একটু মায়া তো আছে।
0: বয়স হয়েছে, আর কদিনই বা বাঁচবে, এত মায়াটার দরকার নেই। তুমি আজ রাতেই বাবার সাথে আবার কথা বলে বিষয়টা ফাইনাল করো।
1: আচ্ছা, দেখি কি করা যায়।
0: আর একটা কথা ভাইয়া।
1: হ্যাঁ বল।
0: বিষয়টা তুমি জানো কি না জানি না, আমার জানা মতে বাবার অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা আছে। মাসে মাসে বৃদ্ধাশ্রমের খরচটা তো আমাদেরকেই দিতে হবে, তাই না?
1: হ্যাঁ, তুই যা বলেছিস আমি বিষয়টা জানি। মা বেঁচে থাকতেই তো আমি নিজে হাতে টাকাটা ব্যাংকে রেখেছিলাম, পরে তো আর ওই টাকা তোলা হয়নি।
0: এতদিনে সুদে আসলে অনেক টাকা হয়েছে। বাবা বৃদ্ধ নিবাসে যাওয়ার আগে কোনোভাবে যদি টাকাগুলো পাওয়া যায়, এ সময় খুব কাজে লাগতো।
1: আচ্ছা দেখি, বাবা যাওয়ার ব্যাপারটা আগে ফাইনাল হতো।

0: বাবা বাবা,
1: জ্যোৎস্না এসেছিস? আয় মা, আয় বস, আমার কাছে একটু বস মা।
0: বসছি বাবা, আগে বিষয়টা শিওর হয়ে নি। বড় ভাবি কোথায়? বড় ভাবি?
2: মেজ আপা, শুনছো, বাবার মেয়ে এসেছে দরদ দেখাতে।
3: শোন ছোট, ওকে মোটেই পাত্তা দেওয়া যাবে না।
4: জ্যোৎস্না কখন এলি? বস।
0: বসছি। আগে বলো তো, তোমরা এসব কি শুরু করেছ?
4: আমরা আবার কি শুরু করেছি বুঝলাম না, খুলে বলতো।
0: শুনলাম তোমরা নাকি বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছ।
4: ওভাবে বলছিস কেন? আমাদের কি সাধ্য আছে তোদের বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর? তোর ভাইরা কি বৌদের কথা শোনে?
0: কে শোনে কে শোনে না সে আমি জানি, নতুন করে কিছু জানার দরকার নেই আমার। আমি যেটা জানতে চাইছি, সোজা সাপটা জবাব দাও।
2: ননদিনী দেখছি খুব রেগে আছে।
0: ঠাট্টা করো না ছোট ভাবি, আমার বাবা যদি তোমাদের বোঝা হয়ে থাকে তাহলে বলো, আমি এখনই বাবাকে আমার বাড়ি নিয়ে যাব। বাকি জীবন বাবা আমার বাড়িতেই থাকবেন।
5: তাহলে তো ভালোই হলো, বাবাও শেষ বয়সে একটু মেয়ের সেবা যত্ন পেল আর তোমারও পুণ্যের কাজ হলো।
0: তবে তাই হোক বাবা। বাবা!
1: কিরে মা, কি হলো? একি, তুই কি এখনই চলে যাবি?
0: হ্যাঁ বাবা, আমি এখনই চলে যাব, তবে একা নয়, তোমাকে সাথে নিয়েই যাব। বাকি জীবন তুমি আমার কাছে থাকবে, কারো বোঝা হয়ে থাকার দরকার নেই তোমার বাবা।
1: কি বলছিস তুই? আমি তো কিছু বুঝতে পারছি না।
4: এই মিজ, বোকার মতো কথা বললি কেন? বাবা যদি তার মেয়ের কাছে থাকে তবে এই বাড়ি ব্যাংকের টাকা সবই তো মেয়ের নামে লিখে দেবে, বুঝিস না? বাবার জন্য দরদ কি এমনি এমনি? যাক, টাকা আর এই বাড়িটা লোভে দেখাচ্ছে।
2: কোনোভাবেই বাবাকে জ্যোৎস্নার সাথে যেতে দেয়া যাবে না। শেষকালে এসে দুদিন বাবার সেবা করে সব নিয়ে নেবে, তাহলে আমরা কি এতদিন ঘোড়ার ঘাস কাটলাম?
4: ঠিক বলেছিস ছোট, যেভাবেই হোক বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতেই হবে। আমি গিয়ে জ্যোৎস্নাকে বোঝাচ্ছি।
6: জ্যোৎস্না, এ ঘরে আয়।
0: আসছি ভাবি। বড় ভাবি, কি বলবে বলো?
6: এখানে বস, নাস্তা কর।
0: না, আমি এখন কিছু খাবো না বড় ভাবি, দেখি বাবা কি বলে।
6: বাবা কি বলবে? তোমার ভাইয়েরা বাড়ি আসুক, তাদের সাথে কথা বলে তারপর সিদ্ধান্ত নিও। আমরা পরের মেয়ে, আমাদের কথা কি মূল্য আছে?
0: বড় ভাবি, তুমি তো এমন ছিল না, তুমি এমন বদলে গেলে কি করে?
6: দেখ জ্যোৎস্না, তোর সাথে অহেতুক কথা চালাচালি করার ইচ্ছে আমার নেই। তোর ভাইয়েরা বাড়ি আসুক, তুই তাদের সাথে কথা বলে যা ভালো হয় তাই কর।
0: কি কথা বলবো বড় ভাইদের সাথে? মা বেঁচে নেই, বৃদ্ধ বাবাকে যারা ঘরে রাখতে চায় না তারা বোনকে কি বলবে? আমার তা ভালো করে জানা হয়ে গেছে।
1: জ্যোৎস্না, জ্যোৎস্না!
0: জি বাবা।
1: আমার কাছে আয় তো। শোন মা।
0: বলো বাবা।
1: এখনই অত মাথা গরম করিস না মা, তোর ভাইয়েরা আমাকে এখনো ওরকম কিছু বলেনি। তুই খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নে মা।
0: না বাবা, এ বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে।
1: বলছিস কি?
0: আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না, আমি গেলাম, তুমি ভেবেচিন্তে আমাকে জানিও।
1: কি বললি?

0: মেজ ভাই দাঁড়াও, কথা আছে।
1: কিছু বলবি বাসেদ?
0: ঋতু বলছিল বাবাকে নাকি বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা হচ্ছে।
1: হ্যাঁ, বড় ভাইয়া বাবার সাথে কথা বলেছে।
0: মেজু ভাই,
1: কি আর করার আছে বল, মা নেই, বাবারও বয়স হয়েছে, বিছানায় পড়ল বলে তখন তার এত খেদমত কে করবে বল। তাছাড়া বৃদ্ধাশ্রম তো আর খারাপ জায়গা না, আমরা যে যখন সময় পাই যে দেখে আসলাম।
0: মেজ ভাই, আমি আর কি বলবো, তুমি আছো, বড় ভাই আছেন, যা ভালো মনে করো তাই কর।
2: বাবা, বাবা।
1: কি বাবা, বলো কি বলবে?
2: বলছি বাবা, বৃদ্ধ নিবাস মানে কি?
1: বৃদ্ধ নিবাস? বৃদ্ধ নিবাস মানে হলো বৃদ্ধ মানুষ, মানে বয়স্ক মানুষদের থাকার জায়গা।
2: ও বুঝেছি, তাহলে তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে তখন আমিও তোমাকে ওখানে রেখে আসবো।
1: ছি বাবা, অমন কথা বলতে নেই।
3: রাজন, ঘরে এসে পড়তে বসো, লেখাপড়ার বালাই নেই, আবার বাবার সাথে খুব পাকা পাকা কথা হচ্ছে, তাই না?
2: আসছি মা।

0: বাবা, এত সকালে কোথায় গিয়েছিলেন?
1: কাল রাতে আমার প্রেসারের ওষুধটা ফুরিয়ে গেছে, তাই একটু ওই আলম ডাক্তারের কাছে গিয়েছিলাম, নিয়ে আসছি।
0: আহা, আপনি আমার কষ্ট করে ডাক্তার বাড়ি গেলেন কেন? আমাকে বললে তো আপনার ছোট ছেলেকে দিয়ে বাজার থেকে আনিয়ে দিতাম।
1: এই তো আনতে পারলাম।
0: এই যে বাবা, আপনার বিছানার চাদরটা পরিষ্কার করে দিয়ে গেলাম, কি যে ময়লা হয়েছিল কি আর বলবো বাবা।
1: তা বেশ ভালো করেছো মা।
0: আমি ছাড়া এ বাড়িতে আপনার খোঁজ আর কে রাখে শুনি?
1: হ্যাঁ, তা তো ঠিকই বলেছো মা।
0: আপনি একটু চুপ করে বসুন তো বাবা, আপনার পায়ের নখগুলো কেটে দিই।
1: ও আচ্ছা আচ্ছা, দাও
0: বাবা। একটা কথা বলতে যাচ্ছিলাম।
1: বলো মা।
0: বলছিলাম কি বাবা, আপনার বড় ছেলে আর মেজ ছেলে ভালো চাকরি করে, মোটা অঙ্কের বেতন পায়, তারা বাড়ি গাড়ি সব করতে পারবে, আর আপনার ছোট ছেলের যে ইনকাম, সংসারে ঠিক মতো চালাতে পারে না, ও জীবনে কিছুই করতে পারবে না, ওর ভবিষ্যতের জন্য আপনি যদি একটা কিছু করে দেন বাবা।
1: কিন্তু আমি আর এই বয়সে ওর জন্য কি করতে পারি, কি আছে আমার?
0: আছে বাবা, আছে, আপনার এখনো অনেক কিছু করার আছে বাবা।
1: তাহলে এবার বলো, তুমি কি চাও?
0: আপনার ব্যাংক ব্যালেন্স কোথায় কি আছে ও

0: তোমাকে দিয়ে যে কিছু হবে না সে আমার বোঝা হয়ে গেছে, তাই নিজেই কাজ সেরে এলাম।
1: কাজ সেরে এলাম? কি কাজ সেরে এলে?
0: আহা, আস্তে বলো, তোমার ভাই ভাবিরা শুনলে ঝামেলা হয়ে যাবে। বাবার সাথে কথাবার্তা পাকা করে এলাম, বৃদ্ধাশ্রমে যাওয়ার আগে এই বাড়িটা তোমার নামে লিখে দেবে বাবা।
1: কি বলছো তুমি?
0: হ্যাঁ,
1: আমার আরো দুইটা ভাই রয়েছে, একটা বোন রয়েছে, আইনে তো সবাই সমান অংশীদার। বাবা আমার একার নামে বাড়িটা লিখে দেবে কেন?
0: এত যে ভাই বোনের কথা ভাবছো, তোমার ভাই বোনরা কবার তোমার কথা ভাবে? হ্যাঁ, তারা তো দিব্যি রাজার হালে দিন কাটাচ্ছে, তোমার কি আছে শুনি?
1: তাই বলে এত বড় স্বার্থপরতা? না না না, এ হতে পারে না।
0: একদম কথা বলবে না, একদম না। অনেক কষ্ট করে বাবাকে রাজি করিয়েছি, আমার সিদ্ধান্তের উপর যদি আর একটা কথা বলো, আমি কিন্তু আর এক মুহূর্ত তোমার সাথে থাকবো না বলে দিচ্ছি।

0: বাবা দেখেছ?
1: হ্যাঁ, তোরা তিন ভাই আর আমার তিন বৌমা একসাথে আমার সাথে একটু বসতো, শেষবারের মতো তোদের সবাইকে একসাথে একটু দেখি।
0: ভাইয়া, ভাবি, ভাইয়া, ভাবি, বাবা সবাইকে ডেকেছেন, তাড়াতাড়ি এসো তোমরা।
2: এই মেজ, ছোট, তাড়াতাড়ি আয়, বাবা ডেকেছেন। কেল্লা ফতে, চল চল সবাই একসাথে যাই, বুড়োর শেষ ইচ্ছাটা পূরণ হোক।
3: বড়পা, আমি একটু বাবার পাশে বসি।
2: হ্যাঁ যা।
3: বাবা, এবার বলেন কি বলবেন।
1: না, কথা তেমন কিছু না, আমি তোমাদের কথাগুলো ভালোভাবে চিন্তা করে দেখলাম। আসলে আমার এখন বৃদ্ধাশ্রমেই থাকা ভালো।
3: আর তাছাড়া বৃদ্ধাশ্রম তো আর খারাপ জায়গা না, তাই না বড়পা?
2: তা তো ঠিকই, আর বৃদ্ধাশ্রম তো আর এতিমখানা নয়, সেখানে তো মাসে মাসে আমরা টাকা দেব, তারা শুধু দেখাশোনা করবে।
1: হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু
2: আপনি এত চিন্তা করবেন না বাবা, আমরা প্রতি সপ্তাহে একজন করে যেয়ে আপনাকে দেখে আসব।
0: আচ্ছা, শুধু কি তোমরাই কথা বলবে না বাবাকে কিছু বলতে দেবে?
3: বাবা, আপনি চলে গেলে আপনার ছেলে মেয়েরা ভাগাভাগি নিয়ে ঝামেলায় পড়তে পারে, তার চেয়ে এই বাড়িটা কাকে দেবেন আপনি যদি নিজের মুখে বলে যেতেন।
1: হ্যাঁ, ঠিক বলেছ। আচ্ছা তাহলে শোনো,
0: সবাই চুপ করো, বাবা কি বলে শোনো।
3: এই সবাই সবাই চুপ করেন, এই বাবা কি বলে তাই শোনেন না।
1: শোনো, আমি তোমাদের কথায় একমত, বৃদ্ধাশ্রম খুব ভালো জায়গা, আর আমার এখন বৃদ্ধাশ্রমে থাকাই ভালো, তাই আমি অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি, এই বাড়িটাকেই আমি বৃদ্ধাশ্রম বানাবো।
4: এ তুমি কি বলছো বাবা,
1: অবাক হচ্ছ তাই না?
0: অবাক হওয়ারই তো কথা বাবা, তুমি তোমার সন্তানদের বাড়ি ছাড়া করতে চাইছো বাবা?
1: যে সমাজে সন্তান তার জন্মদাতা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে, সে সমাজের বাবাদেরকেও এমনি কঠিন সিদ্ধান্ত নিতে হয়।
4: তুমি আর একটু ভেবে দেখো বাবা।
1: আমি সব ভেবেই বলছি, আমি জ্যোৎস্নার বাড়িও যাব না, তোমাদের কারো আমার দরকার নেই, আমি আমার বাড়িতেই থাকব। আমি তোমাদের তিন দিনের সময় দিলাম, তোমরা তিন দিনের মধ্যে এই বাড়ি ছেড়ে চলে যাবে।
0: এই বাড়ি ছেড়ে আমরা এখন কোথায় যাব বাবা?
1: তোমরা কোথায় যাবে সেটা তোমরাই ঠিক করে নেবে, এ ব্যাপারে আমাকে আর কোনো প্রশ্ন করো না, যেখানে খুশি সেখানে যাও। যে সন্তান বৃদ্ধ পিতাকে বোঝা মনে করে বাড়িতে রাখতে চায় না, ওরকম ওরকম সন্তানের পিতা হয়ে আমি আর বেঁচে থাকতে চাই না, আমি আর বেঁচে থাকতে চাই না। আজ থেকে জানবো আমার আমার কোন সন্তান নেই, আমি নিঃসন্তান, আমি নিঃসন্তান।
3: এ তো দেখছি হিতে বিপরীত হয়ে গেল, এখন কি হবে বড়পা?
2: আমিও তো তাই ভাবছি রে। এই রাজন, দাদুর কাছে যা, তাড়াতাড়ি যা।
5: তুমি কি আমাকেও বাড়ি থেকে তাড়িয়ে দেবে দাদু?
1: না না দাদু ভাই, না, তোমাকে তাড়িয়ে দিচ্ছি না। বুড়ো মানুষ বেশি পাপি হয়, তাই তারা আলাদাভাবে বৃদ্ধাশ্রমে থাকে, কিন্তু তুমি তো নিষ্পাপ, তুমি সম্পূর্ণ নিষ্পাপ, তাই তোমার এখানে থাকার আর দরকার নেই। তুমি দাদু ভাই, তুমি তোমার মা বাবার কাছেই থাকবে দাদু, তুমি তোমার মা বাবার কাছেই থেকো।
4: বাবা, আমি বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা।
1: আমার পাছার রসে
4: আমাকে তুমি ক্ষমা করে,
1: আমি কোনো অকৃতজ্ঞ সন্তানের বাবা হয়ে বেঁচে থাকতে চাই না। আমার কোন সন্তান নেই, আমি আমি নিঃসন্তান, আমি আমি নিঃসন্তান, আমি নিঃসন্তান।
3: বাবা
2: বাবা,
4: ভাইয়া, বাবা তো কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাক, বাবাকে হাসপাতালে নিতে হবে।
3: বাবা বাবা বাবা,
4: ভাইয়া, অ্যাম্বুলেন্স ডাকতে হবে না।
0: ভাইয়া বাবা আমাদের ছেড়ে চলে গেছে।
3: বাবা আমাদের ক্ষমা করে দেন
0: বাবা।
3: বাবা বাবা বাবা আমাদের ক্ষমা করে দেন বাবা।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ নিঃসন্তান নাটকের অভিনয় শুনলেন। রচনা মোহাম্মদ শরীফুল ইসলাম। এতে বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন রাশেদ অনিরুদ্র কুমার বাহাদুর, মিনা বিউটি গাজী, শাহেদ সাইফুল আলম বাদশা, শান্তা মাহবুবুর রহমান রোনা, রাশেদ মোহাম্মদ তরিকুল ইসলাম, ঋতু ফাতেমাত জোহরা, রহমত মিয়া, আবুল কালাম আজাদ, জ্যোৎস্না চায়না রায়, রাজন আবরার আরসান, শব্দ সংযোজনা মোহাম্মদ আরিফুল আলম, সম্পাদনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, এবং নাটকটি প্রযোজনা করেছেন কাবেরী মোস্তফা। শ্রোতা বন্ধুরা, নাটকটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা।

শ্রোতা বন্ধুরা শুনছিলেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে আসামি ছায়াছবি থেকে গান, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন বিকেল 3টের বাংলা খবর, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রেবেকা ইয়াসমিন। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই প্রণোদনের স্কিম নীতিমালা 2026 অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত মন্ত্রিসভার নবম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ প্রস্তাব উত্থাপন করা হয়। বৈঠকে বলা হয়, প্রণোদনা প্রদানের মাধ্যমে প্রবাসী সহ সকল বাংলাদেশী নাগরিককে এফডিআই আনয়নে অবদান রাখার লক্ষ্যে সরকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা প্রণয়ন করেছে। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রস্তাবের আলোকে সভায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন আইন 2026-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়। তুরস্কের কাছ থেকে প্রতিরক্ষা, এভিয়েশন, আইটি, রোহিঙ্গাদের ফেরানো সহ বিভিন্ন ব্যাপারে সহযোগিতা এবং গভীর সম্পর্ক চায় বাংলাদেশ। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর বাংলাদেশের স্থিতিশীলতা, নিরাপত্তা, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে আরও শক্তিশালী সহযোগিতা করতে চায় তুরস্ক। আজ ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রীরা। দুদেশের মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় একটি সমঝোতা স্মারকও সই হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, অন্য দেশগুলোকে সাথে নিয়ে রোহিঙ্গাদের ব্যাপারে সমাধান খুঁজবে তুরস্ক। তুরস্ক নতুন প্রজেক্ট ও দক্ষিণ এশিয়ার শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় বলে জানান হাকান ফিদান। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির ব্যাপারে আলোচনা হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ বিশ্বাস করে বর্ডারের ওপাশে যারা থাকে তারা বন্ধু প্রভু নয়। পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য, প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন। বাণীতে তারা জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটি সবুজ, নিরাপদ, বাসযোগ্য ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠন নানা কর্মসূচি পালন করছে। সিরাজগঞ্জ জেলার বেলগুচিতে আজ এক সড়ক দুর্ঘটনায় দম্পতি সহ তিনজন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় নিহত দম্পতির মেয়ে আহত হয়েছে। পুলিশ জানায়, সকালে সিরাজগঞ্জ এনায়তপুর আঞ্চলিক সড়কে যাত্রীবাহী একটি বাস ব্যাটারি চালিত অটো ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে তারা মারা যায়। এদিকে দৌলুদিয়া ফেরিঘাটে প্লাটুন থেকে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানান, সকালে বাসটি ফেরিতে ওঠার আগে সব যাত্রী নামিয়ে দেয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসের চালক ও তার সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইউক্রেনকে সহায়তা প্রদান ও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাশ হয়েছে। রিপাবলিকান পার্টির বেশ কয়েকজন সদস্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান উপেক্ষা করে বিলটির পক্ষে ভোট দেয়। গতকাল 18 জন রিপাবলিকান প্রতিনিধি ডেমোক্রেটদের সঙ্গে ইউক্রেন সাপোর্ট অ্যাক্ট বিলটির পক্ষে ভোট দিলে এটি 226-195 ভোটে পাশ হয়। প্রতিনিধি পরিষদে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের অতিরিক্ত সামরিক পদক্ষেপ সীমিত করায় এই বিল ভোটে পাশ হওয়ার একদিন পর এটি পাশ হল। খেলার খবর, ফুটবল। ফুটবল বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, সময় টেলিভিশন এবং দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল স্টি স্পোর্টস। এই তিনটি টেলিভিশন চ্যানেলের একটি যৌথ কনসোর্টিয়াম সরাসরি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে এই সম্প্রচার স্বত্ব কিনে নেয়। বিশ্বকাপ শুরু হওয়ার 2 সপ্তাহেরও কম সময় আগে বাংলাদেশে কোন সম্প্রচারকারী প্রতিষ্ঠান নিশ্চিত ছিল না। এমন পরিস্থিতিতে জটিলতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন ওয়াফুফের সভাপতি তাবিদ আউয়াল। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ ও নাতে রাসুল।
2: আমার কথায় কাজে মিল এনে দাও

बाखे बांधिन रसूतारे, बाखे बांधिन

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ ও নাতে রাসূল শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা শুরু হচ্ছে সাপ্তাহিক ধর্ম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। পরিচালনা করছেন মুফতি আব্দুল কুদ্দুস।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কাছে বা দূরে, যে যেখানে যে অবস্থায় আমাদের অনুষ্ঠানটি শুনছেন, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শ্রোতা বন্ধুরা, শুরু করছি আপনাদের প্রিয় ধর্মীয় অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম অনুষ্ঠান এখন বাংলাদেশ বেতার অ্যাপের মাধ্যমেও শোনা যায়। বাংলাদেশ বেতার অ্যাপটি ইনস্টল করে পৃথিবীর যে কোনো জায়গা হতে সিরাতুল মুস্তাকিম অনুষ্ঠানটি আপনারা শুনতে পারেন। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের প্রথমেই থাকছে দৈনন্দিন জীবনে কোরআন ও সুন্নাহ। এ পর্বে আপনারা

0: দেখবেন নামাজ পড়ার গুরুত্ব ও ফজিলত। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন মাওলানা ইহসানুল হক সিরাজি।
1: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। ইমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল হলো সালাত বা নামাজ। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা বান্দাকে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সংযুক্ত করে দেয়। নামাজ মুমিনের পরিচয়, ইমানের নিদর্শন এবং জান্নাতের চাবিকাঠি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকালে দেখা যায়, তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত উম্মতকে নামাজের ব্যাপারে ওসিয়ত করেছেন। নামাজের গুরুত্ব সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমুস-সালাত ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা সালাত কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না, সূরা রুম আয়াত 31। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াসসালাতিল উস্তা, তোমরা সকল সালাত এবং মধ্যবর্তী সালাতের হেফাজত করো, সূরা আল বাকারা 238 নম্বর আয়াত। অপর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে, সূরা আনকাবুত আয়াত 45। নামাজের ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। নামাজ কিয়ামতের দিন প্রথম হিসাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ দিনের স্তম্ভ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিনের স্তম্ভ হলো নামাজ। নামাজ গুনাহমাফের মাধ্যম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান মধ্যবর্তী গুনাহসমূহের কাফফারা, সহিহ মুসলিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা এবং শিরক কুফরের মাঝে পার্থক্য হলো সালাত ত্যাগ করা, সহিহ মুসলিম। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন নামাজকে এতটাই গুরুত্ব দিতেন যে তারা নামাজ ত্যাগকে অত্যন্ত ভয়ঙ্কর অপরাধ মনে করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত বিনয়ী ও আল্লাহভীরু। নামাজে দাঁড়ালে তার চোখ থেকে অঝরে অশ্রু ঝরত। তিনি কোরআন তেলাওয়াত করলে কান্নার কারণে কণ্ঠ ভারী হয়ে যেত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে ইমামতি করার সময় তিনি ছুরিকাঘাত হন, রক্তক্ষরণে অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফিরে এলে প্রথম প্রশ্ন ছিল, মানুষ কি নামাজ আদায় করেছে? পরে তিনি নিজেও নামাজ আদায় করেন। তিনি বলেন, যে ব্যক্তি নামাজ নষ্ট করে সে অন্যান্য আমলও আরও বেশি নষ্ট করবে। যখন বিদ্রোহীরা তার ঘর অবরোধ করেছিল তখনও তিনি কোরআন তেলাওয়াত ও নামাজে মশগুল ছিলেন। হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সময় হলে তার চেহারা বিবর্ণ হয়ে যেত। লোকেরা জিজ্ঞাসা করলে তিনি বলতেন, এটি সেই আমানত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন ও পাহাড়সমূহের সামনে পেশ করেছিলেন। তিনি নামাজকে আল্লাহর মহান দায়িত্ব হিসেবে দেখতেন। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দেখতাম প্রকাশ্যে মুনাফিক ছাড়া কেউ জামাতে নামাজ থেকে অনুপস্থিত থাকত না, সহিহ মুসলিম। এমনকি অসুস্থ ব্যক্তিও দুইজনের কাঁধে ভর দিয়ে মসজিদে আনা হতো। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আজান শোনা মাত্র ব্যবসা বাণিজ্য ও দুনিয়ার কাজ ছেড়ে মসজিদে চলে যেতেন। রাতের বেলা দীর্ঘ তাহাজ্জুদ পড়তেন এবং বলতেন, সালাত মানুষের হৃদয়কে জীবিত রাখে। প্রখ্যাত তাবেঈ সাইদ ইবনে মাসউদ রহমতুল্লাহ আলাহি বলেন, 40 বছর পর্যন্ত এমন হয়নি যে মসজিদে পৌঁছানোর আগে আজান হয়েছে, অর্থাৎ তিনি সবসময় জামাতের জন্য প্রস্তুত থাকতেন। এই শিক্ষা তিনি সাহাবাদের থেকে পেয়েছিলেন। নামাজের মাধ্যমে যে উপকারিতা পাওয়া যায়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জিত হয়, গুনাহ মাফ হয়, রিজিক বৃদ্ধি পায়, হৃদয়ে প্রশান্তি আসে, কবরের আজাব থেকে মুক্তির কারণ হয়, কিয়ামতের দিন নূর হবে, জান্নাতে প্রবেশের মাধ্যম হবে। পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা, পুরুষদের জন্য যথাসম্ভব জামাতে নামাজ আদায় করা, সন্তানদের নামাজের শিক্ষা দেওয়া, সুন্নত ও নফল নামাজের প্রতি যত্নবান হওয়া আমাদের অপরিহার্য কর্তব্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের পথ অনুসরণের সৌভাগ্য দান করুন। আমিন। ওয়াখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
0: ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, এবার শুনবেন ইসলামের দৃষ্টিতে দায়িত্ব পালনে অবহেলার পরিণতি ও সাহাবাদের সতর্কতা। এ বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন মাওলানা আব্দুল মান্নান।
2: ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান যেখানে মানুষের অধিকার ও কর্তব্যের চমৎকার ভারসাম্য বজায় রাখা হয়েছে। ইসলামে দায়িত্ব মানে কেবল মাস শেষে বেতন পাওয়ার কোনো চাকরি নয়, দায়িত্ব হলো একটি পবিত্র আমানত এবং পরকালের জবাবদিহিতার মাধ্যম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আন-নিসার 58 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা যেন আমানতসমূহ তার যোগ্য মালিকের কাছে ফেরত দাও। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বের এই পরিধিকে স্পষ্ট করে সহিহ আল বুখারী 893 নম্বর হাদিসে ইরশাদ করেছেন, তোমাদের প্রত্যেককেই এক একজন দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার অধীনস্থদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ দেশের শাসক থেকে শুরু করে অফিসের কর্মকর্তা, পরিবারের কর্তা এবং সাধারণ কর্মী সবাই নিজ নিজ জায়গায় দায়িত্বশীল। দায়িত্ব পালনে অবহেলার পরিণতি অনেক ভয়াবহ। ইসলামে কর্মে অবহেলা বা কাজে ফাঁকি দেওয়াকে খেয়ানত বা বিশ্বাসের অবমাননা বলা হয়। এটি মুনাফিকদের লক্ষণ এবং মুনাফিকদের চরিত্রের একটি অন্যতম বৈশিষ্ট্য। এর ফলে মানুষের উপার্জন বরকতহীন হয়ে যায়। পরকালে এই অবহেলার হিসাব হবে অত্যন্ত নিখুঁত। সহি জামে আল তিরমিজির 2416 নম্বর হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন কোনো বান্দা পা এক কদমও নড়াতে দেওয়া হবে না যতক্ষণ না তাকে তার জীবন, যৌবন, উপার্জনের উৎস এবং অর্জিত জ্ঞান অনুযায়ী দায়িত্ব পালনের বিষয়ে চুলচেরা জিজ্ঞাসাবাদ করানো হবে। যারা আজ অলস্যতা করে বা ক্ষমতার দাপটে অর্পিত দায়িত্ব নিয়ে অবহেলা করছেন, সেদিন আল্লাহর আদালতের কাঠগড়ায় তাদের চরম লজ্জিত ও শাস্তিপ্রাপ্ত হতে হবে। সাহাবী কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জীবনে দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা ছিলেন অত্যন্ত সতর্ক এবং আমাদের জন্য আদর্শ এবং অনুকরণীয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান সাহাবীরা দায়িত্বকে ক্ষমতার উৎস মনে করতেন না, বরং এটাকে আমানত মনে করতেন। হযরত উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এসেছে আল মুসান্নাফ হাদিসের কিতাবের 34418 নম্বর হাদিসে। অর্ধজাহানের শাসক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ফুরাত নদীর তীরে যদি একটি ভেড়ার ছানা ও আশ্রয়ের অভাবে না খেয়ে মারা যায়, তবে আমি ভয় পাই যে কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা উমরের কাছে সেই অবলা প্রাণীর জন্য জবাবদিহি চাইবেন। ইমাম ইবনুল জাউজি রাহিমাহুল্লাহ তারিখুল উমর গ্রন্থে লিখেছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কাজ শেষে ব্যক্তিগত কথা বলার সময় সরকারি তহবিলের প্রদীপ নিভিয়ে নিজের ব্যক্তিগত প্রদীপ জ্বালাতেন। সুবহানাল্লাহ। দায়িত্বর ক্ষেত্রে দায়িত্ব পালনের ব্যাপারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কতটা সতর্ক ছিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল দেখলেই, অ্যাক্টিভিটিস দেখলেই, তার জীবনী দেখলেই আমরা শিক্ষা পেয়ে যাই যে ব্যক্তিগত কাজে তিনি রাষ্ট্রীয় কোনো বাতি এটাও ব্যবহার করেননি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এসেছে আত-তাবাকাতুল কুবরা গ্রন্থে, খিলাফতের দায়িত্ব পালনকারে রাষ্ট্রীয় তহবিল থেকে নেওয়া সামান্য ভাতার সমপরিমাণ অর্থ ফেরত দিতে তিনি মৃত্যুর আগে নিজের ব্যক্তিগত জমি বিক্রি করার ওসিয়াত করে গিয়েছিলেন। অর্থাৎ রাষ্ট্রীয় তহবিল থেকে উনি যে সামান্য ভাতা নিয়েছিলেন, মৃত্যুর পরে যেন উনার ব্যক্তিগত জমি বিক্রি করে ওই রাষ্ট্রীয় তহবিলের সেই সামান্য পরিমাণ অর্থ তার পরিবার যেন ফেরত দেন, এই জন্য তিনি ওসিয়াত করে গিয়েছিলেন। কতটা সতর্ক ছিলেন দায়িত্ব পালনের ব্যাপারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে, তিনি গভর্নরদের চিঠি লিখে সাবধান করতেন, বলতেন, যদি তোমরা দায়িত্ব পালনে অবহেলা করো বা প্রজাদের উপর জুলুম করো, তবে মনে রেখো মাজলুমের পক্ষে স্বয়ং আল্লাহ তাআলা তোমাদের বিরুদ্ধে মামলা লড়বেন, আর যার বিরুদ্ধে স্বয়ং আল্লাহ তাআলা বাদী হন তার রক্ষা নাই। অর্থাৎ প্রত্যেক মানুষ তার নিজস্ব যে ব্যক্তিগত দায়িত্ব আছে, নিজস্ব যে সেক্টর আছে, সেই সেক্টরে আমানতদারিতার সাথে এবং খুব কেয়ারফুলি সততার সাথে দায়িত্ব পালন করলেই আমরা আমাদের একটা সমৃদ্ধ সমাজ, সমৃদ্ধ দেশ গড়তে পারব। মনে রাখতে হবে, দেশের আইনকে ফাঁকি দেওয়া সম্ভব হলেও মহান আল্লাহ তাআলার চোখকে ফাঁকি দেওয়া কিন্তু কখনোই সম্ভব নয়। তিনি আমাদের প্রতিটি কাজ এবং প্রতিটি অ্যাক্টিভিটিস পর্যবেক্ষণ করছেন। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সাহাবীদের মতো দায়িত্ব সচেতন হওয়ার তৌফিক দান করেন, আমিন।
0: ধন্যবাদ আপনাকে। এখন শুনবেন ইসলামের দৃষ্টিতে সফরের সুন্নাত ও আকাবিরদের আমল। এ বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন মাওলানা উবাইদুল্লাহ।
3: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين اما بعد। ইসলাম সফরকে কেবল ভ্রমণ হিসাবে দেখেনি, বরং এটিকে ইবাদত, আত্মশুদ্ধি ও আল্লাহর নিদর্শন অবলোকনের একটি মাধ্যম হিসাবে বিবেচনা করেছে। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের জন্য বিশেষ আদব, দোয়া ও আমল শিক্ষা দিয়েছেন। সফর শুধু স্থান পরিবর্তন নয়, বরং শিক্ষা, উপলব্ধি ও আত্মসংশোধনের মাধ্যম। সফরের অনেকগুলি সুন্নাত রয়েছে। সফরের পূর্বে সুন্নাত হল নিয়াতকে শুদ্ধ করা। আমরা বিভিন্ন উদ্দেশ্যে সফর করে থাকি, যেমন ব্যবসা, শিক্ষা, চিকিৎসা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা কিংবা ধর্মীয় কাজ। যে উদ্দেশ্যেই সফর হোক না কেন, তা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, এ ব্যাপারে নিয়াতকে পরিশুদ্ধ করা। সফরে বের হওয়ার আগে দুই রাকাত নফল নামাজ পড়া, আল্লাহর কাছে কল্যাণ কামনা করা এবং পরিবারের সদস্যদের কাছে দোয়া চাওয়া উত্তম। সফরের আগে কারো হক বাকি থাকলে তা আদায় করা, প্রয়োজনে ওসিয়াত লিখে যাওয়া এবং আত্মীয় স্বজনের কাছে ক্ষমা চেয়ে নেওয়া। সফরে বের হওয়ার সময়ের সুন্নাত হল, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত বৃহস্পতিবার সফর করতেন এবং দিনের প্রথম ভাগে অর্থাৎ সকালে সকালে সফর করতে পছন্দ করতেন, যা বুখারী শরীফের 2949 এবং সুনান আবু দাউদ শরীফের 2606 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। এরপরে ঘর থেকে বের হওয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে শুরু করছি, আমি আল্লাহর উপরে ভরসা করলাম, আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই। যানবাহনে আরোহণ করার পর কোরআনের এই আয়াত পাঠ করা সুন্নাত। আয়াতটি হল সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা সহিহ মুসলিমের 1342 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, যার অর্থ হল পবিত্র সেই সত্তা যিনি এ বাহনকে আমাদের অনুগত করে দিয়েছেন, অথচ আমরা তা বশে আনতে সক্ষম ছিলাম না, আর নিশ্চয়ই আমরা আমাদের রবের কাছেই ফিরে যাব। সফরের আরেকটি সুন্নাত হল একা একা সফর না করা, বরং একজন সাথী রাখা, যা তিরমিজি শরীফের 1674 নম্বর হাদিসে রয়েছে। আরেকটি সুন্নাত হল সফরে আমির নিযুক্ত করা। হাদিস শরীফে এসেছে, যখন তিন বা তার বেশি লোক সফরে বের হবে তখন তারা যেন একজনকে আমির নিযুক্ত করে, যা সুনানে আবু দাউদ শরীফের 2608 নম্বর হাদিসে রয়েছে। মুসাফিরের জন্য কসরের নামাজ আদায় করার নির্দেশ রয়েছে। ইসলাম সফরে নামাজের ব্যাপারে বিশেষ সহজতা আরোপ করেছেন। শরীয়তের বিধান অনুযায়ী মুসাফির ব্যক্তি কসরের নামাজ আদায় করবেন, অর্থাৎ 77.25 কিলোমিটার বা তার বেশি পথ অতিক্রম করার নিয়তে যিনি ঘর থেকে বের হয়ে নিজ এলাকা তথা গ্রাম ছেড়ে বের হয়েছেন, শরীয়তের পরিভাষায় তিনি মুসাফির বা পর্যটক। তার উপরে চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ দুই রাকাত পড়ার বিধান রয়েছে। এটি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক বিশেষ অনুগ্রহ ও সহজীকরণ। আরেকটি সুন্নাত হল সফরে থাকা অবস্থায় বেশি বেশি দোয়া করা, কারণ হাদিসে এসেছে তিন ব্যক্তির দোয়া প্রত্যাখ্যাত হয় না, বরং কবুল হয়, তার মধ্যে একজন হল মুসাফির, যা সুনানে তিরমিজির 1905 নম্বর হাদিসে বিস্তারিত রয়েছে। সফর শেষে ফিরে এসে মসজিদে দুই রাকাত নামাজ আদায় করা একটি সুন্নাত, যা হযরত কাআব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সফর থেকে ফিরে প্রথমে মসজিদে প্রবেশ করতেন এবং দুই রাকাত নামাজ আদায় করতেন, যা সহিহ বুখারীর 4418 নম্বর হাদিসে বিস্তারিত রয়েছে। হযরত আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহির উক্তি রয়েছে, তিনি সফরকে বা সফরে মানুষের চরিত্র ও আল্লাহর উপরে নির্ভরতা প্রকাশ পায় বলে ব্যক্ত করেছেন। তাই সফরকে গাফেলাতির সময় না বানিয়ে জিকির ও ইবাদতের সময়ে পরিণত করা উচিত। সফরের আরেকটি উল্লেখযোগ্য আকাবিরদের আমল হল সফরের সময়ের হেফাজত করা। ইমাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ রেল সফরেও তেলাওয়াত, কিতাব মোতালা অর্থাৎ পড়া ও ইলমি আলোচনা চালিয়ে যেতেন। মোহাম্মদ জাকারিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহি সফরে নামাজের জামাত এবং মাসনুন দোয়ার ব্যাপারে অত্যন্ত গুরুত্ব আরোপ করতেন। সফরে আরেকটি আকাবিরদের আদর্শ হল সহযাত্রীদের খিদমত করা। অনেক আকাবির নিজের আরাম ত্যাগ করে সঙ্গীদের আরাম আয়েশের ব্যবস্থা করতেন, তারা এটিকে আখলাকের পরিপূর্ণতার অংশ মনে করতেন। কাজে আমরাও এদিকে লক্ষ্য রাখব এবং অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকা। সফরের সময় আমাদের পূর্বসূরী মহামনীষী যাদেরকে আমরা আকাবির বলি, তারা জিকির, দুরুদ, তেলাওয়াত ও আত্মসমালোচনায় অধিক সময় ব্যয় করতেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সফরের সুন্নাতগুলি পালন করা এবং আকাবিরদের উত্তম আমল অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
0: ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের পর্যায়ে আপনারা শুনবেন সহিহ আকীদা অনুশীলনের প্রয়োজনীয়তা, ইসলামের নির্দেশ ও সাহাবাদের আমল। এ বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হাফেজ মোহাম্মদ নুরুজ্জামান।
4: ইসলামে সহিহ আকীদা বা বিশুদ্ধ বিশ্বাস, এটি ইসলামের মূল ভিত্তি যার উপর বান্দার যাবতীয় আমল কবুল হওয়া নির্ভর করে। সহিহ আকীদার প্রয়োজনীয়তার আমল কবুলের পূর্ব শর্ত। আকীদা বিশুদ্ধ না হলে কোনো সৎ আমল বা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আকীদা শব্দটির আবিধানিক অর্থ হল সম্পর্ক স্থাপন করা বা শক্তভাবে আঁকড়ে ধরা। বিশুদ্ধ আকীদা বলতে বোঝানো হয় ইসলামী আকীদা তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে, যা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রচারিত, অর্থাৎ যা পূর্ণাঙ্গভাবে কুরআন ও সহিহ হাদিস দ্বারা সমর্থিত এবং সালাফে সালাহিনের ঐক্যমতে প্রতিষ্ঠিত। আকীদার মৌলিক বিষয়বস্তু ছয়টি। এগুলো হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, শেষ দিবসের প্রতি বিশ্বাস ও তকদিরের উপর বিশ্বাস। আলোচিত ছয়টি বিষয়ের প্রতি পূর্ণাঙ্গভাবে বিশ্বাস স্থাপন করা একজন মুসলমানের জন্য অপরিহার্য। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বহু দলিল দ্বারা এগুলো প্রমাণিত। আকীদা সঠিক থাকলে কোনো পাপী ব্যক্তি জাহান্নামে গেলেও চিরস্থায়ীভাবে সেখানে থাকবে না। হাদিসে এসেছে, যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান অবশিষ্ট থাকবে তাকেও শেষ পর্যায়ে জান্নাতে প্রবেশ করানো হবে। মুত্তাফাকুন আলাইহি মিশকাত হাদিস 5579। অর্থাৎ সঠিক আকীদার কারণে একজন সর্বোচ্চ পাপী ব্যক্তিও নির্দিষ্ট সময় পর্যন্ত জাহান্নামে অবস্থানের পর জান্নাতে প্রবেশ করতে সমর্থ হবে। আকীদা সঠিক না থাকলে সৎ আমলকারীকেও জাহান্নামে যেতে হবে। যেমন একজন মুনাফিক বাহ্যিকভাবে ইমান ও সৎ আমল করার পরও অন্তরে কুফরি পোষণের কারণে সে জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। সূরা নিসা 145। কবরের জীবনে আকীদা সম্পর্কেই প্রশ্ন করা হবে, অর্থাৎ তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি, সেদিন আমল সংক্রান্ত প্রশ্ন করা হবে না। এখান থেকেই দুনিয়া ও আখিরাতে আকীদার গুরুত্ব অনুভব করা যায়। ইসলামের কালেমা অর্থাৎ কালেমা তাওহীদ উচ্চারণ করা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হতে পারে তখনই যখন তা সঠিক বিশ্বাস প্রসূত হয়, নতুবা তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইসলামের একটি মৌলিক নীতি হল ওয়ালা ও বারা, অর্থাৎ আল্লাহর জন্য সম্পর্ক স্থাপন এবং আল্লাহর জন্যই সম্পর্ক ছেদ, যা আকীদার সাথে সংশ্লিষ্ট। আলোচনার শেষ প্রান্তে এসে বলা যায়, আকীদা দ্বীনের প্রাথমিক ও মৌলিক বিষয়। আকীদা সঠিক হওয়ার উপরই ঈমান ও আমলের যথার্থতা নির্ভরশীল। তাই সবকিছুর পূর্বে আকীদার বিশুদ্ধতা নিশ্চিত করাই একজন মুসলিমের প্রথম ও অপরিহার্য দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক আকীদার ভিত্তিতে প্রতিষ্ঠিত স্বচ্ছ ঈমানের উপর অটল থাকা তৌফিক দান করুন। আমিন।
0: শ্রোতা বন্ধুরা, এ পর্যায়ে রয়েছে আপনাদেরই পছন্দনীয় বিভিন্ন মাসালা মাসাইলের উত্তর পর্ব। আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাব দিচ্ছেন মাওলানা মুফতি সিফাতুল্লাহ। মোহতারাম, আমাদের এক শ্রোতা বন্ধু আলী হুসাইন ভোলা থেকে তিনি প্রশ্ন করেছেন, হজের দিনগুলোতে মিনা, আরাফা ও মুজদালেফায় অবস্থানকালে হাজিগণ সালাত কসর করবে নাকি পূর্ণ সালাত আদায় করবে, এ বিষয়ে কি বিধান? আর কসর করা কি হজের আমলের অংশ নাকি সফরের কারণে? এছাড়া কোনো হাজি যদি মক্কা, মিনা, আরাফা ও মুজদালাফায় কাটানোর সময় মিলিয়ে মোট 15 দিন বা তার বেশি থাকার নিয়াত করে, তাহলে কি মুসাফির গণ্য হবে নাকি মুকিম? এ অবস্থায় কিভাবে সালাত আদায় করবে বিস্তারিত জানতে চাই।
5: বিসমিল্লাহ রহমান রহিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় মিনা, আরাফা ও মুজদালিফায় সালাত কসরই করতেন। ইতিপূর্বে মিনা ও মক্কা নগরী সম্পূর্ণ আলাদা আলাদা ছিল, এ কারণে পূর্ববর্তী ফকিহগণ মিনা ও মক্কাকে পৃথক স্থান গণ্য করেছেন এবং মিনা ও মক্কা মিলিয়ে ১৫ দিন অবস্থানের নিয়তকে মুকিম হওয়ার জন্য যথেষ্ট মনে করেননি। কিন্তু বর্তমানে মক্কা নগরীর বসতি বিস্তৃত হওয়ার ফলে মিনা মক্কার একটি মহল্লার রূপ ধারণ করেছে। তাছাড়া প্রশাসনিকভাবেও মিনা মক্কা নগরীর অন্তর্ভুক্ত, তাই বর্তমানে মক্কা ও মিনা মিলিয়ে ১৫ দিন থাকার নিয়ত করলেই ওই ব্যক্তি মুকিম বলে গণ্য হবেন। মাঝখানে আরাফা ও মুজদালিফায় গেলেও এই বিধানে কোনো পরিবর্তন আসবে না, কারণ আরাফা ও মুজদালিফা বসবাসযোগ্য স্থায়ী বসতি নয়। সুতরাং বর্তমান কোনো হাজি যদি মিনা, আরাফা ও মুজদালিফায় কাটানোর সময় সহ অন্তত ১৫ দিন মক্কায় অবস্থান করার নিয়ত করেন, তবে সে মক্কায় মুকিম গণ্য হবেন এবং সালাতসহ অন্যান্য বিধান মুকিমের মতোই পালন করবেন। তবে মনে রাখব, পাক ভারত ও বাংলাদেশের অনেক মুফতি এখনও মিনা ও মক্কাকে পৃথক স্থান হিসেবে গণ্য করেন। তাদের এই মতের পক্ষেও গ্রহণযোগ্য যুক্তি রয়েছে, তাই কেউ যদি তাদের মতানুসারে আমল করেন তবে তাদেরকে সে মতানুসারে আমল করতে দেওয়াই উচিত। এ বিষয়কে কেন্দ্র করে কোনো ধরনের বাগবিতণ্ডায় জড়ানো বা বিপরীত মতের আলেমগণকে লক্ষ্যবস্তু বানানো অনুচিত।
0: আমাদের একজন শ্রোতা বন্ধু ওহিদুল আলম শরণখোলা বাগেরহাট থেকে তিনি লিখেছেন, হজ সম্পন্ন করার পরে কেউ যদি তায়েফে ঘুরতে যায় তবে মক্কায় ফিরে আসার সময় কি আবার উমরার এহরাম বেঁধে আসতে হবে? এ ব্যাপারে কি বিধান জানালে উপকৃত হব?
5: জি মোহতারাম, এ বিষয়টিও চলমান, আমাদের হাজিদের জন্য এখনই হয়তো প্রয়োজন হতে পারে। মিকাত অতিক্রম করে মক্কায় প্রবেশের ক্ষেত্রে মূলনীতি হল, যে ব্যক্তি হজ বা উমরার উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করতে চান তার জন্য মিকাত থেকে ইহরাম বাঁধাই আবশ্যক। ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করা তার জন্য জায়েজ নয়। এ ব্যাপারে সকল ইমাম একমত। যদি কেউ হজ বা উমরা ছাড়া অন্য কোনো প্রয়োজনে মক্কায় প্রবেশ করতে চান এবং প্রয়োজনে তাকে বারবার মক্কায় যাতায়াত করতে হয়, যেমন ট্যাক্সি চালক, ডেলিভারি বয়, ডাকপিয়ন ইত্যাদি, তবে তাদের জন্য ইহরাম ছাড়া মক্কায় প্রবেশ করা জায়েজ। এ বিষয়েও চার মাজহাবের ফকিগণ একমত। কিন্তু কেউ যদি এমন উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করতে চান যার জন্য বারবার যাতায়াতের প্রয়োজন হয় না, যেমন ভ্রমণকারী, আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎকারী ইত্যাদি ব্যক্তিগণ, তবে মিকাত অতিক্রম করতে তার জন্য উম্মার অধিকাংশ ফকির মত হল ইহরাম বাঁধা আবশ্যক।
0: প্রশ্ন করেছেন শ্রোতা বন্ধু শামসুল আরেফিন কালীগঞ্জ সাতক্ষীরা থেকে। লিখেছেন, যদি কেউ ভুল করে এহরাম ছাড়া মিকাত অতিক্রম করে তাহলে তার জন্য কি বিধান?
5: যদি কেউ ভুল ক্রমে বা না জেনে ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করে, মাঝখানে বলে রাখি, মিকাত হলো এমন এরিয়া যে এরিয়ার মধ্যে হজ বা উমরাকারীর জন্য বা সাধারণভাবে প্রবেশ করতে ইহরাম বাঁধতে হয়, সেই সীমানাকে মিকাত বলা হয়। যদি কেউ ভুল করে সেই সীমানা অতিক্রম করেন তবে তিনি পুনরায় মিকাতে ফিরে গিয়ে ইহরাম বেঁধে উমরা সম্পন্ন করবেন, অথবা তিনি চাইলে মিকাতের ভিতরে থেকেও ইহরাম বেঁধে উমরা সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে ইহরামবিহীন মিকাত অতিক্রম করার কারণে তাকে একটা দম দিতে হবে। দম অর্থ হল কুরবানি জাতীয় যেকোনো একটা পশু জবাই করা।
0: প্রশ্ন করেছেন শ্রোতা বন্ধু শাহাবুদ্দিন বয়রা খুলনা থেকে। লিখেছেন, হজ ফরজ হওয়ার পর ইচ্ছাকৃতভাবে হজ পালন করতে বিলম্ব করলে কি গুনাহ হবে?
5: বাইতুল্লাহ গিয়ে হজ করে ফিরে আসার মতো আর্থিক সঙ্গতি রয়েছে, এমন ব্যক্তির উপর হজ পালন করা ফরজ। সূরাতুল আল ইমরান ৯৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা, অর্থাৎ মানুষের মধ্যে যারা সেখানে পৌঁছানোর সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর জন্য এই ঘরে হজ করা ফরজ। আর হজ ফরজ হলে অনতি বিলম্বে হজ পালন করা উচিত। হাদিসে অনতি বিলম্বে হজ পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এ সম্পর্কে মুসনাদ আহমদ হাদিস নম্বর ২৮৬৭ নম্বরে বর্ণিত হয়েছে, আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অনতি বিলম্বে হজ পালন করো, কারণ তোমাদের কারো জানা নেই সে ভবিষ্যতে কোন পরিস্থিতির সম্মুখীন হবে। এ হাদিস নির্দেশ করে যে হজ ফরজ হলে অনতি বিলম্বে হজ পালন করতে হবে। বিলম্ব করলে মৃত্যু বা অন্য কোনো বাধা আসার কারণে ফরজ হজ আদায় করা অনেকটা অসম্ভব হয়ে পড়ে। সুতরাং হজ ফরজ হলে অতি দ্রুতই আমাদের হজ পালন করে নেওয়া উচিত।
0: প্রশ্ন করেছেন শ্রোতা বন্ধু মাসুদ আল হাফিজ চিতলমারী বাগেরহাট থেকে। লিখেছেন, মোহতারাম, বাই ওয়ান গেট ওয়ান পদ্ধতিতে ক্রয় বিক্রয় করা কি জায়েজ?
5: জি শ্রোতা বন্ধু, বাই ওয়ান গেট ওয়ান, এটি হলো বর্তমানকালে জনপ্রিয় একটি বিক্রয় প্রচারণা, যাকে আমরা বলি সেলস পারমিশন। এই পদ্ধতি, যাতে একটি পণ্য কিনলে আরেকটি পণ্য বিনামূল্যে দেওয়া হয়। এটাকে ইসলামী ফিকহার পরিভাষায় জিয়াদা ফিল মাবি বা বিক্রিত পণ্যের সঙ্গে অতিরিক্ত প্রদান করা পরিভাষায় বলা হয়। আর ইসলামী শরীয়তে বিক্রিত পণ্যের সঙ্গে অতিরিক্ত কোনো কিছু প্রদান করা মৌলিকভাবে বৈধ। প্রসিদ্ধ হানাফি ফকি আল্লামা আলাউদ্দিন হাসকাফি রহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত ফিকা গ্রন্থ আদ্দুরুল মুখতার, যেটিকে আমরা ফতোয়া শামী বলে চিনি, এই গ্রন্থের 428 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, বিক্রিত পণ্যের সঙ্গে অতিরিক্ত পণ্য প্রদান করা জায়েজ এবং এই জাতীয় চুক্তি হয়ে থাকলে বিক্রেতার জন্য অতিরিক্ত পণ্য গ্রহণ করা এবং প্রদান উভয়টাই আবশ্যক। তবে বিক্রিত পণ্যের সঙ্গে অতিরিক্ত কিছু প্রদান করার আড়ালে ত্রুটিযুক্ত মানহীন পণ্য চালিয়ে দেওয়ার চেষ্টা করা জায়েজ নয়, অথবা বিক্রিত পণ্যের সাথে অতিরিক্ত পণ্য দেওয়ার আড়ালে যেই মূল্য সাধারণ দাম বা যেই মূল্য নির্ধারণ তার থেকে অধিক মূল্য গ্রহণ করা বৈধ নয়। এটা ধোকা ও প্রতারণার সামিল। এ সম্পর্কে সহিহ মুসলিম হাদিস নম্বর 102 এ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গশ্শা ফালাইসা মিন্না, অর্থাৎ যে ব্যক্তি ধোকা দেবে সে আমাদের দলভুক্ত নয়। অতএব বাই ওয়ান গেট ওয়ান পদ্ধতিতে ক্রয় বিক্রয় করা মৌলিকভাবে বৈধ, তবে এটাকে ধোকা প্রতারণা অথবা পণ্যের মূল্য অধিক নেওয়ার হাতিয়ার হিসেবে বানানো বৈধ নয়।
0: প্রশ্ন করেছেন শ্রোতা বন্ধু আব্দুল কাদের মোল্লাহাট বাগেরহাট থেকে। তিনি লিখেছেন, আমি প্রবাসে থাকি, আমাদের সাথে দু একজন অমুসলিমও থাকেন, কিছু বেনামাজিও থাকে, আমি কি তাদের হাতের রান্না খেতে পারবো?
5: কোন খাবার বৈধ হওয়ার ক্ষেত্রে খাবারের মূলনীতি হলো মূল উপাদান হালাল হওয়া গুরুত্বপূর্ণ। খাবার কে প্রস্তুত করেছে বা কে রান্না করেছে তা গুরুত্বপূর্ণ নয়। হালাল খাবার অমুসলিম রান্না করলেও তা খেতে কোনো সমস্যা নেই। তবে খেয়াল করতে হবে, অমুসলিমদের জবাইকৃত কোনো প্রাণী যদি হয় তাহলে সেটা কখনোই কোনো অবস্থাতেই খাওয়া বৈধ নয়।
0: প্রশ্ন করেছেন শ্রোতা বন্ধু জামিল আহমদ বয়রা খুলনা থেকে। লিখেছেন, মোহতারাম, আমাদের এক অমুসলিম প্রতিবেশী মারা গেছেন, মৃতের আত্মীয় স্বজনকে সান্ত্বনা দেওয়া বা সমবেদনা জানানো যাবে কিনা?
5: জি, অমুসলিম কেউ মারা গেলে তার পরিবার ও স্বজনদেরকে সান্ত্বনা দেওয়া ও সমবেদনা জানানো জায়েজ। এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে প্রতিবেশী যদি হয় তাহলে অবশ্যই অমুসলিম হলেও তাদের পাশে মুসলমানদের জন্য দাঁড়ানো উচিত, এটা তাদের প্রতি সদাচরের অন্তর্ভুক্ত।
0: জাযাকুমুল্লাহ খায়রান, আপনাকে অসংখ্য মুবারকবাদ শ্রোতাদের পাঠানো চিঠিপত্রের উত্তর প্রদানের জন্য। সিরাতুল মুস্তাকিম অনুষ্ঠানটি আজ এ পর্যন্ত, আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন এবং অনুষ্ঠান সংক্রান্ত সুচিন্তিত মতামত জানিয়ে চিঠি লিখুন আমাদের কাছে। চিঠি লেখার ঠিকানা প্রযোজক সিরাতুল মুস্তাকিম, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আপনারা ইচ্ছা করলে ইমেইলের মাধ্যমেও প্রশ্ন করতে পারেন। আমাদের ইমেইলের ঠিকানা sirataulmustakim@gmail.com। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও বরকতময় জীবন কামনা করে আজকের সিরাতুল মুস্তাকিম অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাত।
6: এতক্ষণ সাপ্তাহিক ধর্ম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম শুনলেন। পরিচালনা করছেন মুফতি আব্দুল কুদ্দুজ, সম্পাদনা শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনা ফাহাদ হোসেন মোল্লা।
7: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বিকেল 4টের বাংলা খবর, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল ৪টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ঝর্ণা আলমগীর। তুরস্কের কাছ থেকে প্রতিরক্ষা, এভিয়েশন, আইটি, রোহিঙ্গাদের ফেরানো সহ বিভিন্ন ব্যাপারে সহযোগিতা এবং গভীর সম্পর্ক চায় বাংলাদেশ। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর বাংলাদেশের স্থিতিশীলতা, নিরাপত্তা, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে আরও শক্তিশালী সহযোগিতা করতে চায় তুরস্ক। আজ ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিডানের বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রীরা। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় একটি সমঝোতা স্মারকও সই হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিডান জানান, অন্য দেশগুলোকে সাথে নিয়ে রোহিঙ্গাদের ব্যাপারে সমাধান খুঁজবে তুরস্ক। তুরস্ক নতুন প্রজেক্ট ও দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় বলে জানান হাকান ফিডান। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির ব্যাপারে আলোচনা হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ বিশ্বাস করে বর্ডারের ওপাশে যারা থাকে তারা বন্ধু, প্রভু নয়। পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। এবছর দিবসের প্রতিপাদ্য, প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন। বাণীতে তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটি সবুজ, নিরাপদ, বাসযোগ্য ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠন নানা কর্মসূচি পালন করছে। সিরাজগঞ্জ জেলার বেলকুচিতে আজ এক সড়ক দুর্ঘটনায় দম্পতি সহ ৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় নিহত দম্পতির মেয়ে আহত হয়েছে। পুলিশ জানায়, সকালে সিরাজগঞ্জ এনায়েতপুর আঞ্চলিক সড়কে যাত্রীবাহী একটি বাস ব্যাটারি চালিত অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে তারা মারা যান। এদিকে দৌলতদিয়া ফেরিঘাট প্লাটুন থেকে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানান, সকালে বাসটি ফেরিতে ওঠার আগে সব যাত্রী নামিয়ে দেওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসের চালক ও তার সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি অর্থ বছরের ৩রা জুন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা ৩,324 কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, রেমিটেন্সের এ পরিমাণ বিগত অর্থ বছরের একই সময়ের তুলনায় ১৮.২৫% বেশি। অর্থনীতিবিদরা বলছেন, রেমিটেন্স প্রবৃদ্ধির এই ধারাবাহিকতা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী, আমদানি ব্যয় মেটানো এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইউক্রেনকে সহায়তা প্রদান ও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাশ হয়েছে। রিপাবলিকান পার্টির বেশ কয়েকজন সদস্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান উপেক্ষা করে বিলটির পক্ষে ভোট দেন। গতকাল ১৮ জন রিপাবলিকান প্রতিনিধি ডেমোক্র্যাটদের সঙ্গে ইউক্রেন সাপোর্ট অ্যাক্ট বিলটির পক্ষে ভোট দিলে এটি ২২৬-১৯৫ ভোটে পাশ হয়। প্রতিনিধি পরিষদে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের অতিরিক্ত সামরিক পদক্ষেপ সীমিত করার একটি বিল ভোটে পাশ হওয়ার একদিন পর এটি পাশ হল। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে দীর্ঘদিনের মিত্রদেশ উত্তর কোরিয়া সফর করবেন। প্রায় ৭ বছরের মধ্যে এটি হবে তার প্রথম উত্তর কোরিয়া সফর। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আজ এ তথ্য জানায়। প্রেসিডেন্ট কিম জং উনের আমন্ত্রণে চলতি মাসের ৮ ও ৯ তারিখে শি জিনপিং উত্তর কোরিয়া সফর করবেন। সর্বশেষ ২০১৯ সালে চীনের প্রেসিডেন্ট উত্তর কোরিয়া সফর করেছিলেন। ফুটবল বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, সময় টেলিভিশন এবং দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল টিএসপোর্টস। এই ৩টি টেলিভিশন চ্যানেলের একটি যৌথ কনসোর্টিয়াম সরাসরি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকেই সম্প্রচার স্বত্ব কিনে নেয়। বিশ্বকাপ শুরু হওয়ার ২ সপ্তাহেরও কম সময় আগে বাংলাদেশে কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান নিশ্চিত ছিল না। এমন পরিস্থিতিতে জটিলতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফের সভাপতি তাবিথ আওয়াল। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজন মালায় এবারে আপনাদের জন্য রয়েছে ছায়াছবির গান। শুনবেন চমৎকার কিছু গান। প্রথমেই আপনাদেরকে শোনাব সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে সবাই তো সুখী হতে চায় এই ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবার আপনাদেরকে শোনাব অন্তরে অন্তরে ছায়াছবি থেকে, যুগলে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর ও রুনা লায়লা।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন অন্তরে অন্তরে ছায়াছবি থেকে। এবারে আপনাদেরকে শোনাব স্বপ্নের ঠিকানা। এই ছায়াছবি থেকে দ্বৈত কণ্ঠে সাবিনা ইয়াসমিন ও এন

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে আপনাদেরকে শোনাব আমার দেশের মাটি। এই ছায়াছবি থেকে কণ্ঠ দিয়েছেন লিজা ও মনির খান।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে এই আয়োজনের সর্বশেষ গানটি আপনাদেরকে শোনাব, অধিকার চাই ছায়াছবি থেকে। কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন ছায়াছবির গান বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ।

তুমি রহমান তুমি যে রহিম, কাজী রোজ হাসরে

তুমি রহমান তুমি যে রহিম, কাজী রোজ হাসরে সহজ সরল দিয়েছো তোমার যে পথের সন্ধান।

0: কাজী বিরোজ হাসরে।
1: শুনলেন আল্লাহ পাকের শানে হামদ।
2: মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে কথা বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কুরআন। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কুরআন। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আসরের নামাজের আজান ও দোয়া।

أشهد أن محمدا رسول

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, তার আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে, ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। আল হাদিস
3: বাংলাদেশ বেতার খুলনা।

পর্বত জঙ্গম টল মল টলে তার ভবে বিভুল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম।

0: এতক্ষণ আল্লাহ ফাকের শানে হামদুন নাদ শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন বিকেল ৫টার ইংরেজি খবর এবং পরবর্তী অনুষ্ঠানমালা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম, 5 PM, দিস ইজ বাংলাদেশ বেতার, দ্য নিউজ রেড বাই শামসুন নিসা আলম হাফসা। Bangladesh and Turkey have agreed to deepen strategic cooperation, expand trade and investment ties, and explore a free trade arrangement as the two countries seek to elevate their long-standing bilateral relationship to a new strategic level. The commitments were made during a bilateral meeting between Foreign Minister Dr. Khalilur Rahman and Turkish Foreign Minister Hakan Fidan in the capital today. At a joint press conference after the meeting, Foreign Minister Dr. Khalilur Rahman said the discussions were held in a spirit of friendship, mutual respect and understanding, reflecting a long-standing partnership between the two countries. Referring to a government's foreign policy priorities, Dr. Khalilur Rahman said the administration led by Prime Minister Tariq Rahman remains committed to safeguarding Bangladesh's sovereignty, national interests and welfare of its people while pursuing constructive relations with friendly nations. He also said, beyond borders, Bangladesh have friends and partners, not masters. Dr. Khalilur Rahman said Bangladesh and Turkey discussed the possibility of signing the Free Trade Agreement or Preferential Trade Agreement to further boost bilateral trade and investment. The foreign minister invited Turkish investors and to take advantage of Bangladesh's investment-friendly environment and opportunities available in the country's economic zones and special economic zones. Speaking at the same press conference, Turkish Foreign Minister Hakan Fidan reaffirmed Turkish commitment to strengthening cooperation with Bangladesh and described the South Asian nation as an important partner in the region. Hakan Fidan said there is significant potential for cooperation in a number of sectors, particularly in defense industries, trade, investment and technology. On the Rohingya crisis, the Turkish foreign minister said Turkey would continue intensive diplomatic efforts to keep the Rohingya issue on the international agenda and work with the international community to achieve a lasting solution to a crisis. World Environment Day is being observed in the country, likewise around the world, to raise public awareness about environmental potential. The theme of the day this year is Inspired by Nature for Climate for Our Future. Prime Minister Tariq Rahman gave message on the occasion of the day. In the message, Prime Minister expressed his firm determination to build a green, safe, livable and climate-resilient Bangladesh through integrated initiatives, environmental awareness and responsible behavior. Bangladesh government and various environmental and development organizations have taken various programs on marking the day. The bus which plunged into the Poddar River during an attempt ferry boarding at Daulatia ferry terminal has been recovered. Immediately after the accident, the fire service, Coast Guard and BIWTS diver units took part in the rescue operation. The rescue vessel Hamza reached the scene and after prolonged efforts managed to pull up the bus. No casualties were reported as passengers dropped off earlier following safety measures. The fire authorities have confirmed ferry and traffic movement and the fire is currently normal. The U.S. House of Representatives has approved legislation to give aid to Ukraine and impose sanctions against Russia. More than a dozen Republicans defied their relationship and President Donald Trump to vote in favor of the bill. Some 80 Republicans joined Democratic and to back the Ukraine Support Act yesterday, which passed in a 226-195 vote. It comes a day after the House passed a measure that sought to halt Trump from taking further military action in Iran in a largely symbolic vote. Football and all matches of the upcoming FIFA World Cup will be broadcast by Bangladesh Television, Shomai Television and country's only one sports-based channel, T-Sports. A joint A joint consortium of these three television channels bought the broadcasting rights directly from the highest government body of football, FIFA. Less than 2 weeks before the start of the World Cup, no broadcasting organization was confirmed in Bangladesh. The issue was resolved following a force involving State Minister of Information and Broadcasting, Yasir Khan Chaudhry, and Bangladesh Football Federation President Thabit Awal. Finally, weather and forecast valid till one night says there are chances of rain or thunder showers with temporary west, northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogura, Tangail, Moymunshingho, Dhaka, Faridpur, Jashor, Khulna, Kushtia, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি সাদিয়া ইসলাম। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই প্রণোদনা স্কিম নীতিমালা 2026 অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত মন্ত্রিসভার নবম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই প্রস্তাব উপস্থাপন করা হয়। বৈঠকে বলা হয়, প্রণোদনা প্রদানের মাধ্যমে প্রবাসী সহ সকল বাংলাদেশী নাগরিককে এফডিআই আনয়নে অবদান রাখার লক্ষ্যে সরকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা প্রণয়ন করেছে। শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রস্তাবের আলোকে সভায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন আইন 2026 এর খসড়াও অনুমোদন দেওয়া হয়। দেশের অর্থনীতিতে গতিশীলতা আনা, কর্মসংস্থান সৃষ্টি এবং বন্ধ ও রুগ্ন শিল্পগুলোকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে 20,000 কোটি টাকার একটি প্রাক পুনঃ অর্থায়ন প্রকল্প ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। গতরাতে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। নতুন নীতির আওতায় যোগ্য শিল্প ও সেবা প্রতিষ্ঠান এবং কর্পোরেট গোষ্ঠীগুলোর 7% সুদে 200 কোটি টাকা পর্যন্ত মূলধন গ্রহণের সুযোগ রয়েছে। বিদ্যমান মুদ্রানীতির আলোকে বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হার 14% ছাড়িয়ে যাওয়ায় এই পদক্ষেপ উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। চলতি অর্থবছরের 3রা জুন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা 3,324 কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, রেমিটেন্সের এ পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় 18.25% বেশি। অর্থনীতিবিদরা বলছেন, রেমিটেন্স প্রবৃদ্ধির এই ধারাবাহিকতা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী, আমদানি ব্যয় মেটানো এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় জুতা ও জুতার আনুষঙ্গিক সামগ্রী উৎপাদনে 50 লাখ মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করতে যাচ্ছে চীনা মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের সঙ্গে ভূমি ইজারা চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ঢাকার বেবজা কমপ্লেক্সে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি ইনসোল, আউটসোল, মিডসোল এবং পিইউ জুতা উৎপাদন কারখানা স্থাপন করবে। কারখানাটি চালু হলে বছরে 30 লাখ জোড়া ইনসোল, 12 লাখ জোড়া আউটসোল, 32 লাখ জোড়া মিডসোল এবং 10 লাখ জোড়া পিইউ জুতা উৎপাদন করা হবে। এতে প্রায় 500 বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি হবে। সপ্তাহের শেষ কার্যদিবসেও দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল। ডিএসইর দৈনিক বাজার পরিসংখ্যান অনুযায়ী এদিন 391টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়। এর মধ্যে দাম বেড়েছে 242টির, কমেছে 104টির এবং অপরিবর্তিত ছিল 45টির। এদিন ডিএসইতে মোট 3,27,629টি লেনদেনের মাধ্যমে মোট 43,14,51,919টি শেয়ারের হাতবদল হয়। দিন শেষে মোট লেনদেনের আর্থিক মূল্য দাঁড়ায় 1,351 কোটি 59 লাখ টাকার বেশি, যার মাধ্যমে বাজারে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত পাওয়া যায়। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.25 টাকা, ক্রয় 122.20 টাকা, ইউরো বিক্রয় 144.48 টাকা, ক্রয় 141.81 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 167.13, ক্রয় 163.99, সৌদি রিয়াল বিক্রয় 33.07, ক্রয় 32.39, দিরহাম বিক্রয় 33.72, ক্রয় 33.11, কুয়েতি দিনার বিক্রয় 403.80, ক্রয় 396.24, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.52, ক্রয় 94.70, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.87, ক্রয় 30.26, এবং থাই বাত বিক্রয় 3.79, ক্রয় 3.71। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে গারোদের জন্য অনুষ্ঠান শালগির তাল, উপস্থাপনায় মিলিতা দীপামরি।
3: বাংলাদেশ বেতার ঢাকা সালগেতাল নজিমা সাকান্তি কোন খুশি ই কাছে আনবাকসা দাসানি সালগেতাল প্রোগ্রামার চাকসুয়েঙা আঙা মিলিতা দীপামরি আঙা বেবের আ নজিমা সাকান্তি নাম তোকেঙা আর বাংথাংনি নকটাঙ্গি মন্দিরাংখো বা নামি দোনেঙা ওয়ানি আঙা নজিমাঙ্কু রিকুয়েস্ট জানাবাতনাসকা যে মানাঙা আংথাং দিদিনি আমা পারাঙ্কু নিয়েঙা নজিমা সাকান্তি কোন মুথেলা ওয়ান বাকসানা আর বা আঙা দিকিন জানাবনাসকা থাঙ্গি আমা আপা রাখো নামকি নি না সান্না জমা সাং ওদে সাম্বল রাখো হন্না থাঙ্গি আমা আপা নকটাঙ্গি মান্ডি খো নংজা দেখি আংছিঙি নকসু সংসুলো সওবা জমা সা দোয়া ওদে হ্যাংছিং থিসা নি রকনা নি সামনা মান্না গতা হ্যাংছিং সাম্বল রাখো বা হননি ডাক ছাকনা আন্দি বা সাম্বল রাখো দে আন্দি নানি উংজাওয়া ডক্টর রঙি গি এটা ছি হা সাম্বল রাখো দে উনা নাঙ্গেন খাসাই রপিং রাং এ নাম্বি গপা সালো যে রপিং রাঙি নাচিয়া নিসা সিমাং না ছেঙা খাসান সালাম রাখো জানা বেতনেস কা যে আমা আপা আদি আওয়াং বাজু রপিং রাঙি আর আছু আম্বি রাঙি আছিয়া নিসান সিমাং সাকান্তি না ছেঙা খাসান সালাম কোনে তেঙা না সিমাংনি জাঙ্গি থাঙ্গ নাম্মানি উংছিনা স্ট্রংানি উংছিনা আর না সিমাংনি নাম্মা ছানচিয়া রাং আলথুয়ারি চুসকানি কো মানছিনা না সিমাংনি আছিয়া নিসালো ছেঙা খুশি উই না সিমাং না মংসা গান খো ডেডিকেট খাই তেঙা হ্যাঁ ছিং দিদিয়া নাম্বি গপা গীত খো খাই বাফুনা গীত খো সেয়া শুল্ক হন্যাহা মুথেল রংদি আর গীত খোঁড়া মুথেল রংদি আর লক্ষ্মী ঠিকেতি ছামে নাংখো খাসারা ইয়া গীত খো খাই বাফুনা

0: না, বিকজ একসা চিংচ্রেতা শাল গেতা দাক্কা মান্দি আগানানা না আ যাদি মোনা নাকি বুড়ানা আগান যোগ আগা নাক না থাঙ্কা বাকি ফিনিক যোগ থাঙ্কা বাকি না সঙ্গে হটনাম যোগ না সঙ্গে দিল্লা ছন্না না গান্দা সাকসান ওয়াল্লো রিয়াঙি ওয়া থাঙ্কা কনাকি রাবানা নাগিয়ামু ওয়া থাঙ্কানি মিদি খনাকি না লাগিয়ামু সাকসান ইয়াঙি না দে বুড়ানা আগানি নাম মেচা যোগ বুড়ি দে চাকমানো আইয়াও ইনি থুয়া চাখাত যোগ না থুয়া ছানি চাখাত বাজক থুয়া চাখাত এমিনা বুড়া খো ছামিসা যোগ বুড়া খো ছামিসা বলে আগান গানা ইয়া বুড়া আনে তো আবার দিকে জুমাংশিয়া মিদিক দে মিদিক দোঙামুং না বারিং বিফান খুমাও আঙা দে নাক না আগানি মেনা বা দে হোক যা যোগ না জামানো দে বিষং সাকিং হাই যোগ না যে চিঙি জাদা জাদি হোক আনি গেমেন চিঙা মানজা যোগ থাকাক চিঙা দিগিন দিল্লি ছন্নি সিনা লাগি না যোগ ছাপান গিজা দং না লাগি না যোগ ইনে ইনে দং যোগ না বুড়ামুং বুড়িমু ইয়ান দোয়ামুং আংনি আগান গুপা গল্প দিকে জাদা জাদি হোক আনি গুমন ওয়া বুড়া বুড়ি দিকে দিল্লারিন দং না লাগি যোগ দিল্লিন সিনা লাগি যোগ
1: কাছার পিংরাং ইয়ান সমুহ সীমাংকু দংথাং মানসে দিকে রিকুয়েস্ট কো জানা পেতনাস কা যে মারাঙ্গান বাংলাদেশ বেতার উনা ইবাই আংথাঙ্গি ছাঙা সাপ্পানি কো আংথাঙ্গি জাতথাং না মন্দিরাং না খনাকনাস কা নাসিমাং খাসা পাই আং বাক্সা কন্ট্রাক্ট কো খাবো আর বাংলাদেশ বেতার সালগাতালুনার ইবাই নাসিমাংঙ্গি ছাঙা সাপ্পা কো আংসিঙি আচুক জাত্রাঙ্গি গমনু আংথাঙ্গি জাতথাং নাং না খনাকো হংনা মাতনা নাসিমাংনি খনাথুরিদেকি গীতরুকনা মাতনা নাসিমাংনি চাঙি সাপ্পি গল্প আগানানি রং ওয়ান নাকি আনসিঙি নক্তাঙ্গু দংগোবা চনচনগোবা নো নো জজং রংখোবা নাসিমাং অতাতনা মাতনা দেকি নাম্বি গোপা গোসি রং রংখো স্কি আরো সাগনি সানা রংখো মো সাউনি রুচ্ছা সাউনা সানা রংখো স্কি নাসিমাং অতাতুদে না মিন খুশি অংগেন হনি গমন নাসিমাং জি মাংরাঙা নিবানাসকা বুড়া বুড়ি অংজামাইনা দেকি পান্তি নমি লংজামাইনা আরো পিসা দিস অংজামাইনা নাসিমাং সাকান্থি সাক্কা প্রাকন বাংলাদেশ বেটে ঢাকা সালগাতালুনা ইবানা মানা আনা সীমাং খরম চাকসুনা মানুদে না মিন খুশি অঙ্গেন বিবাল রং স্মুল স্মুল স্মুল দাকি বালিং যোগ গিসুত বা খুশি অঙ্গে নাকনান চামিয়ান সেং যোগ সিলগানি আসকি রং বা নিথুরিরি নাথেং যোগ নাকনি খুরাং বলরাং ওনা নাঙা খাদং যোগ খাসের পেনা ইয়ান সময়ু না সীমাং না মংসাখনা থুরিরি দাকবা গীত খো আতাতেঙা ইয়া গীত খো সেয়া আরো শুল্ক নাহা অঙ্ক নাগাদক হ্যাংচিং ইয়ান সময়ু অঙ্ক নাগাদক নি গীত খো খাইবা ফুনা

কাছাৰ পিনং দাসাল দিয়ান সময়ুন সালগেতাল না দনসুকুবা সময়রাং বন্নাহা নাসিমা সালগেতাল প্রোগ্রাম কো খনাবো আর সালগেতাল মাই মাই প্রোগ্রাম কো এড খা ওদে সালগেতাল আরো বা খনা থরি দাকে নাসিমা নি নামনি গপা খো পাখিয়া রাং নি কো আঙ্গা জানাবে পো আর আং থাঙ্গি আমা আফারাং কো নকসু সংসুল আর বা খাসনাং বি গপা মন্দিরাং কো নাসিমা খিয়ার খারম্বো নাসিমা সাকান থিয়ান নামি দংতো গ্রুম্বো মুথেলা

এতক্ষণ প্রচারিত হল গারোদের জন্য অনুষ্ঠান সালগিতাল। সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। একটি বিজ্ঞপ্তি। বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন প্রকার যুদ্ধবিমান প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ ভিজিডি ২ ও কক্সবাজার ফায়ারিং রেঞ্জ ভিজিডি ৪৩ আকাশসীমায় তাজা গোলাবর্ষণ প্রশিক্ষণ মহড়া পরিচালনা কার্যক্রম শুরু করেছে। এ কার্যক্রম চলবে আগামী ১১ই জুন ২০২৬ পর্যন্ত। ফায়ারিং রেঞ্জের ভৌগোলিক অবস্থান ভিজিডি ২ কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ। অক্ষাংশ ২১ ডিগ্রি ৫১ মিনিট উত্তর, দ্রাঘিমাংশ ৯১ ডিগ্রি ৪০ মিনিট পূর্ব ও ৯১ ডিগ্রি ২৩ মিনিট পূর্ব। অক্ষাংশ ২১ ডিগ্রি ২৫ মিনিট উত্তর, দ্রাঘিমাংশ ৯১ ডিগ্রি ৪০ মিনিট পূর্ব ও ৯১ ডিগ্রি ২৩ মিনিট পূর্ব। এবং ভিজিডি ৪৩ কক্সবাজার ফায়ারিং রেঞ্জ, অক্ষাংশ ২১ ডিগ্রি ৪০ মিনিট উত্তর, দ্রাঘিমাংশ ৯১ ডিগ্রি ৪০ মিনিট পূর্ব ও ৯১ ডিগ্রি পূর্ব। অক্ষাংশ ২১ ডিগ্রি ৩ মিনিট উত্তর, দ্রাঘিমাংশ ৯১ডিগ্রি ৪০ মিনিট পূর্ব। অক্ষাংশ ২১ডিগ্রি ৬ মিনিট উত্তর, দ্রাঘিমাংশ ৯১ডিগ্রি ৩০মিনিট ৫৬ সেকেন্ড পূর্ব। অক্ষাংশ ২১ডিগ্রি ১০মিনিট ৫৮ সেকেন্ড উত্তর, দ্রাঘিমাংশ ৯১ডিগ্রি ১৮মিনিট ৫৫ সেকেন্ড পূর্ব। অক্ষাংশ ২১ডিগ্রি ১৮মিনিট ৫ সেকেন্ড উত্তর, দ্রাঘিমাংশ ৯১ডিগ্রি ১০মিনিট ৫ সেকেন্ড পূর্ব। অক্ষাংশ ২১ডিগ্রি ৩০মিনিট উত্তর, দ্রাঘিমাংশ ৯১ডিগ্রি ২মিনিট ৫৮ সেকেন্ড পূর্ব দ্বারা সীমাবদ্ধ। বিজ্ঞপ্তিতে মহড়া চলাকালীন বিমান, জাহাজ, ছোট ছোট নৌযান ও জনসাধারণকে গোলাবর্ষণের এলাকা পরিহার করে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য অনুরোধ জানানো হয়েছে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বিজ্ঞপ্তিটি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান সমবেত কণ্ঠে গীতিকার ও সুরকার আবু বকর সিদ্দিকী।

0: সমবেত কণ্ঠে ফ্যামিলি কার্ডের গান শুনলেন। এ অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হল কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হল শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের।
0: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। এ অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সবুজ প্রান্তর।
5: আজ বিশ্ব পরিবেশ দিবস। 1972 সালে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত এবং 1973 সালের 5ই জুন প্রথম উদযাপিত হয় বিশ্ব পরিবেশ দিবস। একটি স্বাস্থ্যকর ও অধিকতর টেকসই পৃথিবীর জন্য সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সুরক্ষায় অনুপ্রেরণা যোগানো এবং বৈশ্বিক পদক্ষেপ গ্রহণে চালিকা শক্তি হিসেবে কাজ করে চলেছে বিশ্ব পরিবেশ দিবস। সারা বিশ্বের মতো আমাদের দেশেও নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে। আসুন আমরা সবাই পরিবেশ সুরক্ষায় আরও সচেতন হই। এই শুভ আহ্বানে শুরু আজকের পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর। অপরিকল্পিত নগরায়ন পরিবেশের ভারসাম্য নষ্ট করে, কারণ অপরিকল্পিতভাবে বাড়িঘর তৈরি, জলাধার ভরাট এবং বনভূমি ধ্বংস করে। এর ফলে পরিবেশ দূষণ, জলাবদ্ধতা, কৃষিজমি হ্রাস এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো সমস্যা দেখা দেয়। নগরায়নের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা, পরিবেশ বান্ধব নীতি অনুসরণ এবং টেকসই উন্নয়ন জরুরি, না হলে তা মানব স্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, এখন শুনবেন সাক্ষাৎকারমূলক আলোচনা।
6: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি নওশিন ফারহানুর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা কথা বলব অপরিকল্পিত নগরায়ন ও পরিবেশের ভারসাম্য নিয়ে। আর এই নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর আবু নোমান ফারুক আহমেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আপনার কাছে প্রথমেই প্রশ্ন রাখতে চাই, অপরিকল্পিত নগরায়ন বলতে আসলে আমরা কি বুঝি?
7: অপরিকল্পিত নগরায়ন হল এমন একটি প্রক্রিয়া যেখানে শহর বা নগরগুলো কোন সুনির্দিষ্ট পরিকল্পনা, আইন বা পরিবেশগত দিকগুলো বিবেচনা না করে বিশৃঙ্খলভাবে গড়ে ওঠে, এবং এর ফলে যা ঘটে সেটি হল যে আবাসন, রাস্তাঘাট, পানি সরবরাহ অথবা বর্জ্য ব্যবস্থাপনা অথবা পরিবেশের সুরক্ষার মতো যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেগুলোতে কোনো সমন্বয় থাকে না, এবং যার ফলে বিদ্যমান নাগরিক সুবিধা ও প্রাকৃতিক সম্পদের উপরে একটি চরম চাপ সৃষ্টি হয়।
6: আর অপরিকল্পিত নগরায়নের ফলে পরিবেশের ভারসাম্য প্রথম এবং প্রধান আঘাত আসলে কোথায় আসে?
7: এই যে অপরিকল্পিত নগরায়নের প্রথম যে আঘাতটি আসে সেটি আসে হল জলাভূমি, সবুজ এলাকা, বৃক্ষরাজি, খেলার মাঠ অথবা কৃষিজমি, এই যে আমাদের জায়গাগুলো থাকে সেগুলো কিন্তু নগরায়নে রূপান্তরিত হয়ে যায়। আপনি দেখেন যে আমরা যদি আজ থেকে 40 বছর আগের কথাও চিন্তা করি, যে এলাকাগুলো জলাভূমি ছিল সেগুলো আজকে দালান কোটায় ভরে গেছে, যেখানে বৃক্ষরাজি ছিল সেখানে কিন্তু আজ গাছপালা নাই, খেলার মাঠ ছিল সেটা কিন্তু খালি জায়গাটা নাই, অথবা যে জায়গাগুলো কৃষিজমি ছিল আমরা পূর্বাঞ্চলের দিকে ওদিকে সেগুলো কিন্তু এখন দেখেন সবগুলো নগরায়ন হয়ে গিয়েছে ঢাকা শহরে।
6: বায়ু দূষণ এবং অপরিকল্পিত নগরায়নের মধ্যে আসলে সম্পর্কটা কি?
7: যখনই অপরিকল্পিত নগরায়ন হবে তখন অনিবার্যভাবেই সেই শহরের বায়ু দূষণটা বেড়ে যাবে, এবং আমরা দেখি যে আমরা আমাদের যে শহরে আমরা বসবাস করি ঢাকা শহর, আমরা রাস্তাঘাটে বের হলেই দেখি যে এখন শুকনো মৌসুম, শীতকাল, আপনি দেখেন এত ধুলাবালি যে হয় রাস্তাঘাটে যে অনেক সময় কিন্তু রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটা অনেক দুষ্কর হয়ে যায়। তার মানে এই যে যখনই অপরিকল্পিত নগরায়ন হবে জনসংখ্যা বাড়বে, যানবাহন বাড়বে, বিভিন্ন ধরনের কলকারখানা বাড়বে, শিল্পায়ন বাড়বে, এই সবগুলোর সম্মিলিত ফল যেটি হল সেটি হল বায়ু দূষণ, এবং এটার ফলে নগরের সকল মানুষই কিন্তু এটা দ্বারা আক্রান্ত হবে।
6: অপরিকল্পিত নগরায়ন কিভাবে আসলে শহরের তাপমাত্রা বৃদ্ধি করে?
7: এটা হল আমরা অনেকগুলো ভাবে এটা চিন্তা করতে পারি। যখন একটা নগরে সবুজের সমারোহ থাকে, বৃক্ষরাজি থাকে, তখন কিন্তু বৃক্ষই কিন্তু অনেকটা তাপ শুষে নেয়, এবং প্রি যখন জমি থাকে একটা খালি জায়গাও কিন্তু ঘাস থাকে, সার্বিকভাবে শহরের তাপমাত্রাটা কিন্তু নিয়ন্ত্রিত থাকে। আর যখন আপনি বিল্ডিং এর পরে বিল্ডিং কোন ইট কংক্রিটের পুরো আবরণে পুরো শহরটাকে ঢেকে দিলেন, তখন কিন্তু এই তাপটা শোষণ হওয়ার জায়গাটাও থাকে না, কারণ সব আপনি কংক্রিট দিয়ে ঢেকে ফেলেছেন, সেখানে কোনো মাটি থাকে না, যার ফলে আমরা এটাকে বলি আরবান হিট আইল্যান্ড, মানে এখানে উষ্ণায়নটা অন্য যে কোনো এলাকার তুলনায় বেড়ে যাবে।
6: আর অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার ফলে আসলে কিভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়?
7: আমরা আমাদের শহরের দিকে তাকালেই দেখতে পাই যে আসলে বর্জ্য ব্যবস্থাপনার কি অবস্থা। এখন ঢাকাকে বলা হয় দ্বিতীয় বৃহত্তম মেগা সিটি, জাকার্তার পরেই ঢাকার স্থান, অথচ বছর কয়েক আগেও কিন্তু ঢাকা নবম অথবা দশম অবস্থানে ছিল। এই যে 3 কোটি 60 থেকে 70 লক্ষ মানুষের বসবাস এই শহরে, সেখানে কিন্তু বর্জ্য ব্যবস্থাপনাটা সেভাবে গড়ে ওঠে নাই। তার মানে হল যখনই অপরিকল্পিত নগরায়ন হবে তখনই কিন্তু ময়লা আবর্জনার পরিমাণটা বেড়ে যাবে।
6: অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার ফলে আসলে কিভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়?
7: একটি অপরিকল্পিত শহরে দ্রুত বর্ধনশীল যদি শহর হয়, সেখানে যে অতিরিক্ত জনসংখ্যার চাপ আসে, সেখানে যদি পর্যাপ্ত আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অবকাঠামো গড়ে না ওঠে, তাহলে কিন্তু আমরা দেখি যে কঠিন তরল বর্জ্য মানুষ যত্রতত্র ফেলে এবং খোলা জায়গায় গিয়ে সেগুলো জমা হয় এবং সেগুলো মাটি, পানি ও বাতাসকে মারাত্মকভাবে দূষিত করে, এবং এই প্রয় নিষ্কাশন ব্যবস্থার অভাবে আমরা প্রায়শই দেখি বজ্রগুলো আবার খাল, বিল অথবা জলাশয়ের সাথে মিশে যায়, পানি দূষণ ঘটায় এবং বিভিন্ন ধরনের পানিবাহিত এবং বাতাসের বিভিন্ন রোগবালাইয়ের কিন্তু উৎস হিসেবে এগুলো কাজ করে।
6: আর অপরিকল্পিত নগরায়নের ফলে শহরে বন্যা এবং জলাবদ্ধতা আসলে কেন বেড়ে যায়?
7: আমরা একটু আগে কিন্তু এই কথাটি বলছিলাম যে একটি শহরকে যখন আপনি কংক্রিট দিয়ে ঢেকে দিবেন, সেই বৃষ্টির পানিটা কিন্তু যাওয়ার আর কোন জায়গা থাকে না, না। তখন কি হয় আমরা দেখি, ঢাকাতেও আমরা তাই দেখি, যখন বৃষ্টিপাত হয় অল্প বৃষ্টিপাতেও কিন্তু ঢাকায় হাঁটু পানি জমে যায়, কারণ পানিটা চলে যাওয়ার যে জায়গাগুলো ছিল খোলা জায়গাগুলো সেগুলো কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি, তখন সেই শহরে জলাবদ্ধতা দেখা দেয়। এটা যে শুধু ঢাকাই হয়েছে তা না, আমরা চিটাগাংও কিন্তু এটা দেখি, চিটাগাং শহরও কিন্তু অল্প বৃষ্টি হলেই কিন্তু পানি জমে যায়। আমাদের বাংলাদেশের নগরায়নের ক্ষেত্রে এই জলাবদ্ধতা একটি বড় সংকট।
6: অপরিকল্পিত নগরায়ন বন্ধ করতে এবং পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে ব্যক্তি পর্যায়ে আসলে আমাদের কি কি করতে হবে?
7: বাংলাদেশ কিন্তু নগরায়ন বাড়ছে, বাংলাদেশ না সারা পৃথিবীতেই বাড়ছে, এবং আমরা যে শহরে বসবাস করি ঢাকা, সেটি বছর কয়েক আগেও কিন্তু জনবহুল শহরের তালিকায় নবম দশম অবস্থানে ছিল, কিন্তু সেটা সম্প্রতি এখন দ্বিতীয় অবস্থানে চলে এসেছে। তাহলে এখন যদি আমরা এই শহরকে রক্ষা করতে চাই, ব্যক্তি পর্যায়ে কিন্তু আমাদের সচেতনতা জরুরি। এবং সেই সচেতনতা কি, সেটা হল আমার বাড়ির পাশে যদি কিছু জায়গা থাকে সেখানে আমাকে গাছ লাগানো, আমি ছাদের উপর কৃষি করা, ছাদের উপর বৃক্ষরোপণ করা, সেটিও তাপমাত্রাকে নিয়ন্ত্রণে সহায়তা করবে, বজ্রকে ব্যবস্থাপনায় এই একবারে নিজের বাড়ি থেকে কাজগুলো শুরু করা, জলাশয়ের যে জায়গাগুলো খেলার মাঠ অথবা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে আমরা যার যার অবস্থান থেকে যদি সচেতন না হই, তাহলে শহরের সবাই কিন্তু এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে।
6: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
7: আপনাকে অনেক ধন্যবাদ।
8: সাক্ষাৎকারমূলক আলোচনা শুনলেন। গাছপালা ছায়া দিয়ে পরিবেশ ঠান্ডা রাখে, শব্দ দূষণ কমায় এবং মাটিকে ক্ষয় থেকে রক্ষা করে, যা একটি সুস্থ ও সুন্দর পরিবেশের জন্য অত্যন্ত জরুরি। আসুন বেশি করে গাছ রোপণ করি। অনুষ্ঠানের এ পর্যায়ে শুনবেন পরিবেশ বিষয়ক গান।

0: বিদায় নেবার সময় হয়ে এল। সবার সুস্থ সুন্দর সুখী জীবন কামনায় শেষ করছি আজকের সবুজ প্রান্তর অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে গ্রন্থনা উপস্থাপনায় আমি মোহাম্মদ শাহিনুর রহমান, শব্দগ্রহণ ও সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সবুজ প্রান্তর, বাংলাদেশ বেতার, ঢাকা। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ছটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আমেনা লাবনী। তুরস্কের কাছ থেকে প্রতিরক্ষা, এভিয়েশন, আইটি, রোহিঙ্গাদের প্রত্যাবর্তন সহ বিভিন্ন ব্যাপারে সহযোগিতা এবং গভীর সম্পর্ক চায় বাংলাদেশ। 12 ফেব্রুয়ারির নির্বাচনের পর বাংলাদেশের স্থিতিশীলতা, নিরাপত্তা, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে আরও শক্তিশালী সহযোগিতা করতে চায় তুরস্ক। আজ ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সফররত তুরস্কের সফররত পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিডানের বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রীরা। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় একটি সমঝোতা স্মারকও সই হয়েছে। হাকান ফিডান জানান, অন্য দেশগুলোকে সাথে নিয়ে রোহিঙ্গাদের ব্যাপারে সমাধান খুঁজবে তুরস্ক। তুরস্ক নতুন প্রজেক্ট ও দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় বলে জানান হাকান ফিডান। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির ব্যাপারে আলোচনা হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ বিশ্বাস করে বর্ডারের ওপাশে যারা থাকে তারা বন্ধু প্রভু নয়। পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য, প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন। বাণীতে তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটি সবুজ, নিরাপদ, বাসযোগ্য ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। দিবসটি উপলক্ষে সরকার এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। সিরাজগঞ্জ জেলার বেলকুচিতে আজ এক সড়ক দুর্ঘটনায় দম্পতি সহ 3 জন নিহত হয়েছে। পুলিশ জানায়, সকালে সিরাজগঞ্জ এনায়েতপুর আঞ্চলিক সড়কে যাত্রীবাহী একটি বাস ব্যাটারিচালিত অটো ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে তারা মারা যান। এদিকে দৌলতদিয়া ফেরিঘাটে প্লাটুন থেকে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানান, সকালে বাসটি ফেরিতে ওঠার আগে সব যাত্রী নামিয়ে দেওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসের চালক ও তার সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি অর্থবছরের 3রা জুন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা 3,324 কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, রেমিটেন্সের এ পরিমাণ বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় 18.25% বেশি। অর্থনীতিবিদরা বলছেন, রেমিটেন্স প্রবৃদ্ধির এই ধারাবাহিকতা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী, আমদানি ব্যয় মেটানো এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইউক্রেনকে সহায়তা প্রদান ও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাশ হয়েছে। রিপাবলিকান পার্টির বেশ কয়েকজন সদস্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান উপেক্ষা করে বিলটির পক্ষে ভোট দেন। গতকাল 18 জন রিপাবলিকান প্রতিনিধি ডেমোক্র্যাটদের সঙ্গে ইউক্রেন সাপোর্ট অ্যাক্ট বিলটির পক্ষে ভোট দিলে এটি 226-195 ভোটে পাশ হয়। প্রতিনিধি পরিষদে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের অতিরিক্ত সামরিক পদক্ষেপ সীমিত করার একটি বিল ভোটে পাশ হওয়ার একদিন পর এটি পাশ হল। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে দীর্ঘদিনের মিত্র দেশ উত্তর কোরিয়া সফর করবেন। প্রায় 7 বছরের মধ্যে এটি হবে তাঁর প্রথম উত্তর কোরিয়া সফর। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আজ এ তথ্য জানান। প্রেসিডেন্ট কিম জং উনের আমন্ত্রণে চলতি মাসের 8 ও 9 তারিখে শি জিনপিং উত্তর কোরিয়া সফর করবেন। সর্বশেষ 2019 সালে চীনের প্রেসিডেন্ট উত্তর কোরিয়া সফর করেছিলেন। খেলার খবর, ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলের বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, সময় টেলিভিশন এবং দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টস। এই তিনটি টেলিভিশন চ্যানেলের একটি যৌথ কনসোর্টিয়াম সরাসরি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে এই সম্প্রচার স্বত্ব কিনে নেয়। বিশ্বকাপ শুরু হওয়ার 2 সপ্তাহেরও কম সময় আগে বাংলাদেশে কোন সম্প্রচারকারী প্রতিষ্ঠান নিশ্চিত ছিল না। এমন পরিস্থিতিতে জটিলতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই সারওয়ারে আক্তার। The World Environment Day was observed in Khulna, like other places of the country today, to increase mass awareness about environmental conservation and take effective initiatives. The theme of the day this year is Climate Action Calls on All of Us to Act with Greater Urgency. President Mohammad Shahabuddin and Prime Minister Tariq Rahman gave separate messages on the occasion of the day. Meanwhile, a tree plantation program and discussion meeting were held at Paikgacha Upajila Parishad premises in Khulna on the occasion of World Environment Day 2026. Presided over by the Upajila Nirbahi Officer, the program was attended among others by Assistant Commissioner Land, Upajila Agriculture Officer, Upajila Forest Officer, President and General Secretary of Paikgacha Press Club, NGO representatives, environmental activists, journalists and local elite. Earlier, a colorful rally was brought out from Upajila Parishad premises and entered at the same venue after parading different main roads of the Upajila. In Magura, a discussion meeting was held in a non-government community center of Mohammadpur Upajila to mark the day. Joint convener of District BNP, Barrister Mithun Roy Choudhury, attended it as the chief guest. The meeting discussed on the importance and significance of the day in protecting the environment. Later, free saplings of fruit-bearing and medicinal trees were distributed among 10 eligible families. Besides, leaflets were distributed among businessmen and the general people to create mass awareness. A non-government organization arranged it. Besides, a human chain program was held at the Chorungi crossing in Magura today on the occasion to prevent environmental pollution, conserving forests, combating the adverse effects of climate change and urge people to build a green Bangladesh. Presided over by the executive director of a non-government organization, the program was attended among others by the director of the organization and the concerned officials of different organizations. In Bagerhat, a discussion meeting was held at the Press Club Auditorium on the occasion of World Environment Day. President of Bagerhat Press Club, Abu Said Shunu, attended it as the chief guest. Presided over by executive member of Dhaka University Student Union, DAKSU, Mohammed Belal Hoshan Opu, the meeting was attended among others by the representatives of different professions. Earlier, cleanliness program were held at different areas of the town, including Shaltola, Shadhanat Crossing, Mithapukur Par, under the leadership of the student leader. A human chain program and gathering was held at the Mongla in Bagerhat today on the occasion. The representatives of different non-government organizations and local elite were present at that time. The World Environment Day was also observed in other districts of Khulna Division through holding similar programs. The country's remittance inflow has crossed $324 on 3rd June 2026, reflecting sustained strong inflows from expatriate Bangladeshis. The data was released by the Bangladesh Bank yesterday. During this period, remittance receipts marked a 18.25% increase year-on-year compared to the same period last year. The continued rise in remittance inflows is playing a vital role in supporting external sector stability, strengthening foreign exchange reserve, and contributing to overall macroeconomic resilience. A fruit festival and tree plantation program was held at the circular area of Joshur Poro Park today. More than 50 fruit saplings were planted at the end. The president and general secretary of a non-government organization and people of different professions were present at that time. A non-government organization arranged it. Hadudu and Chaturbaria 11 defeated Samad Academy by 16-8 point in the 8-team Hadudu tournament at Chorbaria Ground under Mohammadpur Upajila in Magura today. Finally, weather. And forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers an hour over the regions of Rajshahi, Pabna, Bogura, Tangail, Moymansingh, Dhaka, Faridpur, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in these areas are towards cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
1: Bangladesh Betar Khulna. Epalar anushthan ghoshona royechi ami Nazmin Sultana o Abu Said Jan Kadri. Odhibeshon tattabodhane royechen Mohammad Shibli Said. Prokoushol tattabodhane royechen Khan Alamin. প্রকৌশল সহযোগিতায় রয়েছেন শেখ আমির হোসেন ও মোহাম্মদ সাইফুজ্জামান। আমাদের এবারের আয়োজন দেশাত্মবোধক গান। প্রথমেই সৈয়দ হায়দার রচিত গানে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী।

মোহাম্মদ মোজাক্কেরের কথাই সুবীর নন্দীর কণ্ঠে শুনলেন গানটি। এবারে গিয়েছেন মোহাম্মদ রফিকুল আলম, গীতিকার মোহাম্মদ মোজাক্কের।

দেশাত্মবোধক গান শুনছেন। এবারে আবু জাফরের কথাই কণ্ঠ দিয়েছেন ফরিদা পারভীন।

0: আপনারা দেশের গান শুনছেন বাংলাদেশ বেতার খুলনা। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা, আগামী 9 জুন মঙ্গলবার 2026 খ্রিস্টাব্দ থেকে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা এবং বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রামে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যেকার 3টি একদিনের আন্তর্জাতিক ও 3টি টি-20 ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। এই খেলার চলতি ধারা বিবরণী বাণিজ্যিক কার্যক্রম ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জ এবং একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে শোনার আমন্ত্রণ রইল। ঘোষণাটি শুনলেন
1: বাংলাদেশ বেতার খুলনা। আরও একটি বিশেষ ঘোষণা, আগামী 7 জুন 2026 খ্রিস্টাব্দ রবিবার বিকেল 3টায় ত্রয়োদশ জাতীয় সংসদের 2026 খ্রিস্টাব্দের বাজেট

11ই জুন 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকেল 3টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জাতীয় সংসদে 2026-2027 অর্থ বছরের বাজেট বক্তৃতা প্রদান করবেন। এই বাজেট অধিবেশন এবং মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে এবং একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বিশেষ ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা শ্রোতা বন্ধুরা। আপনারা দেশাত্মবোধক গান শুনছিলেন। এবারে সমবেত কণ্ঠে শুনবেন দেশাত্মবোধক গান গীতিকার সিরাজুল ইসলাম।

0: এতক্ষণ দেশাত্মবোধক গান শুনলেন। শিল্পীরা ছিলেন সৈয়দ আব্দুল হাদি, সুবীর নন্দী, মোহাম্মদ রফিকুল আলম, ফরিদা পারভিন, সমবেত কণ্ঠে অরুণা লায়লা। অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলোহার্জে, এবং একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমেও। রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বন করুন। রাস্তা পারাপারের সময় অবশ্যই জেব্রা ক্রসিং ব্যবহার করুন। যেখানে জেব্রা ক্রসিং নেই সেখানে পারাপারের সময় প্রথমে ডানে, এরপর বায়ে, এবং এরপর আবারও ডানে দেখে তবেই রাস্তা পার হন। ব্যবহৃত বৈদ্যুতিক তার ত্রুটিযুক্ত কিনা মাঝে মধ্যে তা পরীক্ষা করুন। রান্নার পর চুলার আগুন অবশ্যই সম্পূর্ণ নিভিয়ে রাখুন। বৈদ্যুতিক ইস্ত্রিতে বিদ্যুৎ সংযোগ রেখে কখনো যেন আমরা সরে না যাই। জরুরি অগ্নি নির্বাপনে হাতের কাছে অবশ্যই এক বালতি পানি ও এক বালতি বালি রাখি। মনে রাখবেন, আগুনের সূচনাতে হাতের কাছে রক্ষিত পানি ও আগুন আমাদের অবশ্যই অগ্নিকাণ্ড থেকে রক্ষা করতে পারে। পরনের কাপড়ে আগুন লাগলে মাটিতে তাৎক্ষণিক গড়াগড়ি দিবেন। বৈদ্যুতিক আগুনে সবার আগে মেন সুইচটি বন্ধ করতে হবে। মুহূর্তের অসাবধানতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সূচনা হতে পারে। এছাড়াও আমরা যারা ধূমপান করি চেষ্টা করব ধূমপান পরিহার করতে, এবং আমরা আগুন যেখানে সেখানে না ফেলি সে ব্যাপারেও আমরা অবশ্যই সচেতন হব এবং সবাইকে সচেতন করব।
0: হ্যাঁ, মুহূর্তের অসাবধানতায় কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের সূচনা করতে পারে,
1: মূল কারণ ঠিক তাই।
0: পরনের কাপড়ে আগুন লাগলে কিন্তু মাটিতে গড়াগড়ি দিতে হবে।
1: হুম, নিশ্চয়ই।
0: নারী নির্যাতনের মূল কারণ যৌতুক। আসুন আপনি আমি আমরা সবাই মিলে যৌতুক প্রতিরোধে আন্তরিক প্রচেষ্টা চালাই। যৌতুক একটি সামাজিক অভিশাপ, এ থেকে মুক্তির লক্ষ্যে প্রয়োজন সকলের সচেতনতা। মনে রাখবেন, যৌতুক দেয়া এবং যৌতুক নেয়া আইনত দণ্ডনীয় অপরাধ।
1: বাংলাদেশ বেতার খুলনা। সম্মানিত শ্রোতা, এখন মহান আল্লাহ পাকের শানে হামদ এবং নাতে রসুল শুনবেন।

0: এতক্ষণ আল্লাহ পাকের শুনে হামদ ও নাতের রাসুল শুনলেন।
1: আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। সূরা ফুরকান আয়াত 63। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন, বাংলাদেশ বেতার, খুলনা। এখন খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

أشهد أن لا إله إلا الله.

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭০%, সন্ধ্যে ৬টায় ৭৭%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫:১১, সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬:৪৪। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
3: বাংলাদেশ ওয়েদার ফোরকাস্ট রেড বাই লায়লা আরিয়ান হোসেন। Made of his forecast for the inland river port valley till 1 a.m. says that there are chances of rain or thunder shower in association with temporary west or northwestern gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the region of Rajshahi, Papna, Bogura, Tangal, Mamansing, Dhaka, Furitpur, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Coxsbazar and Sylhet Division. River ports of these areas have been advised to hoist cautionary sigil number 1. I repeat, cautionary sigil number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Light to moderate shower or thunder shower accompanied by temporarily gusty or squally wind along with lightning flashes may expected at few places over Rongpur, Rajshahi, Dhaka, Mawansing, Khulna, Borishal, Chattogram and Sylhet. Moderately heavy rainfall may expected at places over the country. Day and night temperature may decrease slightly over the country. Highest temperature of the country today as recorded in Cox's Bazar 36.3 degrees Celsius and lowest at Sylhet 22.7 degrees Celsius. Temperature as recorded in Dhaka today was maximum 33.5 degrees Celsius, minimum 28.8 degrees. Humidity recorded in air at 9 a.m. 70%, at 6 p.m. 77%. The sun rises over Dhaka tomorrow at 5:11 a.m. sets at 6:44 p.m. That's the end of the weather report for this time.
4: Bangladesh Betar Ekti Bingopti. বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন প্রকার যুদ্ধ বিমান প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ, ভিজিডি ২ ও কক্সবাজার ফায়ারিং রেঞ্জ, ভিজিডি ৪৩র আকাশ সীমানায় তাজা গোলাবর্ষণ প্রশিক্ষণ মহড়া পরিচালনা কার্যক্রম শুরু করেছে। এ কার্যক্রম চলবে আগামী ১১ জুন ২০২৬ পর্যন্ত। ফায়ারিং রেঞ্জের ভৌগোলিক অবস্থান ভিজিডি ২ কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ, অক্ষাংশ ২১ডিগ্রি ৫১ মিনিট উত্তর, দ্রাঘিমাংশ ৯১ডিগ্রি ৪০ মিনিট পূর্ব ও ৯১ডিগ্রি ২৩ মিনিট পূর্ব, অক্ষাংশ ২১ডিগ্রি ২৫ মিনিট উত্তর, দ্রাঘিমাংশ ৯১ডিগ্রি ৪০ মিনিট পূর্ব ও ৯১ডিগ্রি ২৩ মিনিট পূর্ব, এবং ভিজিডি ৪৩ কক্সবাজার ফায়ারিং রেঞ্জ, অক্ষাংশ ২১ডিগ্রি ৪০ মিনিট উত্তর, দ্রাঘিমাংশ ৯১ডিগ্রি ৪০ মিনিট পূর্ব ও ৯১ডিগ্রি পূর্ব, অক্ষাংশ ২১ডিগ্রি ৩ মিনিট উত্তর, দ্রাঘিমাংশ ৯১ডিগ্রি ৪০ মিনিট পূর্ব, অক্ষাংশ ২১ডিগ্রি ৬ মিনিট উত্তর, দ্রাঘিমাংশ ৯১ডিগ্রি ৩০ মিনিট ৫৬ সেকেন্ড পূর্ব, অক্ষাংশ ২১ডিগ্রি ১০ মিনিট ৫৮ সেকেন্ড উত্তর, দ্রাঘিমাংশ ৯১ডিগ্রি ১৮ মিনিট ৫৫ সেকেন্ড পূর্ব, অক্ষাংশ 21° 18' 5" উত্তর, দ্রাঘিমাংশ 91° 10' 5" পূর্ব, অক্ষাংশ 21° 30' উত্তর, দ্রাঘিমাংশ 91° 2' 58" পূর্ব দ্বারা সীমাবদ্ধ। বিজ্ঞপ্তিতে মহড়া চলাকালীন বিমান, জাহাজ, ছোট ছোট নৌযান ও জনসাধারণকে গোলাবর্ষণের এলাকা পরিহার করে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
2: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
5: বাংলাদেশ বেতার খুলনা। এখন স্বরচিত নাতে রাসুল শুনবেন আব্দুল লতিফের কণ্ঠে।
6: তুমি তো শাহে মদিনা, তোমাকে সালাম বারবার।

তুমি তো তাজে মদিনা তোমাকে সালাম বা

0: তুমি আধার রাতিতে জ্বলেছ।
1: নাতি রাসূলটি শুনলেন।
2: বাংলাদেশ বেতার খুলনা, এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
3: আসসালামু আলাইকুম। পালিত হয় এবছর দিবসটির প্রতিপাদ্য হল প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন। এদিকে বিশ্ব পরিবেশ দিবস 2026 উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি, কৃষি কর্মকর্তা, বন কর্মকর্তা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, এনজিও প্রতিনিধি, পরিবেশকর্মী, সাংবাদিক ও সুধী জনেরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এছাড়া সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর এ সোভান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সদস্যদের সভাপতিত্ব অনুষ্ঠানে এনজিও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে স্কুল প্রাঙ্গণ থেকে এক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। অপরদিকে চুয়াডাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর উদ্যোগে আজ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ

0: পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর উদ্যোগে আজ বিভিন্ন প্রজাতির ফলজ বনজ জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এর আয়োজন করে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক চলমান বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রমের অংশ হিসেবে খুলনা জেলার সকল উপজেলা ও মহানগরে অবস্থিত বিভিন্ন শপিং মল, মার্কেট, দোকান, বিলবোর্ড এবং চলমান অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে নিম্নোক্ত শর্তারোপ করা হল। বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। জেলার বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করা নির্দেশ প্রদান করা হল। এ আদেশ অমান্যকারী সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মাগুরা নোমানী ময়দান অডিটোরিয়ামে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম মুন্তাসির শান্তর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন। ফাহিম মুন্তাসির শান্ত মেমোরিয়াল ফাউন্ডেশনের আহ্বায়কের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বাগেরহাটের ফকিরহাট উপজেলায় তালের বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন গ্রামে রাস্তার ধারে, ক্ষেতের আইলে ও বসত ভিটায় থাকা তালগাছগুলোতে প্রচুর ফল ধরেছে। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি ট্রাক ভর্তি তাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। উপজেলা কৃষি অফিস সূত্র জানা যায়, ফকিরহাট উপজেলায় বর্তমানে ফলন্ত তালগাছের সংখ্যা ১০,৫০৪টি। প্রতিটি গাছে গড়ে ২০-২৫ কাঁদি এবং প্রতি কাঁদিতে গড়ে ১৫টি করে তাল রয়েছে। সে হিসেবে এবছর উপজেলায় প্রায় ১১,০০,২,৯২০টি তাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। কৃষক পর্যায়ে মাঠ থেকে প্রতি পিস তাল গড়ে ১ টাকা দরে বিক্রি হচ্ছে। এই হিসেবে ফকিরহাটের গ্রামীণ অর্থনীতিতে প্রায় ১,১০,২৯,২০০টাকার সংযোজন হচ্ছে। অন্যদিকে ভোক্তা পর্যায়ে বাজারে প্রতি পিস তাল ৫-১০ টাকা দরে বিক্রি হচ্ছে। তাল একটি অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। এতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান মানবদেহের পানি শূন্যতা দূর করতে সহায়তা করে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি কমাতেও তাল গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলার খবর। ফুটবল। মাগুরা শহরের নোমানী ময়দানে এক প্রীতি ফুটবল খেলায় আর্জেন্টিনা সমর্থক একাদশ ১-০ গোলে ব্রাজিল সমর্থক একাদশকে পরাজিত করেছে। এদিকে যশোর ঘোপ মাহমুদুর রহমান খান হাইস্কুল মাঠে অপর এক প্রীতি ফুটবল খেলায় ঘোপ নওয়াপাড়া সড়ক একাদশ ৫-৩ গোলে বাবলাতলা একাদশকে পরাজিত করেছে। হাডুডু। মাগুরার মোহাম্মদপুর উপজেলার চরবড়রিয়া মাঠে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টের আজকের খেলায় চতুরবাড়িয়া একাদশ ১৬-৮ পয়েন্টে সামাদ একাডেমিকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮:১০ বাংলায়।
1: একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আসো আসো, কেমন আছো? ভালো তো সাজুভাবি, তোমার যে বাড়ির সামনে দেখলাম যে কে ওই রকম ভাবে সব পলিথিন ফেলে রাখছে, এটা তো তোমার ওই যে ইয়ের পালানের মধ্যে যায়, ওই মাটি চাপা পড়ে তোমার তো যে পালানদারি নষ্ট করে।
3: ওই এই যে ওই তো হেলে দেহ নাকি গ্যাদারিং, দুনিয়ার মানুষ জন্ম জমছে, একজনে সাফালি মার ফ্যামিলি করছে আর একজনে না এলিয়া দেহনা বাইরা বাইরি, এই মিটিং মিটিং বইছে হালি দুনিয়ার আচার বিচার।
2: এই যে ঝগড়াঝাটি করো না, যদি মনে করো যে কে ফালাইছেও, আজ তুমি যে উঠে ফালে দিলে খালি কইবা যে কে ফালাইছে, আজ প্রচার এইবারের মতো আমি সরাই দিলাম আর কেউ হেনা ফেলে
3: শিকার তো আয় না কেউ
4: ওটাই সমস্যা।
2: না শিকার পরবর্তী
4: এত করি উঠেন বৈঠক করিটরি, আমরা এত কিছু বুঝাই টুঝাই কেউ কথা শোনে না। মাঝে মাঝে
3: কোনোদিন মা

0: কৃষিজীবী
1: ভাই বোনেরা
2: পরিবেশের মেলা ক্ষতি করে,
1: আমাকে আসর শুনতেছে তাকে কিছু একটু শুভেচ্ছা তো জানানো লাগে, তাই না? তো কৃষিজীবী ভাই বোন বন্ধুরা যারা আমাকে আসর শুনতেছেন, এই দেশ আমার মাটি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি আর
2: শুভেচ্ছা।
1: আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আমাদের সাথেই থাকেন। তো এই যে বললাম যে প্লাস্টিক দূষণের প্রভাব, কৃষিতে প্লাস্টিক দূষণের প্রভাব, এই যে প্লাস্টিকগুলি যায়, এই যে তোমার যে খেলনা প্লাস্টিকের খেলনাগুলি আছে
2: ভাই, শোনো আগে না এত প্লাস্টিক আসিল না, এখন সবকিছুতেই প্লাস্টিক করিয়া পরিবেশ নষ্ট করে ফেলাই।
1: ওই যে তোমার এখন বাড়িতে দই, ওই দেখো যে
2: আগে মাটি ইয়াতে আসিল, ওটা কত মনে করো স্বাস্থ্যের জন্য ভালো, আগে স্বাস্থ্যের জন্য
1: মাটির সাথে মিশে যায়,
2: হ্যাঁ,
1: কিন্তু ওই যে এখন ওই প্লাস্টিকের এগুলি ওগুলো পচেও না, ওরা মজেও না।
2: আগে পাতাত করি করি ফির মনে করো যে খাকরাই টাকরাই হ্যান তেন হলে পাতাত করি করি আসতো নয় বাজার থেকে, ওই যে কিসের যে পদ্ম পাতা, তারপরে ইয়ার পাতা, তাই না?
1: ও যে কথাটা সবাই বলে গেছি আমরা, আজকে কিন্তু বিশ্ব পরিবেশ
2: দিবস, সেই জন্য তো পরিবেশ রক্ষা করা আমার ঘরে দায়িত্ব,
3: সবার দায়িত্ব,
1: সবার দায়িত্ব। তুমি যে কইলা যে ই করে হয়তো তুমি করতে গেলে সেবেলের মা তুমি ফালাইছো, সেবেলের মা আমি ফালাই নাই, তো এই নিয়ে ঝগড়া লাগবো, মনে করো যে ফালাইছে ফালাইছে
2: আরো পরিবেশ নষ্ট, মনে করো সম্পর্ক নষ্ট,
1: তোমার বাড়ির কাছে ফালাইছে দেখতে তো তোমার খারাপ লাগে, তুমি নিয়ে ফালাইয়া এক জায়গা একটা ইয়ের মধ্যে তুমি মানে গর্ত করে
2: শোনো রাজা ভাই, এটাই তো সমাধান না। তোমরা একদিন সবাই মনে করো যে এই যে তোমরা একদিন সবাই বড়রা বসিয়ে একটু বুঝাই টুজাই কইও একদিন,
1: তো তোমরা একটা তারিখ করো, তারিখ কইরা আমরা সবাই যারা গ্রামে আছে মাস্টার ভাই আছে সবাই নিয়ে যে
2: বসে কথা শুন
1: কেমনে পরিবেশটা আমরা
2: সবাই
1: সেই বিষয়ে স্কুলের মাঠে বসে
2: সমাধান
1: করবা, আমরা তাকে বুঝাইলাম
2: এটাই কইছো,
3: পরবর্তীতে যেন এরকম কাজ আর
2: না করে, পরিবেশ সুস্থ থাকে আমরাও সুস্থ থাকবো।
1: তাহলে আসুন আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটা আলাপ আসছে, বিষয়টা হল কৃষিতে প্লাস্টিক দূষণের প্রভাব ও করণীয়, এই বিষয়ে একটা আলাপ আছে, তাহলে এই আলাপটা শুনলে অনেক
2: কিছু জানতে পারবো।
3: আচ্ছা শুনি,
4: আমাদের দৈনন্দিন জীবনে প্লাস্টিক একটি অন্যতম প্রয়োজনীয় অনুষঙ্গ। প্লাস্টিকের ক্ষতিকর দিক সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি, কিন্তু প্লাস্টিক বর্জন করা আমাদের কারো পক্ষেই সম্ভব হয় না। প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকর, উদ্ভিদ প্রাণী কিংবা মানুষের জন্যও ক্ষতিকর প্রভাব বয়ে আনে, এ আমরা সবাই জানি। এমনকি প্লাস্টিক ব্যবহারের কারণে এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ শরীরে প্রবেশ করে নানা রকম জটিল রোগ তৈরি করছে, এ ব্যাপারেও আমরা অনেকেই জানি। তারপরও কিভাবে এর থেকে বাঁচতে পারব সে বিষয়ে আজকে আমরা জানব। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা জানব কৃষিতে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, কৃষি রসায়ন বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। প্রথমেই জানতে চাইব প্লাস্টিক দূষণ কিভাবে হচ্ছে।
5: আপনি যেটা বলছিলেন যে এই যে প্লাস্টিক নিয়ে যে আমাদের যে আমরা প্লাস্টিকের ব্যবহারকে আমরা একদিনে কিন্তু এটা বন্ধ করতে পারবো না, তো প্লাস্টিক বর্জ্যের কারণে আমাদের কিন্তু সারা পৃথিবীব্যাপী আমরা কিন্তু একটা মারাত্মক হুমকির মুখে রয়েছি। আমি যদি কিছু তথ্য দিই আপনাকে, যে শুধু আমেরিকায় প্রতি বছর 5 মিলিয়ন টন সহ 13 মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য মাটি ও পানিতে পতিত হচ্ছে, এগুলির মধ্যে মাত্র 24% কিন্তু এটা পুনঃচক্রায়ণ হতে পারে, যেটা বিজ্ঞানীদের একটা ধারণা। পৃথিবীব্যাপী প্রতি মিনিটে প্রায় 10 লাখ প্লাস্টিক বোতল সাগরে পতিত হওয়ার কারণে 2050 সালের মধ্যে করে মাছের তুলনায় প্লাস্টিকের পরিমাণই বৃদ্ধি পাবে বলে বিজ্ঞানীদের একটি ধারণা। আজকে আপনি যে প্রশ্নটি করেছেন যে বাংলাদেশে বা আমাদের যে উৎসটি কোথায়, আমরা সারা পৃথিবীর মধ্যে যে 20টি প্লাস্টিক দূষণকারী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কিন্তু 10ম, যে আমাদের প্রচুর পরিমাণে আমরা পলিব্যাগ ব্যবহার করছি, যেটা বেশিরভাগই আমাদের চলে যাচ্ছে আমাদের পুকুর, জলাশয়, নদী হয়ে সাগরে, বিশেষ করে নালায় পড়ে। প্রিয় শহর, আমরা জানি যে চট্টগ্রাম একটা অনেক বড় শহর, শুধু চট্টগ্রামবাসীর প্রিয় শহরের কথাই ধরা যাক, তারা প্রতিনিয়ত কিন্তু এই যে কর্ণফুলী ড্রেজিং এর মাধ্যমে যে প্লাস্টিক যে একটা বিশাল তাদের একটা কিন্তু ব্যাক পেতে হচ্ছে যে এই ড্রেজিং করে কিভাবে প্লাস্টিক বর্জ্যকে কমানো যায়। এবং আমরা বিশেষ করে বৃষ্টির সময় যে আমাদের যে এই যে জুন জুলাই মাসগুলিতে আমরা চট্টগ্রাম শহরের এই যে বন্যায় তলিয়ে যাওয়ার কিন্তু একটা বিশাল অংশ কিন্তু দেখি। তো এছাড়া কিন্তু এই যে প্লাস্টিক দূষণ, যে আমরা যে কৃষিত যে নানানবিধ যে প্লাস্টিক শীট, যে রাসায়নিক বোতল, প্যাকেট ও মোড়কের সামগ্রী, এগুলি কিন্তু আমাদের প্রতিনিয়ত কিন্তু আমরা এগুলি ব্যবহার করছি, যেগুলি আমরা বলছি যে সূর্য বৃষ্টি ও বাতাসের প্রভাবে এসব প্লাস্টিক ভেঙে ছোট ছোট কণায় পরিণত হচ্ছে, যেগুলিকে আমরা মাইক্রো প্লাস্টিক বলছি। এবং এই মাইক্রো প্লাস্টিকই কিন্তু কিছুদিন পরে অর্থাৎ এটা পরিবেশের সাথে এই যে ডিগ্রেড হয়ে হয়ে আমাদের খাদ্য চক্র কিন্তু ঢুকে যাচ্ছে, যেটা আমাদের কৃষিতে একটা মারাত্মক হুমকির জায়গা তৈরি হচ্ছে।
4: এই যে হুমকির কথা বলছিলাম আমরা, সেক্ষেত্রে একটু জানতে চাই যে কোন কোন বিষয়ে বা কিসের উপরে আসলে এই প্রভাবগুলো সবচেয়ে বেশি প্রকট।
5: আমরা যদি সরাসরি যদি বলি যে আসলে আলটিমেটলি আমরা যে খাবারটি খাচ্ছি, মানে সরাসরি কিন্তু আমাদের মানব স্বাস্থ্যের উপরই কিন্তু এটার মূল ক্ষতির জায়গা, যে মাইক্রো প্লাস্টিকটা আমরা এই যে আমাদের খাদ্য বা আমাদের উদ্ভিদের মাধ্যমে আমাদের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে শেষ পর্যন্ত আমাদের বডিতে চলে যাচ্ছে। সাম্প্রতিক গবেষণা দেখা গেছে যে এই কণা মানব দেহে দীর্ঘমেয়াদে, যে আমরা এই যে এখন ক্যান্সার নিয়ে অনেক আলোচনা হয়, হরমোনজনিত নানান সমস্যার কথা হয়, বিভিন্ন জটিল রোগ, ইভেন আমাদের কিডনি ড্যামেজ, ফেইলার থেকে শুরু করে নানান বিষয়গুলির কথা হয়, সেই জায়গায় কিন্তু আমাদের মানব দেহের উপর একটা সরাসরি প্রভাব পড়তে পারে। আর যদি ইনডিরেক্ট প্রভাব বলি, যে আমরা যে সোর্সগুলি থেকে আমাদের খাবারগুলি খেয়ে থাকি, যেমন উদ্ভিদ ও প্রাণীর উপর যদি আমরা প্রভাব চিন্তা করি, সেখানে মাটির যে উপকারী যে জীব যেমন কেঁচু, ব্যাকটেরিয়া, ছত্রাক, যারা মাটির স্বাস্থ্যকে ভালো রাখে, সেখানে কিন্তু প্লাস্টিক এরকম তাদের যে মাইক্রো প্লাস্টিক দূষণের কারণে এই যে আমাদের উপকারী যেসব এরকম মাইক্রো অর্গানিজমগুলি আছে, তারা কিন্তু আমাদের খাদ্যের যে ভূমিকা, যেখানে আমাদের যে পজিটিভ যে ভূমিকাগুলি রাখে, সেখানে কিন্তু রাখতে পারে না। একইভাবে প্লাস্টিক ধুয়ে নদী বা পুকুরে গেলে আমাদের যে জলজ প্রাণী অর্থাৎ মাছ, শামুক, কাঁকড়া ইত্যাদি কিন্তু প্লাস্টিক খেয়ে অসুস্থ ভাবিত হয়। আপনি কিছুদিন আগে আমরা প্রায় কিন্তু দেখি যে এই যে আমাদের কক্সবাজারে, হ্যাঁ, বা সেন্ট মার্টিনে আপনি এই যে কাসিম বা কচ্ছপ বা কাঁকড়া এগুলো কিন্তু মৃত ভেসে ওঠে। তো এটাও কিন্তু এই যে প্লাস্টিকের একটা প্রভাব।
4: খাদ্যের কথা যেহেতু বলছিলেন, খাদ্যের কথা বললেই কিন্তু মাটির কথা আসে, সেক্ষেত্রে জানতে চাইব এই প্লাস্টিক দূষণের প্রভাব মাটির উপরে কতটা ব্যাপক।
5: কারণ মাটিটাই হলো যে আমাদের উদ্ভিদের, আমাদের খাদ্যের একটা প্রধান জায়গা, কারণ ওই মাটি থেকেই কিন্তু আমাদের বীজটা যখন আমরা লাগাই সেই মাটিতে, এবং সেখান থেকে সে কিন্তু আস্তে আস্তে বড় হয়। তো এই মাটিতে কিন্তু এই মাইক্রো প্লাস্টিক জমিতে মিশে মাটির যে স্বাভাবিক গঠন, এই যে তার স্ট্রাকচার বা টেক্সচার, এই যে গঠন যে প্রক্রিয়াটি আছে, সেই প্রক্রিয়াটি কিন্তু নষ্ট করে, এবং আলটিমেটলি তার যে উর্বরতা, যে এখান থেকে আমাদের যে জৈবিক ম্যাটারগুলি থাকবার কথা, যে কারণে গাছ সহজেই তার পুষ্টি উপাদানগুলি পাবার কথা, সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়। এবং এতে পানি ধরে রাখার যে ক্ষমতা, অর্থাৎ গাছের যে সে যেখান থেকে পানিটি নিয়ে থাকে তার রোদজনের মাধ্যমে, সেটা নষ্ট হয়, এবং মাটির যে বাতাস চলাচলে একটা বাধা সৃষ্টি হয়। এর ফলে উদ্ভিদের শিকড় পর্যাপ্ত পানি ও পুষ্টি গ্রহণে বাধাপ্রাপ্ত হয়, যার ফলে কিন্তু আমরা এই যে একটা নেতিবাচক প্রভাব, অর্থাৎ আমার যে ইল্ড পাওয়ার, ফলন পাওয়ার কথা ছিল ওই জমি থেকে বা ওই ক্রপ থেকে, সেটা কিন্তু নষ্ট হয়, এবং আলটিমেটলি এটা কিন্তু আমাদের অর্থনৈতিক জায়গায় কিন্তু একটা বিরাট ইম্প্যাক্ট তৈরি করছে।
4: তাহলে প্লাস্টিক দূষণ খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে কতটা হুমকি?
5: একদম ঠিকই বলছেন যে আমাদের খাদ্য, যদি আমরা এখন যে জায়গাটা আছি, যে অবস্থানটা আছি, আমরা অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তো সেই স্বয়ংসম্পূর্ণতার জায়গায় যে আমরা কিন্তু এই যে প্লাস্টিকের প্রভাবগুলি আমরা এই যে ডে বাই ডে দেখছি, কারণ আপনি দেখেন যে মাছের যে সোর্স অর্থাৎ আমাদের এই যে সমুদ্র, যে সেখানে যদি এরকম আমাদের প্রোটিনের সোর্স কিন্তু হল মাছ, তো মাছ উৎপাদন যদি কমে যায়, আমাদের ইভেন এই যে কচ্ছপ বা কাঁকড়া আমরা কিন্তু বিদেশে রপ্তানি করি, সেই জায়গাটা যদি আপনার কমে যায়, যে আমরা যদি এরকম আমরা যদি দেখি যে মাছ ভেসে উঠছে বা কাঁকড়া ভেসে উঠছে মরে এই প্লাস্টিকের প্রভাবের কারণে, তাহলে কিন্তু এটা আমাদের অর্থনৈতিক জায়গায় আমাদের একটা বিরাট কিন্তু হ্যাম্পার হচ্ছে। এবং অন্য জায়গায় যে আমাদের এই যে খাদ্য নিরাপত্তা, অর্থাৎ আমরা এই যে উৎপাদন, কৃষির যদি উৎপাদনটি কমে যায়, আমাদের ফল উৎপাদন, আমাদের ধান উৎপাদন, আমাদের সবজি উৎপাদন, তখন কিন্তু এটা আমাদের সিকিউরিটির জায়গায় কিন্তু একটা, খাদ্যর যে নিরাপত্তার জায়গা সে জায়গায় কিন্তু একটা ব্যাঘাত ঘটছে। তো এই কারণে আমাদের এক কথায় যদি বলি যে আমাদের মাছ বা আমাদের এই যে কৃষিজ পণ্য, ইভেন যে আমাদের যে পোল্ট্রি, সেখানেও কিন্তু এই প্লাস্টিকের একটা বড় প্রভাব রয়ে যাচ্ছে।
4: অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আমরা যেসব জায়গা থেকে আমাদের খাদ্য উৎসগুলো নিয়ে থাকি বা যেখান থেকে খাদ্যগুলো আমরা পেয়ে থাকি, সেই উৎসগুলো যদি সংরক্ষিত না থাকে, নিরাপদ না থাকে, তাহলে আমাদের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে। সবশেষে জানতে চাচ্ছি এই সমস্যার সমাধানে আমাদের করণীয়।
5: এই সমস্যা যদি সমাধান করতে হয়, আমাদেরকে প্রথমত আমাদেরকে সচেতন হতে হবে, এবং আমরা এই প্লাস্টিকের পরিবর্তে পরিবেশ বান্ধব যেসব উপকরণ, যেমন বায়োডিগ্রেডেবল প্লাস্টিক অথবা এই ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহ করে এটাকে কিভাবে পুনর্ব্যবহার করা যায়, সেই জায়গাটা কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। এই জায়গাগুলি পলিথিনের ব্যবহার কমাতে হবে, অর্থাৎ প্লাস্টিক সামগ্রী যে ব্যবহার সরাসরি সেই জায়গাটা কমাতে হবে। আমাদেরকে পাট জাতীয় যে পণ্যগুলি আমাদের বাজারে রয়েছে সেগুলিকে আমাদের ব্যবহার বাড়াতে হবে।
4: আসুন শ্রোতা বন্ধু আমরা সচেতন হই এবং প্লাস্টিকের বদলে পরিবেশ বান্ধব বিষয়গুলোর দিকে নজর দেই।
1: হ্যাঁ, আমরা এতক্ষণ শুনতেছিলাম কৃষিতে প্লাস্টিক দূষণের প্রভাব ও করণীয়,
3: গুরুত্বপূর্ণ তথ্য জানলাম।
1: এটা নাকি
2: কত কিছু
1: জানলাভ করলাম, দেখো এটার সাথে এই কথার অনেক
3: মিল আছে মাটির সাথে মিশে না।
1: এটা আপনারা চেষ্টা করব যে আমরা পুকুরে মনে করো প্লাস্টিক ফেলাইলাম, পুকুরে পড়লো ওই যে মাছের
3: ক্ষতি,
1: মাছের ক্ষতি হইব, মাছের
2: পড়তে পারবে ওখানেই মনে করো থাকবে সেটা।
1: আমরা আজকে থেকে ই করব যে প্রতিজ্ঞা করব যে কৃষিতে প্লাস্টিক দূষণের প্রভাব যাতে না পড়ে
2: এবং চেষ্টা করব
1: করণীয়
2: পরিবেশ, যে কোনো পরিবেশে যাতে রক্ষা করতে
1: পারব, তাই না?
2: সেটা আমারই ভালোর জন্য।
1: হ্যাঁ হ্যাঁ, তাহলে আসো এখন একটা গান শুনি, পলিথিন ব্যবহার রোধে সচেতন মূলক একটা গান। হ্যাঁ, আমাদের অপরাধে শিল্পী খান আসিফুর রহমান আগুন ও সহশিল্পী বৃন্দ, গীতিকার জুবাইজ হোসেন পলাশ, সুরকার আলমগীর হায়াত রুম্মান। তাহলে আসো এই বিষয়ে গানটা শুনি।
2: আচ্ছা শুনি।

পলিথিন জমে জমে বন্ধ করে দিচ্ছে নদী নালা ড্রেনেজ ব্যবস্থা, মাটির উর্বরতা কমছে, এর ক্ষতিকর প্রভাব পড়ছে প্রাণী ও মানুষের জীবনে। সবুজ প্রকৃতি আমাদের জীবনকে সুন্দর করে তোলে, সেই পরিবেশ পলিথিন ধ্বংস করে। পলিথিন বন্ধ করে আসুন প্রকৃতি বাঁচাই, জীবন বাঁচাই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ সুন্দর পৃথিবী নিশ্চিত করি।

0: বাহ, গানটা খুব ভালো লাগে,
1: ভালোই লাগে। মনে
2: কর
0: এই যে শুনো, আমরা যে পলিথিন ব্যবহার করুম না, ই করুম না, আমরা মুখে তো
1: তারপরে
0: এই যে গান গায় কিন্তু
1: খালি মুখে মুখে করলে হবে না, কাজেও
0: প্রমাণ। গানে গানেও কিন্তু আমাকে এটা
1: শিক্ষা
0: দিল যে পলিথিন আমাদের জন্য কত খারাপ।
1: আর শোনো রাজা ভাই, ওই খালি মুখে মুখে করলে তো হবে না, ওই যে কাজেও প্রমাণ দেওয়া লাগবে যে আমরা পরিবেশ ভালো রাখতে চাই।
0: পরিবেশ ভালো না রাখলে আমাকে ওই তো ক্ষতি, আমাকে যে আগত সন্তান যারা যারা ভূমিষ্ঠ হয়েছে কিংবা আগত যারা আসবে তাদের জন্য তো পরিবেশ আমি
1: নষ্ট করছি।
0: তোমার ছোট মেয়ে তো ওই যে তো বলে খালি পলিথিন কোমরে গুজা গুজা
1: না না ভালো হয়েছে গো,
0: ভালো হয়েছে। বাতি কাছে কি জানো, বাতি কাছে ওই সে করে কি সন্ধ্যার সময় বাতি জ্বালায় কোনটার মধ্যে আর বলে বলে হ্যাঁ কইলে ছোট বিয়া তুমি যে বাতি নিবে কয়ে ঘুমায় গেছে
1: মন বলা, তাতে করে বিদ্যুতের অপচয় হয় না।
0: হ্যাঁ বিদ্যুতের অপচয়,
1: আমাদের জাতীয় সম্পদ বিদ্যুৎ পানি, এগুলো জাতীয় সম্পদ
2: রক্ষা করত
1: না আমাদেরই ক্ষতি।
0: তোমার হেতেন এসে তো আবার ভালো সম্পদ বুঝছো, তো তোমার হেতেন না কয়ে দিবা এই জানি সব কিছু থেকে জেনে ভালো হয়, যে পলিথিন টলিথিন এইসব বিষয় জানি সজাগ থাকে আর ওই বাতি জানি নেবায়
1: চোখ কান খোলা রাখছি,
0: চোখ কান খোলা এই যে আমরাও যে ড্রাগন ফল তুমি যে আরেকদিন ড্রাগন ফল এনে খাওয়াই
1: আমার গাছে ভালো দোষ একটা কথা কই, একদিন আমি ড্রাগন ফল কাইটা দিছি আমার নাতিন কর তুমি এত কালা কালা
2: দিয়ে
1: আমি তো আনলাম, আমি কালিজিটা দিছি নেই ফল দাই
2: আবার চাবালেও কিন্তু ফুটুস
0: ফুটুস একটা থামো পরে খাই এনে তাহলে আসো আমরা শুনি জয়পুরহাট জেলার পাঁচদিবি উপজেলায় একজন সফল ড্রাগন চাষীর সফলতা নিয়ে প্রামাণ্য প্রতিবেদন। হ্যাঁ আর এই প্রতিবেদনটা গ্রন্থনা উপস্থাপন করছেন মোহাম্মদ নাহিদ হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার পিউসপুর। তাহলে আসো আমরা এই সফলতাটা শুনি।
1: আচ্ছা শুনি।
3: আমরা এখন আছি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের কোকতারা এলাকায়, এসেছি এখানকার একটা ড্রাগন বাগানে, সেই ড্রাগন বাগানের যিনি উদ্যোক্তা তার সাথে কথা বলতে চাই।
4: আমার নাম শিবলু।
3: আপনি যে এত বড় ড্রাগন বাগান এটা কিভাবে শুরু করেছেন?
4: কৃষির সাথে আমরা পারিবারিকভাবে জড়িত অনেক আগে থেকে, জন্মগত ভাবে কিন্তু কৃষি ফ্যামিলি। 2020 সালের দিকে প্রথম বাগান স্টার্ট করি, আমাদের পুরাতন বাগান আছে ওই পাশে, মিশ্র ফলের বাগান, মানে মালটা কমলা পেয়ারা আম সহ আরো বেশ কিছু আছে, আবার মাছের চাষও আছে আমাদের। দেখলাম যে আসলে এর মধ্যে থেকে ড্রাগনটা আমাদের আগের থেকে আছে, তো ওই ড্রাগনটা নিয়ে আমরা দেখলাম যে ড্রাগনের একটা ভবিষ্যৎ বাংলাদেশে আছে। এই ফলটা নতুন আসতেছে, এটা পুষ্টিগুণ সমৃদ্ধ একটা ফল, এটা যদি ন্যাচারালি ভাবে করা যায় তাহলে এটা বাংলাদেশে একটা ব্যাপক একটা বিপ্লব ঘটতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করলাম যে আমরা তাহলে ড্রাগনের জন্য একটা স্পেশাল একটা বাগান করা যায় কিনা, এবং আমাদের টার্গেট হলো এটাকে এক্সপোর্ট করা বাংলাদেশ থেকে, এটাকে মানে ফুললি হাইজেনিক ভাবে করার চেষ্টা করতেছি আমরা। তার থেকে টোটালি আমরা একটা ডিফারেন্ট জায়গাতে এটাকে একটা স্পেশাল ড্রাগনের বাগানে আমরা রূপ দেওয়ার চেষ্টা করতেছি এবং ওরা কাজ করে যাচ্ছে। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 45 বিঘা ড্রাগন আমাদের অলরেডি হয়ে গেছে বাউন্ডারিতে, হয়তো ভবিষ্যতে আমরা আরো এক্সটেনশন করবো। এটা কিন্তু ফার্স্ট ইয়ার চলতেছে কেবল, আর আমরা ফুল প্রোডাকশন ইনশাল্লাহ আগামী সিজন থেকে পাবো।
3: এখানে আপনার 45 বিঘা যে বাগান, এখানে টোটাল কতগুলো আপনার গাছ আছে ড্রাগনের?
4: 45 বিঘাতে আমাদের প্রায় 85,000 পিস গাছ আছে এখানে।
3: 85,000 সংখ্যাটা অনেক বেশি। এখানে আপনার আন্তঃপরিচর্যা তো করতে হয়, কিভাবে করেন, কতজন শ্রমিক আছে
4: এখানে? আমাদের অলমোস্ট গড়ে 50টার মতো লেবার থাকে, মাঝে মধ্যে এটা 70 পর্যন্ত চলে যায় যখন আপনার বড় আকারে কাজ চলে, যেমন এখন চলতেছে বড় ধরনের কাজ, প্রেশারের কাজ যখন থাকে তখন 70, আবার কমে গেলে আপনার 30-এর উপরে, এর ভিতরে লেবারটা আমাদের থাকে। পরিচর্যার বিষয়টা ড্রাগন গাছের একটা ব্যাপার ছিল যে কন্টিনিউ পরিচর্যার ভিতরে রাখতে হবে আপনাকে, যে আপনি আম গাছের মতো নয় কিন্তু এটা, যে ওই মুকুল আসলে পরিচর্যা করলেন তা না, এটা প্রতিদিনই আছে কাজ, এটাতে প্রতিদিন আপনার ব্রাঞ্চ হচ্ছে, এটাকে পুনিং করতে হচ্ছে, ওইদিকে আপনার খাবার দিতে হচ্ছে, স্প্রে দিতে হচ্ছে, আসপাশ সিমটম অনুযায়ী প্রতিদিন কাজ আছে এখানে।
3: আপনি বললেন যে 1 বছর হয়ে গেছে, 1 বছরের ভিতরে আপনি কি ফল সংগ্রহ করেছেন?
4: এবছরে তো আমরা যদিও হিসেবে ধরিনি, তারপরে অলমোস্ট আমরা প্রায় 20 টনের মতো ফল হারভেস্ট হয়েছে এই সিজনে, তো
3: সেটাও কিন্তু অনেক বেশি বলা যায়।
4: হ্যাঁ অনেক বেশি, কিন্তু বাগানের আয়তন অনুযায়ী এবং এখানে যে কষিনে যাচ্ছে সে তুলনায় এটা আসলে কিছু না ওই হিসাব করতে গেলে। কিন্তু
3: আপনি কেমন আশা করতেছেন এখান থেকে ফলন আসবে বা কিরকম আপনি বিক্রি করতে পারবেন?
4: আশা করতেছি আমাদের আগামী সিজনে আমরা ভরপুর একটা প্রোডাকশন পাবো, আমরা সেই লক্ষ্যে আগাচ্ছি। পরিচর্যা সহ যা যা করা দরকার এই উইন্টার সিজনে সবকিছু করা হচ্ছে। আগামী সিজনে আমাদের টার্গেট আছে প্রায় 2.5-3 কোটি টাকার কাছাকাছি সেল হবে, যদি আল্লাহ রহমত করে যদি আবহাওয়া যদি ফেভারে থাকে তাহলে ইনশাল্লাহ হবে এটা আমাদের।
3: এখানে আমাদের উপজেলা কৃষি অফিসের সহযোগিতা পান না?
4: হ্যাঁ, ওনার তো সবসময় ফলো আপ করে, ওনার সাথে যোগাযোগ করে, আমাদের অফিসে যে আছেন আমাদের এখানকে যে সহকারী যিনি আছেন কোনো সমস্যা হলে ফোন দিয়ে ওনারা আসে দেখে বিভিন্নভাবে আমাদেরকে অ্যাডভাইস করে, এটা দেন এটা দেন, যা যা করা দরকার করে আমরাও যোগাযোগ করি যাই।
3: আপনার এই বাগান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি?
4: আমাদের এই বাগানের পরিকল্পনা এখানে ধরেন যে

0: আমাদের প্ল্যানিং আছে, যদি আমাদের আগামী বছরে ইনশাল্লাহ আমাদের ফলনটা যদি ভালো, তাহলে আমরা বাগানটা এক্সটেনশন করবো, যাতে আরো কর্মসংস্থানের সুযোগ এখানে সৃষ্টি হয়।
1: আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আর কিছু বলতে চান?
0: আন্তরিক থাকতে হবে, কৃষির প্রতি টান থাকতে হবে, টাকা থাকলেই হবে না, এটা যে নাই টাইপের টান আছে, ভালোবাসা আছে, বাচ্চা যেগুলো মানুষ আদর করে, ভালোবাসা লালন পালন করে, গাছকে লালন পালন করলে গাছ ফল দিবে। তো সেক্ষেত্রে যদি কেউ মনে করে যে আমি ড্রাগন বাগান করতে চাচ্ছি, আমি মনে করি যে অবশ্যই সে করতে পারে, সঠিকভাবে যদি পরিচর্যা করতে পারে, তাহলে এটা কাঙ্ক্ষিত ফলন আসবে এবং সে সফল হবে।
2: হ্যাঁ, আমরা একজন সফল ড্রাগন চাষির সফলতা নিয়ে একটা প্রামাণ্য প্রতিবেদন শুনলাম।
3: দেখো,
2: আমরা যারা নিজেরা একটু একটু করে করি, দেখো কত সফল, সবকিছু তো সফলতা আছে
3: যদি
2: যদি একটু
3: পরিশ্রম করা যায়।
2: আমরা অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানলাম,
3: তাহলে
2: যাওয়ার সময় হয়ে গেল। তাহলে যাওয়ার আগে জানিয়ে দিই, আজকের আসরের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, আর প্রযোজনা করলেন হরবিলাস রায়। তাহলে কি চলো,
3: যাই।

0: বাংলাদেশ বেতার প্রিয় শ্রোতা, আমাদের এ পালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমরা কজন: জুবাইর আল মাহমুদ, রাবেয়া সুলতানা শিউলি, শিরিন বানু, আহসান হাবিব বাপ্পি এবং আমি সুরাইয়া সুলতানা। প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ খুসরু সিদ্দিক, মোহাম্মদ সুলেমান হোসেন খান, মোহাম্মদ রবিউল ইসলাম এবং মোহাম্মদ রফিকুল ইসলাম, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর

আসসালামু আলাইকুম। প্রিয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সবার জন্য আন্তরিক শুভেচ্ছা। আজ দুর্বারই শুনবেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। অনুষ্ঠানে প্রথম গানের শিল্পী সাবিনা ইয়াসমিন, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম।

দরবারে উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের রচয়িতা সৈয়দ হায়দার, সুর আরোপ করেছেন মনসুর আহমেদ। এ মাটির উপর দাঁড়ালে আকাশটিও যে আমার মনে হয়, গেয়েছেন সৈয়দ আব্দুল হাদী।

0: বাংলাদেশ বেতার এখন শুনবেন একটি বিজ্ঞপ্তি। বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন প্রকার যুদ্ধ বিমান প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ VGG-2 ও কক্সবাজার ফায়ারিং রেঞ্জ VGD-43 আকাশসীমানায় তাজা গোলাবর্ষণ প্রশিক্ষণ মহড়া পরিচালনা কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রম চলবে আগামী 11 জুন 2026 পর্যন্ত। ফায়ারিং রেঞ্জের ভৌগোলিক অবস্থান VGD-2 কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ। অক্ষাংশ 21° 51' উত্তর, দ্রাঘিমাংশ 91° 40' পূর্ব ও 91° 23' পূর্ব। অক্ষাংশ 21° 25' উত্তর, দ্রাঘিমাংশ 91° 40' পূর্ব ও 91° 23' পূর্ব এবং VGD-43 কক্সবাজার ফায়ারিং রেঞ্জ। অক্ষাংশ 21° 40' উত্তর, দ্রাঘিমাংশ 91° 40' পূর্ব ও 91° পূর্ব। অক্ষাংশ 21° 3' উত্তর, দ্রাঘিমাংশ 91° 40' পূর্ব। অক্ষাংশ 21° 6' উত্তর, দ্রাঘিমাংশ 91° 30' 56" পূর্ব। অক্ষাংশ 21° 10' 58" উত্তর, দ্রাঘিমাংশ 91° 18' 55" পূর্ব। অক্ষাংশ 21° 18' 5" উত্তর, দ্রাঘিমাংশ 91° 10' 5" পূর্ব। অক্ষাংশ 21° 30' উত্তর, দ্রাঘিমাংশ 91° 2' 58" পূর্ব দ্বারা সীমাবদ্ধ। বিজ্ঞপ্তিতে মহড়া চলাকালীন বিমান, জাহাজ, ছোট ছোট নৌযান ও জনসাধারণকে গোলাবর্ষণের এলাকা পরিহার করে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
1: আপনারা দুর্বারে শুনছেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। এবারের গানের শিল্পী ফেরদৌসি রহমান, গানটি লিখেছেন কুদরতে খোদা, সুর করেছেন সমর দাস।

0: সেনা নৌ ও
1: বিমানবাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, দুর্বারে উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের রচয়িতা ও সুরকার লোকমান হোসেন ফকির। ফুলি ফলি আমার দেশ, শস্য সবুজ সোনার দেশ, সুরে সুরে গিয়েছেন খালিদ হাসান মিলু।

এবারের গানটির সুরকার শওকত হোসেন, গানটি লিখেছেন লায়লা নাজরীন হারুন, জিনাত রেহানা গেয়েছেন। ইচ্ছে করে পথিক হয়ে সারাটা দেশ ঘুরি।

না নৌ ও বিমান বাহিনীর বিশ সেনানী ভাই ও বোনেরা, দুর্বারে উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের রচয়িতা গাজী আব্দুর রাজ্জাক, সুরারোপ করেছেন কাজী দেলোয়ার হোসেন। স্বদেশ তুমি আমার প্রেম আমার ভালোবাসা, যুগলকণ্ঠে গিয়েছেন মোহাম্মদ রাশেদ উদ্দিন ও সালমা জাহান।

আপনারা দূরবারে শুনছেন দেশে গানের অনুষ্ঠান উদ্দীপন। এবারের গানটি শিল্পী চম্পা ভৌমিক, গানটি গীতিকার ধীরেন্দ্রনাথ মৃধা, গানটির সুরকার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

0: এই গানটির সাথে শেষ হয়ে গেল দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন।
1: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কারিস কুলসুম, প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম আসাদুজ্জামান। ফিফা বিশ্বকাপ ফুটবলের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, সময় টেলিভিশন এবং দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল টিএস স্পোর্টস। এই তিনটি চ্যানেল একটি যৌথ কনসোর্টিয়াম সরাসরি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফার কাছ থেকে এই সম্প্রচার স্বত্ব কিনে নেয়। বিশ্বকাপ শুরু হওয়ার দুই সপ্তাহেরও কম সময় আগে বাংলাদেশের কোন সম্প্রচারকারী প্রতিষ্ঠান নিষিদ্ধ ছিল না। এমন পরিস্থিতিতে জটিলতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি তাবিতা ওয়াল। এদিকে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 শুরু হতে মাত্র ছয় দিন বাকি। আগামী 12 জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে শুরু হবে ফুটবলের বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসর। 12 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে করাবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশগ্রহণ করছে। এদিকে ইতিমধ্যে চূড়ান্ত দলের নাম ঘোষণা করেছে অংশগ্রহণকারী দেশগুলো। ইউরোপের মাটিতে নিজেদের প্রথম ফিফা স্বীকৃত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ রাত 11টায় সান মারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে সান মারিনোর অবস্থান 211 আর বাংলাদেশের অবস্থান 181। তবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা নিয়ে আত্মতুষ্টিতে ভুগতে চায় না বাংলাদেশ। তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে চান হামজা চৌধুরী দল। সান মারিনোর অলিম্পিক স্টেডিয়ামে এই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলির অধ্যায়। এই ম্যাচকে সামনে রেখে বেশ কিছু সেশন পরিচালনা করেছেন তিনি। পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। দলে যোগ দিয়েছেন লেস্টার সিটি ডিফিল্ডার হামজা চৌধুরী এবং কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম ও যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। এদিকে আগামীকাল সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। গোয়ায় জহরুলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবার কথা রয়েছে। ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট এবং তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে অংশ নিতে আফগানিস্তান ক্রিকেট দল এখন ভারত সফর করছে। আগামীকাল চণ্ডীগড়ে বাংলাদেশ সময় সকাল 10টায় স্বাগতিক ভারত ও আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। তবে এই টেস্টে খেলছে না আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। তবে আফগান নির্বাচকরা এই অভিজ্ঞ স্পিনারকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অন্তর্ভুক্ত করেছেন। টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে দলে নেতৃত্বে থাকবেন হাসমাতুল্লাহ শাহিদি। আগামী 13 জুন ধর্মশালায় ভারত ও আফগানিস্তানের মধ্যে প্রথম একদিনের, 17 জুন লখনৌতে দ্বিতীয় এবং 20 জুন চেন্নাইয়ে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামী 12 জুন ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে দুটি গ্রুপে 12টি দেশ অংশগ্রহণ করবে। বিশ্বকাপে গ্রুপ এ তে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশগ্রহণ করবে। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মুখোমুখি হবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যেই নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। এদিকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে এবং 9 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। দুটি ম্যাচই লেস্টারশায়ারে অনুষ্ঠিত হবে। আগামী মাসের 21 থেকে 27 তারিখ পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে আইটিপিএফ এটিটিইউ এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বালক দল অংশগ্রহণ করবে। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশ অনুষ্ঠিত এশিয়ান ইউথ টেবিল টেনিস জোনাল পর্বের খেলায় বাংলাদেশ 3-1 সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। খেলাধুলা খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার ঢাকা। বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং শোনবার জন্য। শুরুতে আমরা শোনাব কুদরত ছায়াছবির গান, শিল্পী সাবিনা ইয়াসমিন ও প্রবাল চৌধুরী।

0: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন বাংলাদেশ বেতার ঢাকা, এখন প্রচার হচ্ছে পবিত্র ঈশার নামাজের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহ।

0: فهذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: آر شامت استقنير بور بيتي بيتي تومرا بي بور جو سشتي كورونا سورة أعراف آيات 56
4: পবিত্র এশার আজানের পরে আবারও ফিরে এলাম নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রঙে। শুনব এবারে শত জনমের প্রেম ছায়াছবির গান। শিল্পী সাবিনা ইয়াসমিন ও আগুন গিয়েছেন যেটুকু সময় তুমি থাকো পাশে।

0: এই গানটির সাথেই শেষ হয়ে গেল নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং।
1: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মিজান খন্দকার। শুরুতেই শিরোনাম। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আলোচনা। ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা, যৌথ সংবাদ সম্মেলনে বললেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। দুদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর। জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার করে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এতিম ও পথ শিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে সরকার, বললেন সমাজ কল্যাণ মন্ত্রী। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করলেন লেবাননের পার্লামেন্টের স্পিকার। এবং আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, সময় টেলিভিশন এবং টি স্পোর্টস। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সান মেরিনোর বিপক্ষে আজ রাতে মাঠে নামবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এবার বিস্তারিত। বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিন দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি নতুন কৌশলগত স্তরে উন্নীত করতে কৌশলগত সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণ করতে একটি মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখতে সম্মত হয়েছে। আজ রাজধানীতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এসব প্রতিশ্রুতি দেওয়া হয়। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আরও শুনুন প্রতিবেদনে।
2: শান্তি, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একযোগে কাজ করবে বাংলাদেশ ও তুরস্ক। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে $2 বিলিয়ন সহযোগিতা বাড়িয়েছে আঙ্কারা। ঢাকা সফরের দ্বিতীয় দিনে শুক্রবার রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। পরে যৌথ ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানান দুই পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোই এবং জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশকে সমর্থনের জন্য তুরস্ককে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, মুক্ত বাণিজ্য অর্থনীতির সুযোগ বাড়াতে বৈঠকে আলোচনা হয়েছে।
3: মুক্ত বাণিজ্য অর্থনীতির সুযোগ বাড়াতে আলোচনা হয়েছে। তুরস্ককে বাংলাদেশের অর্থনৈতিক বিশেষায়িত অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়েছি। রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের কার্যকর ও জোরদার সহযোগিতার আহ্বান জানিয়েছি।
2: এই অঞ্চলে শান্তি ও টেকসই উন্নয়নে কাজ করতে নিজ দেশের আগ্রহের কথা তুলে ধরেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান।

0: ফিদান জানান, দুদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
1: বাংলাদেশ তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে $2 বিলিয়ন সহযোগিতা বাড়িয়েছি। আমরা সাংস্কৃতিক বিনিময় বিষয়ে সমঝোতা স্মারক সই করেছি। এই অঞ্চলে শান্তি ও টেকসই উন্নয়নের সহযোগিতা বাড়াতে কাজ করতে চাই। বাংলাদেশ রোহিঙ্গাদের স্থান দিয়ে বড় মানসিকতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে কাজ করব আমরাও।
0: বাণিজ্য ও বিনিয়োগ থেকে শুরু করে সংস্কৃতি, প্রযুক্তি এবং মানবিক সহযোগিতা সব ক্ষেত্রেই অংশীদারিত্ব আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে ঢাকা ও আঙ্কারা। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
2: তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে চলচ্চিত্রের মতো শক্তিশালী মাধ্যম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁয়ে জাতীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে গ্লোবাল ট্রেন্ড অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ফিল্ম ফেস্টিভ্যালের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সমাজ পরিবর্তনের সুদূরপ্রসারী বার্তা থেকে এমন চলচ্চিত্রকে সরকারের অনুদান প্রক্রিয়ায় অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে।
3: ডিজিটাল প্ল্যাটফর্ম তো আছেই, এর বাইরেও সর্বোচ্চ প্রচার কিভাবে নেওয়া যায় এবং যারা এখনো এ বিষয়ে অসতর্ক অসচেতন তাদের চিন্তার মধ্যে কিভাবে পরিবেশ জলবায়ু পরিবর্তনের এই সমস্যাটিকে পৌঁছে দেওয়া যায়, আপনারা সেই ব্যাপারে আপনাদের তৈরি করা কন্টেন্ট ফিল্ম শর্ট ফিল্ম এগুলিকে সর্বোচ্চ প্রচারের ব্যবস্থা গ্রহণ করবেন এবং আপনাদের এই প্রচারের ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি কোন সহযোগিতা লাগে আমি আপনাদেরকে বিনীতভাবে ঘোষণা করছি আমরা আপনাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত।
2: এদিকে বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যতের জন্য। পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারিক রহমান বাণী দেন। দিবসটি উপলক্ষে সরকার এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। প্রতি বছরই এ সৈকতে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন অসংখ্য পর্যটক। তবে সচেতনতার অভাবে ঘুরতে আসা অনেক পর্যটক সমুদ্র তীরের যেখানে সেখানে প্লাস্টিক জাতীয় পণ্যসহ ফেলছেন নানা রকম ময়লা। অধিকাংশ হোটেলের বর্জ্য পড়ছে সরাসরি সমুদ্র সৈকতে। এসব দূষণ রোধে সচেতনতা বাড়ানোসহ নেওয়া হচ্ছে নানামুখী পদক্ষেপ। আরও শুনুন আমাদের কক্সবাজার সংবাদদাতার পাঠানো প্রতিবেদনে।
4: পর্যটন নগরী কক্সবাজারে প্রায় প্রতিদিনই ভ্রমণে আসেন অসংখ্য পর্যটক আর ঈদ পুজো পার্বণে সৈকতে নামে পর্যটকের ঢল। তবে ভ্রমণে এসে প্রতিনিয়তই তারা বালিয়াড়িতে ফেলছেন প্লাস্টিক বোতল, চিপসের প্যাকেট, পলিথিন সহ বিভিন্ন রকমের বর্জ্য। এতে একদিকে পর্যটন নগরীর পরিবেশ যেমন দূষিত হচ্ছে, অন্যদিকে তা সামুদ্রিক জীব বৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ।
5: সমুদ্রের পাড়ে যখন দেখি বিভিন্ন ধরনের প্লাস্টিক, চিপসের প্যাকেট আর অনেক জিনিস করে থাকে, ময়লা নোংরা হয়ে আছে, এবং ওখানে এই পিছনের হোটেল গুলা ময়লা আবর্জনা পানি ময়লা পানি এগুলা সমুদ্রের মধ্যে যে সমুদ্রের সৌন্দর্য নষ্ট করতেছে।
4: জেলা প্রশাসনের পক্ষ থেকে সমুদ্র সৈকতের বিভিন্ন স্থানে বসানো হয়েছে ডাস্টবিন। সচেতনতার অভাবে অনেকে সেখানে ফেলছে না বর্জ্য, তাই এসব নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার পাশাপাশি প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে পর্যটকদের সচেতন করা হয়ে থাকে বলে জানালেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান কায়েম।
6: জেলা প্রশাসনের বেশ কিছু উদ্যোগ রয়েছে, যেমন আমরা বিভিন্ন পয়েন্টে ডাস্টবিন বসানোর ব্যবস্থা করেছি। এই ব্যাপারে এনজিও থেকে আমরা নিয়মিত সহায়তা নিচ্ছি এবং পাচ্ছি। এছাড়াও পাবলিক টয়লেট ম্যানেজমেন্টের ব্যাপারে আমরা কাজ করছি। আমাদের যারা বিচ কর্মী আছেন তারা নিয়মিতভাবে মাইকিং করছেন, সচেতন করার চেষ্টা করছেন।
4: এদিকে শহরের সমুদ্রের পাশে ইসি এলাকায় গড়ে ওঠা অধিকাংশ হোটেলের বর্জ্য সরাসরি পড়ছে সাগরে। তাদের অনেকেরই নেই সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট।
7: পৌরসভাকে আমরা চিঠি দিয়ে অফিসিয়ালি অনুরোধ করেছি তারা যেন একটা সেন্ট্রাল সোয়ারেজ সিস্টেম স্থাপন করে। যে পরিমাণ হোটেল, মোটেল, রেস্টুরেন্ট বা বাসাবাড়ির যে অনুমোদন দেওয়া হবে সেই লেআউট প্ল্যান রয়েছে, ভবনের লেআউট প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে অবশ্যই যেন সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান যেন থাকে সেই বিষয়টা অন্তর্ভুক্ত করার জন্য।
4: অপরদিকে পৌর শহরের বিভিন্ন স্থানের ময়লার স্তূপ দূরে রয়েছে পলিথিনের বর্জ্য। বাজারগুলোতে ব্যবহৃত হচ্ছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য, যা পরিবেশের জন্য ভয়ানক হুমকিস্বরূপ। তবে কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী জানালেন, একবার ব্যবহারযোগ্য এসব প্লাস্টিক বর্জ্যকে মূল্যবান সম্পদে রূপান্তরে কক্সবাজার প্রথমবারের মতো যাত্রা শুরু করছে প্লাস্টিক রিসাইক্লিং কারখানা।
8: কেন্দ্রের সাথে আমাদের একটা কোলাবরেশন হয়েছে, তারা আমাদের এই প্লাস্টিক দ্রব্য পণ্যগুলো আসলে রিসাইক্লিং করে আমাদের বিভিন্ন রকম প্লাস্টিক পণ্য, যেটা ব্যবহার্য পণ্য, যেমন চেয়ার টেবিল, সেগুলো উৎপাদনের কাজ শুরু করছে। ইভেন আমাদের পৌরসভায় আমাদের যেসব আমাদের যে ডাস্টবিনগুলো দিচ্ছে বড় ছোট আকারের, সেগুলো কিন্তু এই প্লাস্টিক পণ্য থেকে উৎপাদিত। তা আমরা আশা করি যে আগামী বছর থেকে আমরা এটা আরো ভালোভাবে আমরা করতে পারবো। আমাদের এই প্রকল্পের কাজটা জায়গা করেছে, সেটা অনেক বড় একটা প্রজেক্ট হবে।
4: কক্সবাজার পৌরসভার সহযোগিতায় এবং ডাকের বাস্তবায়নে রামু উপজেলার বিদ্যাচুরিতে স্থাপন করা হয়েছে এই প্লাস্টিক রিসাইকেলিং কারখানা, যা একদিকে যেমন পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, অন্যদিকে নারী ও স্থানীয় জনগোষ্ঠীর সৃষ্টি করছে কর্মসংস্থান।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি চট্টগ্রাম সার্কিট হাউসের পাশে অবস্থিত জাদুঘরটি পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির কারণে অবহেলা ও অযত্নে পড়ে থাকা ঐতিহাসিক স্থাপনাকে আবারও তার স্বমহিমায় ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, বর্তমানে জাদুঘরে কয়েকটি কক্ষ সংস্কারের জন্য খালি রাখা হয়েছে। আধুনিকায়নের মাধ্যমে সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচিহ্ন ও তার ব্যবহৃত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করা হবে। সমাজকল্যাণ মন্ত্রী ডক্টর এজ এডম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারিক রহমানের নির্দেশনা অনুযায়ী এতিম ও পথ শিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে সরকার। তিনি আজ ময়মনসিংহ সিটি কর্পোরেশনে সরকারি শিশু পরিবার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। সমাজকল্যাণমন্ত্রী বলেন, সরকারি শিশু পরিবারগুলো আধুনিক ও শিশু বান্ধব করে গড়ে তোলা হচ্ছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
9: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
10: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। আসন্ন বাজেটে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি এবং বিনিয়োগ বান্ধব নীতি গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড রাশেদ আল মাহমুদ তিতুমির। বাজেটে মোটরসাইকেল ও অটোরিকশায় বাড়তি করের খড়ক থাকবে না বলেও জানান তিনি। বাজেট নিয়ে বাংলাদেশ বেতারের সাথে একান্ত আলাপকালে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়েও কথা বলেন তিনি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
11: বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম বাজেট, যেখানে সাধারণ মানুষকে মূল্যস্ফীতির চাপ থেকে সুরক্ষা দেয়া ও নির্বাচনী ইশতেহার পূরণের প্রতিশ্রুতির চ্যালেঞ্জ রয়েছে। সেই সাথে আছে ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণের চেষ্টা, ফলে বাড়ছে বাজেটের আকার। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড রাশেদ আল মাহমুদ তিতুমির তুলে ধরেন আগামী বাজেটে সরকারের নানা চ্যালেঞ্জের কথা।
12: নিয়োগ বাড়ানোর মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরি করা দরকার। জনগণের যে গণদ্রব্য সেগুলো আজকে একেবারে ছিন্ন ভিন্ন প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে। শিক্ষা স্বাস্থ্য খাতে আমাদের বরাদ্দ বাড়াতে হবে।
11: উপদেষ্টা জানান, বাজেটে সরকারের প্রধান লক্ষ্য নিম্ন আয়ের মানুষকে সুরক্ষা দেয়া।
12: অবহেলার মধ্যে আছে, অধিকারহীনতার মধ্যে আছে, তাদেরকে সেই অধিকার প্রাপ্তি ঘটে এবং আমরা বিজ্ঞানভিত্তিক পদ্ধতি ব্যবহার করছি এবং ভবিষ্যতে আমরা ওয়ান সিটিজেন ওয়ান কার্ড ওয়ালেটের দিকে যাচ্ছি। বাজারে অনেক রকমের বিষয় চাওড় থাকতে পারে, কিন্তু সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে সংসদে কি প্রস্তাবিত হয়েছে। করের ক্ষেত্রে একটা ন্যায় বিচার আসতে হবে।
11: বাজেটে মোটরসাইকেল মালিকদের উপর অগ্রিম আয়করের খড়গ ও অটোরিকশায় করারোপের বিষয়েও খোলাসা করেন তিনি। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
10: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী দেশের গণমাধ্যম স্বাধীন থাকবে এবং নিজ গতিতে চলবে। তিনি আজ চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বর্তমান সরকারের সময় গণমাধ্যমে কোন সংবাদ প্রচারে বাধা দেওয়া হয়নি মন্তব্য করে ইয়াসির খান চৌধুরী বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে সংবাদপত্রের কোন স্বাধীনতা ছিল না। অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এলাকার সমস্যাগুলো যথাযথভাবে তুলে ধরতে এবং সেগুলোর সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তিনি আজ চট্টগ্রামের পটিয়ায় মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক মত বিনিময় সভায় আমিনুল হক বলেন, একটি সুস্থ মেধাবী ও ক্রীড়া বান্ধব জাতি গঠনের লক্ষ্যে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে তলিয়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা জানান, সকালে বাসটি ফেরিতে উঠার আগে সব যাত্রী নামিয়ে দেওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি, তবে বাসের চালক ও তার সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ঘাটে ফেরি চলাচল ও যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে ঘাট কর্তৃপক্ষ। আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের হামের উপসর্গে আরও ৫টি শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় ২৪৩ জন হাম এবং ১১৬৮ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়।
9: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
9: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
10: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও লেবানন জুড়ে ইসরায়েলের প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে। এতে আজ অন্তত ৬ জন নিহত হয়েছে। এদিকে হিজবুল্লাহ প্রধান নাইম কাসিম এর যুদ্ধবিরতিতে বিরতি চুক্তিকে প্রহসন বলে প্রত্যাখ্যান করেছেন এবং সতর্ক করে দিয়েছেন যে যতদিন ইসরায়েল লেবাননে বোমা হামলা চালিয়ে যাবে ততদিন ইসরায়েলের উত্তরাঞ্চল যোদ্ধাদের লক্ষ্যবস্তু হয়ে থাকবে। হিজবুল্লাহ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অবস্থানে ৩টি হামলা চালিয়েছে। এদিকে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ জানায়, পার্লামেন্টের স্পিকার নাভিহ বেরি মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল লেবাননের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছেন। এক বিবৃতিতে বেরি বলেন, চুক্তিতে যদি কোন শর্ত ছাড়াই স্থল, সমুদ্র ও আকাশে যুদ্ধবিরতি এবং বিদ্যমান কোন কিছু ধ্বংস না করার কথা বলা থাকত তাহলে তারা একটি ইতিবাচক দিক খুঁজে পেতে পারতেন। তিনি আরও বলেন, হিজবুল্লার পক্ষ থেকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং তিতানি নদীর দক্ষিণ থেকে তাদের সকল সদস্যকে সরিয়ে নেওয়ার শর্ত যুক্ত করায় এটি একটি ফাঁদ তৈরি করেছে। মার্কিন প্রতিনিধি পরিষদ ইউক্রেনকে সহায়তা প্রদান ও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের একটি আইন অনুমোদন করেছে। ১২ জনের বেশি রিপাবলিকান তাদের নেতৃত্ব ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অগ্রাহ্য করে বিলটির পক্ষে ভোট দেন। গতকাল প্রায় ১৮ জন রিপাবলিকান ডেমোক্রেটদের সাথে যোগ দিয়ে ইউক্রেন সাপোর্ট অ্যাক্টকে সমর্থন জানান এবং ২২৬/১৯৫ ভোটে পাশ হয়। মূলত প্রতীকী এক ভোটে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের আরও সামরিক পদক্ষেপ নেওয়া বন্ধের লক্ষ্যে প্রতিনিধি পরিষদ একটি বিল পাশ করার একদিন পর এই বিল পাশ হল। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে দীর্ঘদিনের মিত্রদেশ উত্তর কোরিয়া সফর করবেন। প্রায় ৭ বছরের মধ্যে এটি হবে তার প্রথম উত্তর কোরিয়া সফর। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আজ এ তথ্য জানান। প্রেসিডেন্ট কিম জং উনের আমন্ত্রণে চলতি মাসের ৮ ও ৯ তারিখে শি জিনপিং উত্তর কোরিয়া সফর করবেন। সর্বশেষ ২০১৯ সালে চীনের প্রেসিডেন্ট উত্তর কোরিয়া সফর করেছিলেন। খেলার খবর। ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, সময় টেলিভিশন এবং দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টস এই তিনটি টেলিভিশন চ্যানেলের একটি যৌথ কনসোর্টিয়াম সরাসরি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে এই সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে। বিশ্বকাপ শুরু হওয়ার দুই সপ্তাহেরও কম সময় আগে বাংলাদেশে কোন সম্প্রচারকারী প্রতিষ্ঠান নিশ্চিত ছিল না। এমন পরিস্থিতিতে জটিলতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। এদিকে ইউরোপের মাটিতে নিজের প্রথম ফিফা স্বীকৃত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ রাত ১১টায় সান মারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সান মারিনোর অলিম্পিক স্টেডিয়ামে এই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলি অধ্যায়। ফুটবলের আরও খবর, আগামীকাল সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যে ৭:৩০টায় শিরোপা নির্ধারণী এই ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া, আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের সঙ্গে ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আলোচনা। ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা, যৌথ সংবাদ সম্মেলনে বললেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। দুদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর। জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। জিয়ার স্মৃতি জাদুঘর সংস্কার করে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এতিম ও পথ শিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে সরকার, বললেন সমাজকল্যাণ মন্ত্রী। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করলেন লেবাননের পার্লামেন্টের স্পিকার। এবং আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবলের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, সময় টেলিভিশন এবং টি স্পোর্টস। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সান মেরিনোর বিপক্ষে আজ রাতে মাঠে নামবে বাংলাদেশ। খবর শেষ হলো।
14: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি মোহাম্মদ হাসিনুর রহমান। রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, দায়ীদের আইন মোতাবেক শাস্তি হবে, কাউকে ছাড় দেয়া হবে না। এমন শাস্তি দেয়া হবে যাতে এ ধরনের অপরাধ আর কেউ করার সাহস না পায়। গত ২৭ মে ভোরে মাত্র ৩ ঘণ্টায় আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার পর সরকারের পক্ষ থেকে ২টি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। পাশাপাশি আদ্দিন কর্তৃপক্ষও একটি কমিটি গঠন করে তদন্ত করে। সেটি তারা গত ২রা জুন স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে জমা দেয়। এছাড়া নবজাতক মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগ এনে গত ২৭ মে রাতে মৃত এক নবজাতকের পরিবারের পক্ষ থেকে রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়। গত ৩০ মে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ওই হাসপাতাল পরিদর্শনে যান। তিনি প্রশাসনিক ভবনে বেকারির কারখানা দেখে ক্ষোভ প্রকাশ করেন। ওদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি গতকাল তাদের প্রতিবেদন জমা দেয়, যাতে হাসপাতালটির চরম গাফিলতি ও অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে দীর্ঘ সময় এসি বন্ধ থাকা, ভেন্টিলেশনের অভাব এবং অক্সিজেনের ঘাটতির কারণে নবজাতকদের মৃত্যু হয়েছে। এছাড়া কর্তব্যরত নার্সদের চরম অবহেলা এবং সংকটকালীন সময়ে চিকিৎসকদের দ্রুত পদক্ষেপ না নেওয়ার প্রমাণ মিলেছে। হাসপাতাল ভবনটি পূর্ণাঙ্গ মেডিকেল কার্যক্রম বা চিকিৎসার জন্য উপযুক্ত নয় বলেও প্রতিবেদনে উঠে এসেছে। এই ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজ নোটিশ পাঠিয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া গ্রহণ করেছে। গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তদন্ত প্রতিবেদনের মূল অংশ পড়ে শোনান স্বাস্থ্যমন্ত্রী। সে সময় শাস্তির বিষয়ে কড়া বার্তা দেন মন্ত্রী। তিনি জানান, আগামী রোববার শাস্তির বিষয়ে জানানো হবে। মাত্র তিন ঘণ্টায় আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ইউনিটে ছয় নবজাতকের মৃত্যুতে দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এই ঘটনার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ যে যুক্তি বা ব্যাখ্যা দাঁড় করিয়েছে সেটি কোন মানদণ্ডেই গ্রহণযোগ্য নয় বলে প্রতীয়মান হয়েছে তদন্ত কমিটির প্রতিবেদনে। স্বাস্থ্যমন্ত্রী ছয় নবজাতকের মৃত্যুকে কেবল পেশাগত নয় বরং এটিকে একটি মারাত্মক ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করে বলেছেন এ ঘটনায় ইতিমধ্যে মামলা হয়েছে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে আদালত আসামিদের কোন ছাড় দেবে না। এই পরিস্থিতিতে সকলের প্রত্যাশা, সরকার অপরাধীদের শাস্তি যেমন নিশ্চিত করবে, পাশাপাশি এমন একটি নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবে যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মন্তুদ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
15: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রামপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
16: বাংলাদেশ বেতার খুলনা। এখন দেশাত্মবোধক গান শুনবেন সালাউদ্দিন খানের কণ্ঠে, গীতিকার ডক্টর পিয়ার মোহাম্মদ।

0: ডক্টর পিয়ার মোহাম্মদের কথাই সালাউদ্দিন খানের কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: সুপ্রিয় শ্রোতা, মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি। এই অনুষ্ঠান আবার আপনারা শুনতে পাবেন আগামীকাল সকাল 7:59।
0: এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ বাংলা। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এখন এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: আপনারা দেশের গানটি শুনলেন।
1: এফএম কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। মনীষা, মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সন্ধে 6:10। ইসলাম ও জীবন, মাসালা মাসাইল ভিত্তি বিশেষ অনুষ্ঠান বিকেল 3:30। বিজ্ঞাপন তরঙ্গ, বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। এবারই সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15, দুপুর 12:15। এছাড়াও দেশাত্মবোধক গান শুনবেন রাত 8:55 ও রাত 9:20। বর্ণালী, আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30 ও বিকেল 3:05। মোহাম্মদ তোফাজ্জল হোসেনের কণ্ঠে দুপুর 12:30, জামিল রহমান লেবনের কণ্ঠে বেলা 2:40। রূপালী, ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়াও ছায়াছবির গান শুনবেন বিকেল 4:05।

0: মিনিটে, নজরুল সঙ্গীত শুনবেন দুপুর 12:15 আঞ্জুম আফরোজ মালার কণ্ঠে, রবীন্দ্রসঙ্গীত শুনবেন ফারহানা ইয়াসমিন শাওনের কণ্ঠে 2:30, পল্লীগীতি শুনবেন শাকিলা সুমির কণ্ঠে 12:40, লোকগীতি শুনবেন শিরিন আক্তারের কণ্ঠে 12:55। এছাড়া FM 88.8 MHz NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, FM কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। এখন তেলাওয়াতে কালামে পাক ও বাংলা তর্জমা শুনবেন।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون

0: صدق الله العظيم.
1: বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফেরে এবং এমন কথা বলে যা তারা করে না, তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল।
2: শ্রোতা বন্ধুরা, এ পালার অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি নাজনীন সুলতানা ও
3: আমি আবু সাইদ জান কাদরি।
2: অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ শিবলি সাইদ, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন শেখ আমির হোসেন ও মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।